আকাশবাণী মুর্শিদাবাদ। আজ বুধবার, 30শে বৈশাখ 1948 শকাব্দ, 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 20শে মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 8 সেকেন্ড।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, যে ব্যক্তি শ্রমবিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অপ্রতুল।

তিনি বলেছেন, আমরা স্বয়ং যে কর্ম নিষ্পন্ন করিতে পারি অন্যের উপর সে বিষয়ে ভার সমর্পণ করা কদাচ উচিত নহে।

বিপদকালে কাতর না হওয়া অত্যন্ত আবশ্যক। সেই সময়ে স্থির ও সতর্ক থাকা উচিত।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্বকে পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন, কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি বলেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্কের সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে চুক্তি করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন, এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, চার দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন তিনি। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত

0: পরিচালিত মহাত্মা গান্ধীর এক ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। ব্যবহার করা হবে কৃত্রিম মেধা পরিচালিত হলো বক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী সংগ্রহশালার এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, এখানে দর্শকদের স্বার্থে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে। তবে এসআইআর 2026 এর মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও যাদের মামলা এখনও এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা সিএএ এর জন্য আবেদন করেছেন এবং যাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। নতুন আবেদনকারীদের জন্য আগামী 15 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হবে। সেখানে অনলাইনে আবেদন জমা করা যাবে। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে মহকুমা শাসকরা আবেদন যাচাই করে অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে পাঠাবেন। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে করবে কলকাতা পুরসভা। আজকের প্রসঙ্গে কবি পক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভা স্পিকার ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পান্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর তাওড়ে, সুজিত কুমার এবং উজ্জ্বল দেওরাও নিকাম। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার ওইএম বা মূল সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ডিজিসিএ আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়। রেলমন্ত্রক জানিয়েছে উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটের নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভারেজ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কভারেজ সুরক্ষার আওতায় চলে এল। তুবলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি 1,200 বেশি FRFID ট্যাগ বসানো হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইল ফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। 5 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 221 রান তুলে নেয় রাজস্থান। বৈভব সূর্যবংশী 38 বলে 93 রান করেন। ধ্রুব জুড়েল 53 এবং রাজস্থানের অধিনায়ক যশস্বী জয়সওয়াল 43 রান করেন। একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 220 রান করে লখনৌ। আইপিএল এ আজকের ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী হৈমন্তী শুক্লা।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন আপনাদের জানিয়ে দেব কৃষি পরামর্শ।

ধানের জন্য বলা হয়েছে। ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী দু তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের জন্য বলা হয়েছে, বজ্র ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া আর ক্ষতি এড়ানোর জন্য পাকা ফল দ্রুত সংগ্রহ করুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, অর্থাৎ গাছ হেলে পড়া অথবা বাঁকানো। সবজি ও ফল ফসলে ফুল ও কুচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে আর স্প্রে করা সার প্রয়োগ ইত্যাদি ব্যাহত হতে পারে। সাধারণভাবে পরামর্শ দেওয়া হয়েছে, সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি অথবা সমর্থন দিন যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো নিরাপদ স্থানে সংগ্রহ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দুএকটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার দুএকটি অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন আপনাদের আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেব। সকাল 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান শুনবেন। সকাল 8:00 শুভ সকাল। আজকের বিষয়, ঝড়কে পেলেম সাথী। 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। 12:58 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। 2:05 অনুরোধের আসর, আজকে লোকগীতি। 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 3:10 দিনান্তিকা। 3:30 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুলগীতি। 5:30 ক্ষেত খামারের কথা। 6:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 6:05 শুনবেন কীর্তন।

সন্ধে 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 স্বচ্ছ ভারত, 6:55 শুনবেন অতুল প্রসাদী গান, 7:10 আজ সন্ধ্যায় 7:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ, 8:10 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 8:25 বাংলা আধুনিক গান, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 জলসাঘর অনুষ্ঠান, লাইভ ফোন ইন প্রোগ্রাম, আজকের বিষয় রবি বাউল, উপস্থাপনায় থাকবেন সুমন চট্টোপাধ্যায় এবং রাত্রি 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন, কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রী মোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনা করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিতে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্টআপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
1: অক্টোবর 2025 সে নরওয়ে, আইসল্যান্ড আর অন্য একটা দেশों के साथ हमने ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया और कुछ ही महीने पहले हमने भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट किया जिसमें डेनमार्क, फिनलैंड और स्वीडन भी भागीदार है। इन महत्वाकांक्षी ट्रेड एग्रीमेंट से हम भारत और नॉर्डिक देशों के साथ संबंधों में एक नए स्वर्णिम युग की शुरुआत करने जा रहे हैं।
0: প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়া সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
1: আজ হাম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাঝা কি, বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে আর ইউক্রেন হো या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है, नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
0: মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন, এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, চার দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলো বক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে, এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়ন প্রোটান্ডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেরাওয়াত, বৈজয়ন্ত পান্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে সুজিত কুমার এবং উজ্জ্বল দেওয়ানিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোন স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোন দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেল মন্ত্রক জানিয়েছে উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভাজ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কভাজ সুরক্ষার আওতায় চলে এল। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কোলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের প্রতিষ্ঠানে ডিজিসি আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণায় রাজনৈতিক চাপানোত শুরু। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী পয়লা জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোন স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোন দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকায় সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর 2026 মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা মন্দ হবে। যদিও যাদের মামলা এখনও এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 সালের রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 2010 সালের আগে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত 66টি শ্রেণীকে সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া হয়নি। তবে ওবিসি ক্যাটাগরি এর জন্য 10% এবং ওবিসি ক্যাটাগরি বি এর জন্য 7% সংরক্ষণের যে ব্যবস্থা চালু ছিল তা আদালত বাতিল করে দেয়। এরপরেই নতুন করে সংরক্ষণের হার নির্ধারণ করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে এই 66টি শ্রেণীর জন্য মোট 7% সংরক্ষণ কার্যকর হবে। তালিকায় কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগীনাথ, গোয়ালা গোপ, ময়রা, বাড়ুইজীবী, মালাকার, জোলা, তাঁতি, ধানুক, কেওড়ি, রাজু, করণী, কাহার, বেটকার, নিওয়ার, থামি, যোগী, ধীমল, গঙ্গ, তুরহা, নস্যা, শেখ সহ একাধিক সম্প্রদায়ের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। সকাল 10টায় কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলার শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিকেলে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। আগামীকাল তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার প্রথম দফায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 4 শহরকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার পৌরোহিত্যে গতকাল নতুন দিল্লিতে আয়োজিত বৈঠকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিতা পাল যোগ দেন। পরে তিনি বলেন, এই প্রকল্পে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, আসানসোল ও উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং শহরকে যুক্ত করা হবে। এই জন্য কেন্দ্র রাজ্যকে 200 কোটি টাকা দেবে বলে তিনি জানান। এই প্রকল্পে চার শহরকে প্লাস্টিক মুক্ত করা ছাড়াও পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। রাজ্যে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 IAS এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু, এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনায় প্রশাসনিক কাজে দক্ষ বলে তাদের নাম বিবেচনায় আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকেই ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে তা না হলে পুরসভাই ওই কাজ করবে এবং ভাঙার খরচও তাদের দিতে হবে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। আজকের প্রসঙ্গ, কবির পক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোট গ্রহণ করা হবে সকাল 7 থেকে সন্ধ্যে 6 পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে গতকাল জানিয়েছেন।
1: আমি ফলতার গুণপুত্র, আমি চাইবো ফলতা শান্তি থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপোল আছে সেই রিপোলের কনটেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নথি স্বীকার করল কিনা তা দল খতিয়ে দেখবে।
2: আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকে জানে, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 28টি ভোট গ্রহণ কেন্দ্রে 99% ভোট কারচুপি করেছিল।
3: ফলতা বিধানসভা উপনির্বাচনে মেঘ উঠিয়ে প্রার্থীপদ প্রত্যাহার ঘোষণা করলেন তথাকথিত অভিষেক ব্যানার্জির সেনাপতি জাহাঙ্গীর। 24 লোকসভা নির্বাচনে এখানে বিজেপিকে কোন প্রচার নীতি বলিয়ে দেয় ভোট কিছু হতে হয়, এখন দাঁড়িয়ে যখন বিজেপি সরকার এসছে আমরা দেখছি কিভাবে তৃণমূল একেবারে অনুন্নতির মতো গোলে শেষ হয়ে যাচ্ছে।
0: ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করার পর গতকাল দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকে জাহাঙ্গীর খানকে নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দলকে বিড়ম্বনা ফেলায় তাকে বহিষ্কারের দাবি তোলেন কয়েকজন বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং বিধাননগর পুর এলাকার একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুরসভার কাউন্সিলর ও এমআইসি দেবরাজ চক্রবর্তীকে গতকাল সিআইডি আটক করেছে। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, বাংলার কোন ক্রীড়াবিদ অলিম্পিকে স্বর্ণপদক জিতলে 8 কোটি, রৌপ্য পদকের জন্য 6 কোটি এবং ব্রোঞ্জ পদকের জন্য 4 কোটি টাকার পুরস্কার মূল্য প্রস্তাব দেওয়া হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। স্থানীয় সংবাদ শেষ হলে পরের খবর 9:15।
4: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথম গান গেয়েছেন দিব্যেন্দু মুখোপাধ্যায়, শতাব্দী চক্রবর্তী, ছবির নাম চ্যালেঞ্জ।

0: ঘুটে ঘুটে চারের হার
1: আর বাপরি চার,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস করায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

0: সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলি লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি।
0: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: বাংলা ছায়াছবির গান শুনছেন, ছবির নাম চ্যালেঞ্জ, শিল্পী কুনাল গাঁজাওয়ালা।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল।

ওমা, সেদিন হাটের ধারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা, এমন সময় এলো মেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে। অন্ধকারে সমস্ত দিন কেমন দিল ঢেকে, বললে ওরা ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, কালো হলো বকুল লতা, কালো চাঁপার বন, কালো জলে দিয়ে পাড়ি আসলো মাঝে তাড়াতাড়ি, কেমন জানি করলো আমার মন। ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে, যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারেবার, আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে। ঝড় বন্ধুরা, যখন তখন আকাশের মুখ ভার, চারিদিক কালো, চারিদিক অন্ধকার, সেই ঝড় থেমেও যায় উথাল পাথাল করে দিয়ে, যখন সেখানে কোনো কিছুই থাকার সম্ভাবনা নেই, এইভাবে গুঁড়িয়ে দিয়ে সে চলে যায়। কিন্তু তারপর শান্ত তো হয়, ঠিক আমাদের জীবনের মতোই, যতই উথাল পাথাল কাণ্ডই ঘটুক না কেন, তারপর শান্ত হয়। ভাঙা ডাল সরানোর পর যেমন চারপাশটা আবার নতুন করে পরিষ্কার হয়, তেমন করে জীবনটাকেও তো আমরা সাজিয়ে গুছিয়ে নিতে পারি। আর এই যে ঝড় যখন আসে, তার অভিজ্ঞতা বিভিন্ন রকম। অর্থাৎ আমরা যদি প্রাকৃতিক দৃষ্টিভঙ্গিতে তাকাই, আমরা যখন বাইরে থাকি, যখন দেখি এই হুহু বাতাস চারিদিকে, ঘরে ফিরতে পারবো কি পারবো না, এই বিশ্বাসটা আমাদের হয়তো থেকেও যায় কোথাও না কোথাও, না ঝড় থেমে যাবে, আমরা আবার নতুন করে ফিরব। ঠিক সেই ভাবনাই আসে আমাদের মনে, তাই তো? এই ঝড় নিয়ে কথা হোক, এটা হোক অভিজ্ঞতা হতে পারে যে আপনারা বাইরে আছেন, হঠাৎ করে ঝড় এলো, কেমন মন খারাপ করলো, কেমন হলো এলোমেলো চারিদিক। আবার জীবনের ঝড়ও হতে পারে, জানান আমাদের। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225968।

একলা পথে ঝড়কে যদি সাথী পাই, সে চলার পথ অন্যরকম হয়। হয়তো বা সে ভয়ের, হয়তো তাকে মনে হয় অনেক দূরের কিছু, কিন্তু তাকে জয় করার মধ্যেও আলাদা আনন্দ আছে।

0: 27 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: বন্ধুরা, শুভ সকালে আছি আমরা, আর আমাদের আজকের বিষয় ঝড়কে পেলেম সাথী। নতুন পথের বার্তা কি সত্যি এনে দেয় ঝড়, কে জানে। ঝড় আসে, আবার চলেও যায়। কোনো নতুন সংকেত হয়তো দিয়ে যায় আমাদের। আসুন আজকে ঝড় নিয়ে কথা বলি। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225964। মেসেজ এসেছে, প্রথম মেসেজ পড়ে নি। আব্দুল হাদি বিলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন, বিষয়টি যেমন স্পর্শকাতর তেমনি প্রতিকূলতার মাঝেও নিজেকে মানিয়ে চলার ইঙ্গিত দেয়। মানুষের জীবনের চলার পথ সবসময় সুন্দর এবং মসৃণ হবে তার কোনো হিসাব থাকে না। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার সমাধান করে চলতে হয়। এই সময় কবির একটা পংক্তি মনে পড়ে, বিপদ যদি দাও হে প্রভু শক্তি দিও পরিবারে। আব্দুল হাদি মিলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আচ্ছা, ফোনে চলে যাই, কে আছে দেখি সঙ্গে। হ্যালো,
2: হ্যালো, সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: আমি শিখ মোহাম্মদ বলছি, নলাটি পাইকপাড়া বীরভূম থেকে।
1: বলুন,
2: ঝড়ের অভিজ্ঞতা তো চাইছেন?
1: হুম, ঝড়ের অভিজ্ঞতা চাইছি।
2: হ্যাঁ, আমি বারাসাত থেকে গাড়ি নিয়ে ফিরছিলাম, একটা নদীর আছে ওখানে আসার পথে, নদী উঠবার আগেই দেখছি খুব ঝড় চলে এলো, বড় বড় টিন উড়ে চলে যাচ্ছে, তারপরে দোকানপাট সব একবারে ধুলোয় ধুলোময়, আর আমরা ভয়ে গাড়ির ভিতরে বসে আছি, গাড়িটা কাঁপছে থরথর করে। এই একটা ঝড় দেখেছি, আর একটা দেখেছিলাম আমার মামার বাড়িতে, এটা শেয়ার করি। কারণ আমরা গেলাম যখন, তখন খুব গরম ছিল, আমরা ভাবছিলাম যে নদীতে স্নান করতে যাব, এমন সময় একটা ঝড়ের আওয়াজ হলো গো গো করে, একটা পাড়া গোটাই সাফ হয়ে গেল, একদম বাড়ি ঘর টিন চালা যা ছিল এগুলো উড়ে চলে গেল, দুটো গাই ছিল বাঁধা, একটা ছিঁড়ে পালিয়ে গেছে আর একটা পালায় চাপা পড়ে মারা গেছে। এটার মতন কষ্ট আমি কোনোটাতে পাইনি।
1: এই অভিজ্ঞতাগুলো কিন্তু সারা জীবন মনেই থেকে যায়, তাই না? আর মনে হয় যে আমি বোধহয় আর ফিরে আসতে পারবো না এরকম প্রতিকূল পরিস্থিতি থেকে, কিন্তু আমরা ফিরে আসি।
2: বড় বড় টিন উড়ে যাচ্ছে, আমি তো ভয় করছিলাম যে কাঁচ ফাঁচ ভেঙে যাবে গাড়ির।
1: ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের, ধন্যবাদ ফোন করার জন্য। বন্ধুরা, আরও একটা ফোন দেখে নেব, কে আছেন সঙ্গে 0348225964। হ্যালো, হ্যালো, না ফোনটা শুনতে পাচ্ছি না। 9434921300। হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি পূর্ব বর্ধমানের গাঁইহাট থেকে সুজয় চৌধুরী।
1: বলুন।
3: দেখুন, আমাদের ঝড় প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আছে, এবং এই ঝড় আমাদের মনের যে শক্তি সেইটা বাড়ায়, এবং এই ঝড়টাকে আমরা যেভাবে আমাদের জীবনে আসার পর যেভাবে আমরা সংগ্রাম করি, এই সংগ্রামের ফলে কিন্তু নতুনত্ব অনেক কিছু আছে, এবং জীবনের যে পুরনো জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক। আমরা যেমন কালবৈশাখী ঝড়ে দেখি সমস্ত কিছু নোংরা আবর্জনা সমস্ত উড়িয়ে নিয়ে যায়, উড়িয়ে নিয়ে গিয়ে একটা নতুন কিছু সৃষ্টি হয়, সেই জীবনে কিন্তু সেই রকম একটা নতুন কিছু মানে সৃষ্টি হয়, এবং সেই সৃষ্টি হওয়ার জন্য আমাদের জীবন কিন্তু বিভিন্ন ভাবে সাহস এবং আমাদের যে নতুন যে সাফল্য সেই সাফল্যটা আমাদের আছে। আমার জীবনে বহু ঝড় এসেছে এবং আমি সেই ঝড়ে উতরে গেছি এবং উতরে বিভিন্ন সাফল্য পেয়েছি। আর এমনি জীবনে যে প্রকৃতির যে ঝড় সেটা তো প্রায় আসছে, গতকালও একটা ঝড় হয়েছে, তার আগের দিন একটা
1: ঝড়।
4: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
5: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
4: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

মেসেজে চলে যাই। মন্টালি দে বিরাটি থেকে আপনি লিখেছেন, ঝড় হচ্ছে দুর্যোগ, ঝড় কেউ পছন্দ করে না, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন ঝড়কে ডাকতাম, ঝড় হোক আম কুড়োতে যাব। কি যে আনন্দ হতো কি বলবো। বর্তমানে বয়স অনেকটা হলো, এখন বুঝতে পারছি ঝড় দুর্যোগ, ঝড়ে মানুষের পশু পাখির সকলের কষ্ট হয়। আকাশে যখন মেঘ দেখি তখন ঠাকুরকে ডাকি, হে ঠাকুর ঝড় দিও না। গতকাল ডাক্তার দেখাতে গিয়েছিলাম, হঠাৎ ঝড়ের মুখে পড়েছিলাম, কি যে কষ্ট, ঝড়কে সাথী করে বাড়ি ফিরলাম। মন্টালিতে বিরাটি থেকে লিখেছেন।

খাগড়াকান্ত নগর থেকে সুব্রত দত্ত, আপনি লিখেছেন ঝড়কে পেলেম সাথী। সাহিত্য চর্চার জন্য অত্যন্ত আকর্ষণীয় বিষয় হলেও আক্ষরিক অর্থে সত্যি কি কেউ ঝড়কে সাথী হিসেবে পেতে চায়? বিতর্ক অবশ্যই আছে, কেননা এখন আর অনিয়ন্ত্রিত, ভয়ঙ্কর, দুরন্ত দামাল ঝড়গুলোর নমুনা যা দেখছি, মনে হয় না সেগুলো কোনো কবি, সাহিত্যিক বা প্রেমিকার কথা শুনবে। তবে এটা জজেও মানবে না যে এখনকার ঝড়গুলোর নাম যেমন আয়লা, লায়লা, হুদহুদ, বুলবুল ইত্যাদি খুবই রোমান্টিক, মনে প্রেম জাগালেও তা কেবলমাত্র ঝড়ের আগে। ঝড় চলে গেলে তখন শুধুই ধ্বংসলীলা, মৃত্যু মিছিল আর হাহাকার। তবে আসার কথা সুন্দর, বিজ্ঞানসম্মত আবহাওয়ার সঠিক পূর্বাভাস জীবনহানি এবং সম্পদহানি অনেকাংশেই কমাতে সক্ষম হয়েছে। খাগড়াকান্ত নগর থেকে সুব্রত দত্ত লিখেছেন। সত্যি সত্যি বন্ধুরা, এই যে ঝড়গুলো, তাদের নাম যতই সুন্দর হোক না কেন, তাদের কাজ যে কী সেটা আমরা তো সকলেই জানি। তাই ঝড়ের সময় আমাদের সাবধানতা নেওয়াটা খুব দরকার। সে বিষয় নিয়েও কিন্তু আজকে অনেক কথা হবে।

0: সৌভিক সরকার, কসবা হালতু থেকে আপনি লিখেছেন, জীবনের পথে চলতে গিয়ে নানা ঝড়ঝাপটার মুখোমুখি হতে হয়, কখনো দুঃখ, কখনো ব্যর্থতা, আবার কখনো একাকিত্ব আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু আমি ঝড়কে ভয় না পেয়ে তাকে সাথে করেই এগিয়ে চলতে শিখেছি, কারণ ঝড়ই মানুষকে শক্ত হতে শেখায়, নিজের ভিতরের সাহসকে চিনতে সাহায্য করে। শান্ত সময় যেমন আনন্দ দেয়, তেমনি কঠিন সময়ে আমাদের জীবনের আসল শিক্ষা দেয়। তাই আজ মনে হয় ঝড় না এলে হয়তো জীবনের লড়াই জেতার শক্তিটুকু পাওয়া যেত না। ঝড়কে পেলাম সাথী বলেই আজ জীবনের কঠিন পথও আর ভয়ের মনে হয় না। প্রতিটি বাধা আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি কষ্ট আমাকে দৃঢ় করেছে। যখন চারদিক অন্ধকারে ঠেকে যাই, তখনও মনে আশা জাগে, এই ঝড় একদিন থেমে যাবে, আবার নতুন সকাল আসবে। জীবনের প্রতিকূল সময়গুলোই মানুষকে ধৈর্য, সাহস আর আত্মবিশ্বাসের মূল্য শেখায়। তাই আজ ঝড়কে আর শত্রু মনে হয় না, বরং সে যেন জীবনের সবচেয়ে বড় শিক্ষক, পথের সাথী। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন। আসলে বন্ধুরা, ঝড়কে আমরা কেই বা সাথী করে পেতে চাই, কিন্তু সে তো আসে আমাদের পাশে, এসে দাঁড়ায় আমাদের সঙ্গে চলে। তখন তাকে বন্ধু না করে নিলে, তাকে ভালোবাসার ধন না করে নিলে এগোবো কী করে? একটা ফোন নিয়ে নেব, 9434921300। হ্যালো,
1: তপন দা ছোড়া হাট থেকে দিদি ভাই।
0: বলুন
1: দিদি ভাই, যে ঝড় বৃষ্টি নিয়ে আমাদের জীবন কেটেছে, এখন যে এত শোক না ছিল না, মাটির ঘর, হ্যাঁ, কোঠা পিঠা থাকতো আর টিনের চালা, তো কি বলবো দিদি ভাই, এমন ঝড় এলো গোটা টিনের চালা উড়ে গেল, সারা রাত্রি মায়ের কোলে, হ্যাঁ, মায়ের আঁচল দিয়ে ঢেকে রেখেছে আমাদেরকে, জানেন, এইভাবে ঝড় সহ্য।

0: আমরা বড় হয়েছি, এখন তো ঝড় নাই। কালকে শুনলাম
1: না, না ঝড় নেই বলবেন না, ঝড় নেই বলবেন না। এই মুহূর্তে গত ঝড়েই অর্থাৎ পরশু দিনই সাতজন মারা গেছেন বজ্রবিদ্যুতের সঙ্গে। সুতরাং ঝড় আছে, এই ঝড় থেকে বাঁচার উপায়ও আমাদের বার করতে হবে, আর সেই বিষয় নিয়ে আজকে আমাদের কিন্তু আলোচনা আছে। ধন্যবাদ ফোন করার জন্য।
0: ভালো থাকুন, সবাইকে ভালো।

0: শুভ সকালে আছি আমরা। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225964।
1: হ্যালো,
0: শুনতে পাওয়া যাচ্ছে?
1: হ্যাঁ
0: বলুন।
1: নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি জয়নাল আবেদিন বুধাইপাড়া গোয়ালগঞ্জ থেকে বলছি।
0: বলুন।
1: আজকের বিষয় হচ্ছে ঝড়, আমাদের সাথী বা ঝড় পেলাম সাথী। তো এই গত পরশু দিন আমাদের এখানে একটা ঝড় হলো, এমনই ঝড় হলো যে পাকা গোয়াল ঘরটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তা সেই টিনের চালা ছিল, টিনের চালাকে গঙ্গার ধারে নিয়ে ফেলে তিন তিনটে গরু মারা গেল এবং বিভৎস কাণ্ড। তার গুড়িয়ে দেওয়া এমনই ঝড়ের ইয়ে তাণ্ডব দেখে মানে আশ্চর্য হয়ে যায় গোকর্ণ ঝড়ের মতো। তেমনি তো ধরুন রাস্তা দিয়ে চলছি, হঠাৎ করে পশ্চিম দিকে একটা মেয়ে গেল, সেই মেয়ে গেছে যে ঝড়ের যে তাণ্ডব শুরু হয়ে গেল, সেই ঝড়ের সঙ্গে সঙ্গে গ্রাম নাই, পাড়া নাই।
0: আচ্ছা, ঝড়ের সময় যে সমস্ত সাবধানতা নিতে হয়, ঝড়ের সময় যে সমস্ত সাবধানতা নিতে হয় সেইগুলো কি আপনারা নেন? হ্যালো। আচ্ছা, কোনো কারণে আমাদের ফোনটা কেটে গেল। এই বিষয়ে বলি, ঝড় নিয়ে আজকে আমরা কথা বলছি। শুধু জীবনের ঝড় নয়, এই প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদেরকে সবসময়ই বিব্রত করে এবং প্রাণহানিও ঘটে, তো সেসব ক্ষেত্রে আমাদের তো বেশ কিছু সাবধানতা নেওয়া প্রয়োজন। সে নিয়েও আজকে কিন্তু অনেক কথা হবে, কারণ আমরা এখনও দেখছি যে আমরা হয়তো সেইভাবে সাবধান হতে পারছি না। যেমন ধরে নিন, এক্ষুনি আমি বলছিলাম যে খোলা মাঠে কাজ করার সময় এই গত দিনের ঝড়টাতেই কিন্তু কৃষক মারা গেছেন, কৃষক বন্ধুরা। আসলে খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষক বন্ধুরা। আর বজ্রপাত থেকে বাঁচতে মাঠে থাকলে কিন্তু তাৎক্ষণিক সতর্কতা খুব প্রয়োজন। সেই বিষয়গুলো আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেসব নিয়ে কথা বলবো, অবশ্যই বলবো। কিন্তু তার আগে একটা গানে চলে যাবো।

বন্ধুরা, শুভ সকালে আছি আমরা। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 03482259648। আমাদের আজকের বিষয়, ঝড়কে পেলিম সাথী।

ঝড় নিয়ে কথা হচ্ছে, আর আবহাওয়ার খবর তো জানাতেই হবে, কারণ মাঝে মাঝেই তো বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দুই একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার দুই একটি অঞ্চলে। কাজের খবর দিয়ে দিই, NMDC লিমিটেড কিছু অ্যাপ্রেন্টিস পদে লোক নিয়োগ করবে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দেখুন www.nmdc.co.in এই ওয়েবসাইটটি। ওয়ার্ক ইন ইন্টারভিউ শুরু হবে 1 জুন, শেষ হবে 11 জুন 2026।

একটা খবর, মাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র অথচ নিজের হাতে বাড়িতে বিমানের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন বানিয়ে জেলা তথা রাজ্যের মুখ উজ্জ্বল করল নদিয়ার শান্তিপুরের বাবলা গোবিন্দপুরের ছাত্র মৃন্ময় সরকার। ছোট থেকেই বিমানের প্রতি প্রবল আগ্রহ তার। বিমান নিয়ে বড় হয়ে কিছু করার বাসনাও ছিল প্রবল। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে চার বছরের পরিশ্রমে অত্যাধুনিক প্রযুক্তির ইঞ্জিন তৈরি করেছে সে।

মুনিরা, এক্ষুনি বললাম না, 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আমরা আবহাওয়ার সতর্কবার্তা প্রত্যেক দিন আমাদের আকাশবাণী মুর্শিদাবাদ থেকে দিয়ে থাকি। বারবার যে কোনো জায়গায় মোবাইলে অ্যাপে আবহাওয়ার সতর্কবার্তা থাকে, তারপরেও বজ্রবিদ্যুৎ আর ঝড়ে প্রাণ হারান মানুষ, ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু। এটা তো আমাদের ভাবতে হবে যে কি করে আমরা আমাদের জীবন রক্ষা করব। অবশ্যই আমরা জানি যে দুর্যোগের কাছে আমরা অসহায়, কিন্তু কিছু সাবধানতা তো নেওয়া যেতেই পারে। যেমন ধরুন, মাঠে কাজ করার সময় যদি দেখা যায় যে বজ্রপাতের পূর্বাভাস হয়েছে, সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, যে দূরেই কোথাও যদি আশ্রয় না পাওয়া যায়, প্রথমে তো চেষ্টা করতেই হবে যে মাঠ ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার। খোলা মাঠ, ফাঁকা জায়গা বা উঁচু গাছের নিচে একদম আশ্রয় নেওয়া যাবে না। সম্ভব হলে কোনো পাকা ঘর বা পাকা দালানের নিচে আশ্রয় নিতে হবে। যখন কেউ খোলা মাঠে কাজ করছেন, সেক্ষেত্রে অনেক সময়ই সেটা সম্ভব হয় না। যেতে যেতেই হয়তো ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ শুরু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আশেপাশে কোনো আশ্রয় না থাকে, তবে হাঁটু গেড়ে মাথা নিচু করে দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে বসে পড়ুন। পায়ের আঙুলের উপর ভর দিয়ে বসুন এবং মাটি থেকে যতটা সম্ভব শরীরকে উপরে রাখুন। পায়ের পাতা যেন একসাথে জোড়া থাকে। এই পদ্ধতিটি বহুদিন ধরে প্রচলিত, অনেক ক্ষেত্রেই এটা হয়তো কাজও দেয়। যে সমস্ত উপকরণ সঙ্গে নিয়ে যান কৃষক বন্ধুরা, যেমন ধাতব বস্তু, কাস্তে, কোদাল, লাঙল বা লোহার যন্ত্র সঙ্গে কিন্তু রাখা যাবে না, আর সাইকেল বা মোটর বাইক থেকে দূরে থাকতে হবে। ফাঁকা জায়গায় শুয়ে পড়বেন না, পুরো শরীর মাটিতে শুয়ে দেবেন না, কারণ ভেজা মাটি বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর মাঠে অনেক কৃষক কাজ করলে সবাই দলবদ্ধ হয়ে না থেকে বেশ কিছুটা দূরে দূরে থাকবেন, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। মাঠে জল থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু জলাশয়, নদী বা ভেজা জমির, যেমন পাটের জমি কিংবা পটল ক্ষেত থেকে অনেকটা দূরে থাকবেন। যে জায়গাটা শুকনো সেখানে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় কিন্তু মোবাইল বন্ধ রাখতে হবে। কৃষকদের সুরক্ষার জন্য সরকার সাধারণত বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে আকাশবাণী বা মোবাইল অ্যাপের মাধ্যমে আগেভাগে সতর্কবার্তা দিয়ে থাকেন। সেই সতর্কবার্তা সবসময় নজরে রাখতে হবে।

0: আজকে আমাদের বিষয় ঝড়কে পেলিম সাথী। আমাদের ফোন নম্বর 9434921300। একটা ফোন নিয়ে নেব, 9434921300। হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি।
0: বলুন।
1: ঝড় কিন্তু যেটাই বলুন, মনের দিকে ঝড় বলুন আর আমাদের প্রকৃতির ঝড় বলুন, দুটোই কিন্তু ক্ষতির পূর্বাভাস। আমাদের মনে যখন ঝড় উঠে, মন যখন খুব অশান্ত ওঠে হয়ে ওঠে, তখন কিন্তু আমাদের হয়তো সংসারে কিছুটা ক্ষতি হয়ে যায়। আমাদের প্রকৃতি যখন ঝড় ওঠে, তখন কিন্তু আমাদের পারিপার্শ্বিক যেগুলো কিন্তু ক্ষতি হয়। তার ক্ষতি হলেও আমাদের কিন্তু আবার নতুন ভাবে যে দেশের বা জাগার আশা, সেটা কিন্তু ক্ষতির পরে কিন্তু সেটা আমাদের জীবনেও গড়ে ওঠে আবার প্রকৃতিতেও গড়ে ওঠে। যখন আমাদের খড়ের চাল ছিল, বাড়ি ছিল, তখন কিন্তু যখন পশ্চিম দিক থেকে বা দক্ষিণ কোণ থেকে যখন মেঘ উঠে আসতো লাল হয়ে, এবং যখন ঝড় উঠতো, তখন কিন্তু মনের মধ্যে যে একটা ভীতির বা সৃষ্টি হতো, এই যে ঝড় উঠছে, আজ আমাদের খড়ের চালের বাড়ি, তার যে কি পরিমাণ ক্ষতি হবে, সেটা কিন্তু একটা বেশ ভয়ঙ্কর মানে দিন কাটতো সেই ঝড়ের দিনে। এবং সেই ঝড়ে বহু আমাদের ঘর বাড়ি কিন্তু নষ্ট করে দিয়েছিল এক ঝড়ে।
0: অর্ধেক সেই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আজকে আপনারা ভালো আছেন, শান্তিতে আছেন, এটাই তো বড় কথা, তাই না? মানুষের জীবনে এরকম ঝড়ঝাপটা আসবে আর সেটা কেটেও যাবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। বন্ধুরা, একটা মেসেজ পড়ে নেব। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন, ঝড় কোনো আগাম বার্তা দিয়ে আসে না, ঝড় হঠাৎ আঘাত করে, সব কিছু উলুট পালট করে দেয়। জীবন এই ঝড়কে অবিচ্ছেদ্য সঙ্গী ও অভ্যাসে পরিণত করার চেষ্টা করে। আমি বা আমরা এই আঘাতে দিশেহারা হয়ে পড়ি, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। জীবন যখন ঝড়ের সাথী হয়, তখন প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব মিলিয়ে হতাশ না হয়ে মানবিকভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। প্রকৃতির নিয়ম, ঝড় যত তীব্র হয় আকাশ ততই নির্মল হয়, যা আমাদের জীবনের সঙ্গে মিলে যায়। জীবন যখন ঝড়কে সাথী করে চলার পরে ঝড়ের বিপর্যয় থেমে যায়, তখন আমাদের জীবন ভয়, দুর্বলতা ও প্রতিকূলতার সীমাবদ্ধতাগুলো দূর করে এক নতুন স্বচ্ছ ও উজ্জ্বল আলোর পথ দেখে। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

চলে যাব পরের মেসেজে। চাঁদপুর বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস, আপনি লিখেছেন, জীবনের পথে চলতে গেলে ঝড় আসবেই, কখনো সে নেমে আসে দুঃখ কষ্ট হয়ে, কখনো বা ব্যর্থতা। কিন্তু এটাই আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষক। এই ঝড় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রতিকূল পরিস্থিতিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, আমাদের পাশে কে আছে। মানুষ চিনতে শেখায়, নিজেকে আরও শক্ত করে তুলতে সাহায্য করে। প্রকৃতির ঝড় থেমে গেলে যেমন চারিদিক শান্ত ও স্নিগ্ধ হয়ে যায়, তেমনি জীবনের ঝড় থেমে গেলে ওঠে নতুন জীবনের আলো। তাই জীবনের ঝড়কে দেখে না পালিয়ে তাকে সাদরে বরণ করে তার শিক্ষা নিয়ে চলতে হবে। রজত বিশ্বাস চাঁদপুর বানপুর নদিয়া থেকে লিখেছেন।

রতন বন্দ্যোপাধ্যায় রামপুরহাট থেকে আপনি লিখেছেন, ঝড়ে সব উলট পালট হয়ে যায় এটা তো আমরা সবাই জানি, কিন্তু ছোটবেলায় আমার মনে পড়ে ঝড়ের সময় বাগানে আম কুড়োতে গিয়ে অনেক আম কুড়িয়ে বাড়ি ফিরেছি। আর ছোটবেলায় একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেটকে সুতোয় বেঁধে ঝড়ের বিপরীতে ছুটতাম, আর ওটা ফুলে অনেক মোটা হয়ে উপর দিকে উঠত, আমরা খুব আনন্দ পেতাম। ঝড় সবসময় যে দুঃখ দেয় তা নয়, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বিকেলের কালবৈশাখী স্বস্তির বাতাবরণ সৃষ্টি করে। রতন বন্দ্যোপাধ্যায় রামপুরহাট থেকে লিখেছেন।

মহিমপুর গান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা আপনি লিখেছেন, ঝড়কে পেলিম সাথী, ঝড় প্রকৃতি সৃষ্ট এক সর্বনাশা কাণ্ড। ঋতুভেদে এর তীব্রতা ভিন্ন মাত্রায় প্রকৃতির বুকে দাগ কেটে যায়। কখনো তা গভীর থেকে গভীরতম হতে পারে। ঝড়ের কবলে পড়লে আমরা নিজেদের রক্ষার্থে নিরাপদ আশ্রয় খুঁজি, ঝড়ের বিরুদ্ধে না গিয়ে বরং তাকে মেনে নিয়ে পরিস্থিতির মোকাবিলায় সচেষ্ট হই। আমাদের জীবনে তেমনি প্রতিকূলতার ছদ্মবেশে যে কোনো স্থিতিতে বিপদের ঝড় আসে। নিভু নিভু আশার আলোতে কালো মেঘের মতো দুর্যোগের ঘন ঘটা স্পষ্ট হয়। বাধা বিপত্তি আরও প্রকট হয়ে সামনের পথ আটকে রাখে। মনে হয় এই বুঝি সব শেষ। ঈশ্বরের শরণাপন্ন হই, শান্ত মনে সুস্থিত চিন্তায় বিচার করার শক্তি আসে। প্রতিকূলতাকে মেনে নিয়ে বরং সেখান থেকে বেরিয়ে আসার কৌশল অবলম্বন করি। জানি এই অবস্থা চিরস্থায়ী নয়, আস্তে আস্তে পরিস্থিতি থিতিয়ে গেলে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। দুঃখ কষ্টকে জয় করে নতুন কিছু শিক্ষা নিয়ে আবার সামনে এগিয়ে চলি, এটাই জীবন। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখেছেন।

রাখি বিশ্বাস লালদিঘি থেকে লিখেছেন, শালবনে হুল্লোড় ওই এলো ঝড়, মাঠ ছেড়ে তাড়াতাড়ি চল ভাই ঘর। ঝড় ছোট্ট শব্দ, কিন্তু এর কার্যক্ষমতা অনেক। শুধু প্রাকৃতিক নয়, মানব জীবনেও এর অনেক ভূমিকা। তবে বর্তমানে প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে সচেতন হওয়া যায়। শুধু শেষে এইটুকু বলি, জীবনে বা প্রকৃতিতে ঝড় যাই আসুক না কেন, তা যেন সামলে ওঠার ক্ষমতা বিধাতা দেন। রাখি বিশ্বাস লালদিঘি থেকে লিখেছেন।

খাগড়া কান্তনগর থেকে মহুয়া দত্ত, আপনি লিখেছেন ঝড়কে পেলেম সাথী। সত্যি ঝড়কে সাথী হিসেবেই পেয়েছি। অনেক সময়ই মনের ঝড় প্রাকৃতিক ঝড়কেও হার মানায়, তবে মানুষ কিন্তু হার মানে না, মানুষ বেঁচে থাকে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, আস্তে আস্তে মনও শান্ত হবে। লিখেছেন খাগড়া কান্তনগর থেকে মহুয়া দত্ত। সেই আশাতেই তো আমরা বাঁচি।

0: একটা ফোন নিয়ে নেব। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূমের ব্যাকপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কবু হাসলাম, কবু কাঁদলাম। ঝড় যেমন আমাদের একদিকে একদিকে যেমন মানে কান্নার খোরাক যোগায়, হ্যাঁ, তেমনি অনেক সময় আমাদেরকে মানে উদ্ধারও করে। তো এরকম একটা ঝড়, হ্যাঁ, মানে ঝড় হচ্ছে এমন একটা জিনিস যেখানে সবকিছুই লণ্ডভণ্ড করে দেয়, তার মধ্যে ধ্বংসটাই বেশি কিন্তু সৃষ্টির পরিমাণটা কম। তো এই যে গত পরশু দিন আমাদের এখানে যে ঝড়টা হয়ে গেল, তাতে করে বেশ কিছু মানে প্রাণহানি হয়নি, কিন্তু বেশ কিছু গাছ এবং গবাদি পশুর বেশ কিছু ক্ষতি হয়েছিল। কিন্তু এই ঝড়টা যদি প্রকৃতির নিয়মে সে আসবে, তাকে কিন্তু কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, আসলে আটকানো যায় না। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যেভাবে বেশি আছে, তাতে যে কোনো মুহূর্তে আবারও কালবৈশাখীর সম্ভাবনা আছে। এবং এখন এই বিজ্ঞানের যুগে বারবার মোবাইলে বার্তা আসছে যে এতক্ষণ এত এত সময়ে এত কিলোমিটার বেগে বা ঝড় বইতে পারে, আপনারা নিশ্চিন্তে নিরাপদে থাকুন। এটা কিন্তু বারবার আমাদেরকে জানানো হয়, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ইয়ে থেকে যে মেসেজটা আসে। তো সেই
0: বন্ধুরা, সময় প্রায় শেষের দিকে, ফোন নিচ্ছি কিন্তু আমরা স্বল্প কথাতেই সারার চেষ্টা করব। দেখে নেব সঙ্গে কে আছেন। 0342-259-648-এ হ্যালো,
2: নতুনগ্রাম থেকে মোহাম্মদ সাইফান শেখ। ঝড়কে সাথি তো দিদি, প্রকৃতির ঝড় সেটা আমাদের তৈরি করা, আর মনের ঝড়কে সাথি করে বেঁচে থাকা। তো প্রকৃতির ঝড় আমরাই তৈরি করেছি। আমরা যদি একনিষ্ঠ ভাবে জাতি বর্ণ নির্বিশেষে।
0: আচ্ছা, আপনি তো গ্রামে থাকেন সাইফান বাবু, আপনাকে জিজ্ঞেস করি যে এই যে ঝড়ের সময় যে সমস্ত সাবধানতা নেওয়া প্রয়োজন, অনেক মানুষই কি সেটা বুঝতে পারেন না? তা নয়তো এত ক্ষয়ক্ষতি কেন হয়?
2: বুঝতে পারে, কিন্তু এই এক কথায় সচেতনতার প্রচুর অভাব।
0: হ্যাঁ, সবসময় তো আমরা জানতে পারছি, তারপরেও কি সচেতনতার অভাব হয়?
2: হ্যাঁ, একটু অভাব কেন বলি দিদি, গ্রামেগঞ্জে সবাই মোবাইল চালাতে জানে না। তো মোবাইলে যদি এটা বিশেষ করে একটা প্যাকেজ মেসেজ
0: দেওয়া হয় সবসময়, দেওয়া হয়
2: এক ঘন্টার মধ্যে কি দু ঘন্টার মধ্যে এইরকম কালবৈশাখী ভয়ঙ্কর টর্নেডো ভেয়ে আসবে, তাহলে কিন্তু অনেক মানুষ নিরাপদে থাকে। যেমন গত পরশু দিন হয়ে গেল এই ঝড়ে, আমাদের মুর্শিদাবাদ 6 জন প্রাণ হারিয়েছেন, মানে বজ্রপাতে, এবং কয়েকটা গবাদি পশু মারা গেছে, আর হাজার হাজার গাছপালা।
0: হ্যাঁ, একটু তাহলে আমরা যদি নিজেরা সাবধান হতে পারি, তাহলে হয়তো অনেক প্রাণহানি এড়ানো যায়, তাই না?
2: হ্যাঁ, তো দিনের ভাগে যদি হতো দিদি, তা আমার মনে হতো মানে হাজার হাজার লোক মারা যেত। রাত্রে ভাগে হয়েছিল, 40 বছর আগে এরকম হয়েছিল দিদি। কুড়ি দিন কোনো ব্যাগ বৃষ্টি নাই, ধানের জল নাই, আর স্যালু পাইপ একটা 20 ফুটের পাইপ কেটে তাতেও সেই মেশিন দলাতে জল ভালো হচ্ছে না। তো সেই মাঠে আসি, আর এমন ভাবে একটার সময় লাগলো, 3.5 ঘন্টা ধরে বৃষ্টি হলো, একটা মানুষ মারা গেল, বাপ, আর এয়ালের জল ওয়ালে হয়ে গেল, এক কোমর জল সেই ফাটা জমিতে।
0: আমরা অনেকেই সেই কথাটা জানি। সময় প্রায় শেষের দিকে, সঙ্গে থাকবেন আমাদের, ধন্যবাদ। আর একটা ফোন নিয়ে নেব, আবারও বলবো অল্প কথাই আমাদের কিন্তু শেষ করতে হবে। হ্যালো, হ্যালো, না শোনা গেল না। বন্ধুরা, শুভ সকালে, ঝড়কে পেলাম সাথী। আমাদের আজকের বিষয় কিন্তু প্রচুর মেসেজ আমরা আজকে পড়তে পারলাম না, নামগুলো বলে দিই। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছিলেন মেসেজ। ননি জলকল, রীতাদি চুয়াপুর জলকল থেকে মেসেজ পাঠিয়েছিলেন। সারগাছি বিনকার থেকে মৃণাল পাঠিয়েছিলেন, সৃজিতা শাও পাঠিয়েছিলেন, বিশপুর না সৃজিতা শাও না শুভেন্দু শাও বিশপুর হাসনাবাদ থেকে, সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে মেসেজ পাঠিয়েছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা ফোন নিয়ে নেব। হ্যালো,
3: নমস্কার দিদি ভাই,
0: কি বলছেন?
3: আমি মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: বলুন
3: দিদি ভাই, ঝড় প্রকৃতির একটা অংশ, আর সেই ঝড় মানুষের সর্বনাশ করে দেয়। তারপর মানুষের মানে মনের যে ঝড় সেটাতেও মানুষকে সর্বনাশ করে দেয়। তাই এই দুই ঝড়কে আমাদের সামাল দিতে হবে, দিয়ে আবার আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সময় নাই, ছোট্ট করে বললাম, নমস্কার, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন।

0: হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, একদম এক মিনিটের মধ্যে কথা বলতে হবে, বলুন।
1: প্রকৃতির আপন খেয়ালে সবসময় সাক্ষী। সেদিন দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের মুখে পড়ে গেলাম। ধুধু মার, পুরো ঝড় জল বিদ্যুৎ মাথার উপর দিয়ে চলে যাওয়ার পরে অর্ধেক রাস্তা পেরিয়ে একটা বন্ধ ঘরে বারান্দা পৌঁছে প্রায় এক ঘন্টা বসে বসে কেটে গেল। তারপর সে সব থেমে গেলে আর অর্ধেক রাস্তা সাইকেলে যেতে বাড়ি ফেরা। সারা জীবনে এমন ঝড় জল বিদ্যুৎ শিলা ভূমিকম্প কত সাক্ষী। সরকার প্রাকৃতিক প্রকৃতিকে জানা এবং জয় করায় বিজ্ঞান। এই বিজ্ঞান যাতে এগিয়ে যাচ্ছে, মানুষ তাতে এগিয়ে যাচ্ছে। এই চলাটাই জীবন, তবু জীবনের সঙ্গে জীবিকাকে মেলাতে হয়। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।

ঝড় আসে, ঝড় চলেও যায়। আর বারবার আমরা তো বলি যে নতুন যে দিন সেগুলো হয়তো সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তারপর আসে। বিশ্বাসও করি যাকে আমরা চাই, যাকে আমরা প্রাণের চেয়েও ভালোবাসি, সেই চিন্তা আমাদের হয়তো বা আসে সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে, যে রাতে আমাদের দুয়ার ভেঙে যায় সে রাতেই হয়তো তিনি আসেন।

আমরা বিশ্বাস করি সেই সর্বশক্তিমানকে, যে সর্বশক্তিমান এই দুর্যোগ ঘটান, আমাদের জীবনেও হয়তো ঘটান আর প্রকৃতিতেও ঘটান। তার কাছে চাইব সব কিছু শান্ত হোক। সব ঝড় থেমে যাক, আর এই আশাতেই শেষ করব আজকের শুভ সকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাসরিন, কারিগরি নির্দেশনায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন

এই গানটা শুনতে শুনতেই আমরা পৌঁছে যাব আকাশবাণী দিল্লি কেন্দ্রে। শুনবো হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।
1: লাট্টু ছবিটি গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখানি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, লাইফ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

এখনো কলম্বাস ভেঙে গেল, ভেঙে ভেঙে চলছে আমেরিকা, আমেরিকায় মোমবাতি সে বড় বলছে। জনসন হাতে নিয়ে নিজাতন

বলছে আমেরিকা আমেরিকায় মন্দা দেশে ভরসে বলছে, এদিকে ট্রাউট মাছ ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক, আমি বার্তা জেলা, কঠিন অঙ্ক দোষে জেলা। মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চোরতে উঠ পাখি উড়তে ডুব জলে সিগারেট পড়তে তার।

0: स्वामी भारत दिला अंको है दोष दिला ए प्लस बी हो ना ए प्लस बी माइनस सी हो स्क्वायर इक्वल टू कॉनेड स्क्वायर
1: शेल्टर 1966 ছবির নাম শঙ্খবীণা, গান গাইলেন মান্না দে। আর আমরা তো সকলেই জানি উত্তম কুমার অভিনীত এই ছবিখানে শুধুমাত্র উত্তম কুমার বললে হবে না, অবশ্যই মাধবী দেবীর কথাও বলতে হবে। তো সুপার ডুপার হিট ছবি, শুধুমাত্র ছবি নয়, এই ছবির প্রতিটি গান মানুষের মনে একেবারে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিল। সালটা আবারও মনে করাবো, 1966। কেন এতবার বলছি, তার কারণ তার বেশ কয়েক বছর আগে থেকে, অর্থাৎ প্রায় 10-12 বছর আগে থেকে, অর্থাৎ 1953-তে মান্না দে প্রথম বেসিক রেকর্ড গান বাংলায় করা শুরু করেছেন আধুনিক গান। ইতিমধ্যে তিনি অবশ্যই

তৎকালীন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি হিন্দি ছবির জগতে বেশ নাম করে ফেলছেন, ক্রমশ গান গাইছেন, সেখানে নিজের জায়গা তৈরি করছেন এবং বাংলাতেও চেষ্টা করছে করার। কিন্তু আধুনিক গানে যেন কিছুতেই সেইভাবে জমি উঠতে পারছেন না নিজের জায়গাখানে রানুবাবু। ইতিমধ্যেই সেখানে তো রীতিমতো রাজত্ব চালাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখেরা। তো মানবদে এর মধ্যেও বেশ কয়েকজনের সুরে গান গাইলেন, গৌরীপ্রসন্ন বাবুর সঙ্গে জুটি বেঁধেও চেষ্টা করছিলেন কয়েকটি গান গাওয়ার, কিন্তু কোনোভাবেই যেন ওই হিট হওয়া যাকে বলে হচ্ছে না। শ্যামল গুপ্ত, সুধীন দাশগুপ্ত, প্রণব রায়ের কথাতেও বেশ কয়েকটি গান গাইলেন, কিন্তু তবুও মান্নাদি খুঁজে বেড়াচ্ছেন যেন কাকে। সেই খোঁজ খোঁজ হতে হতে অবশেষে 1960 সালে প্রথম পুলক বাবু লিখলেন তার জন্য গান মান্নাদের জন্য। তুলনায় পুলক বাবু এনাদের চেয়ে ছোট, অর্থাৎ গৌরীপ্রসন্ন মজুমদার বা শ্যামল গুপ্ত প্রণব রায়ের চেয়ে। তো সেই প্রথম পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মান্নাদের একটা জুটি তৈরি হলো, এবং সেই যে জুটি তৈরি হলো তারপরেও বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বাংলা ছবিতে গান গাইছেন বটে, কিন্তু মান্নাদি ঠিক যেভাবে নিজের জায়গাটাকে করতে চাইছিলেন, যেমন গান চাইছিলেন এক্সক্লুসিভ মান্নাদের মতোই হবে, যেটা শুনলেই মানুষ বুঝবেন এই গান শুধু মান্নাবাবুই পারেন, এমন যেন ঠিক হচ্ছিল না। সেই অপেক্ষা করতে করতে 1960 থেকে 1966-67 শঙ্খবেলা, অ্যান্টনি ফিরিঙ্গি, মান্নাবাবু আর পুলক বন্দ্যোপাধ্যায় জুটি, অসামান্য সেই জুটির দৌড় আমরা মোহিত হয়ে গেলাম, শুনলাম, শুনছি এখনো।

ভেবে দেখুন দেখি, এই গানখানিকে কেউ যদি বলেন হিট নয়, মানবেন আপনি? কেউ মানব না আমরা। কিন্তু এই গান রিলিজ করবার আগে স্বয়ং এই কথাখানি বলেছিলেন উত্তম কুমার নিজেই যে এই গান একেবারে হিট করতে পারবে না, গানটা ফ্লপ হবে। সে ভারী মজার একটা গল্প। শঙ্খবেলা ছবি রিলিজ করবে তো তার আগে, তখন এরকম খুব হতো, এখনও হয়তো হয়, ছবি রিলিজ করবার আগে বেশ একটা জমাটি মজলিস বসেছে সেখানে, শঙ্খবেলা টিমের সব সদস্যরা রয়েছেন উত্তমবাবুর বাড়িতে, উত্তম কুমারের বাড়িতেই হচ্ছে ছবি শেষ হয়েছে, সেই আনন্দে এরপর ছবি রিলিজ করবে। এবং যাই হোক, তো সেই নিয়ে সবার খুব আনন্দ, গান হচ্ছে একের পর এক গান হচ্ছে, নানানজন হারমোনিয়াম টেনে নিয়ে গান গাইছেন, ক্রমশ জমে উঠছে সেই পার্টি। এমন সময় উত্তম কুমার নিজেই হারমোনিয়াম ধরলেন, রবি ঠাকুরের গান গাইলেন, তারপরে এই গানখানি করলেন, কে প্রথম কাছে এসেছি। সবাই আহা আহা বাহা বাহা করছেন। এমন সময় হঠাৎই হারমোনিয়াম বেলকোনা থামিয়ে দিয়ে উত্তম কুমার বলে উঠলেন যে পুলক মামা দারুণ লিখেছে গান, কিন্তু নিজেই সর্বনাশ করেছে, আমার গলার সঙ্গে মান্নাদের গলা মিলবে না, গানটা ফ্লপ হবে, দোষ কিন্তু আমার নয়, পুলক মামার। তারই কথা শেষ হতে সেই যে একটা জমজমাটি আনন্দ পার্টির, কোথাও যেন একটা সুর কেটে গেল, ছন্দ কেটে গেল, তাল কেটে গেল, সবাই তাকাচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে, কারণ পুলক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন গানটা মান্নাবাবু গাইবেন এবং গিয়েছেন। পুলকবাবু পরে লিখেছেন তার স্মৃতিচারণায় যে যেন কোনো খুনের বিচার হচ্ছে এমন অবস্থা, কালুরা এক ফাঁকে কানে কানে বললেন যা খুশি বলুক শুনবেন না, গান হিট করবেই। সেই গান শুধু যে হিট করলো তা নয়, সুপার হিট হলো। গীতিকারেরা, আমরা জানি যে সুরকারেরা জানেন যে তার কোন সুরে কোন গানটা কার গলায় সবচেয়ে ভালো লাগবে, কিন্তু গীতিকারীরাও নেহাত সেটি কম বোঝেন না, এই ঘটনাটাই কিন্তু তার প্রমাণ। পুলক বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আজকের এই গানের ভেলায়। বাংলা ছবির গান শুনবো আজ, যেহেতু দিনটা বুধবার, আর আজকের এই গানের ভেলায় আসুন এমনই এক অবিস্মরণীয় গীতিকার যিনি নিজেকে কবি বলতে ভালোবাসতেন, কবি ভাবতেন বটেই, কিন্তু আমরা আমাদের হৃদয়ের মনে কোঠায় তাকে চিরকালীন জায়গা দিয়েছে গীতিকার হিসেবে। অসাধারণ বাংলা ছবির গান তিনি সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য, তার কলমে কলমে, ভাবনায় ভাবনায়, তার শব্দে শব্দে সেজে উঠেছে সেসব গান। শুনবো সেসব গান আর পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনের নানান কথা, এমনই এক মে মাসে তার জন্ম, 1931 সালে আজ। সেসব গান আর অনেক টুকরো গল্প সব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। আপনারাও আছেন জানি, রেডিও সেটের অপর প্রান্তে ডায়াল করুন 2213134221342, আর শুরুতে কোড দিতে ভুলবেন না 033। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় কথায়, শব্দে শব্দে, তার কলমে কলমে আজকের এই গানের ভেলা।

1971 রিলিজ করল সোনার খাঁচা, আর সেই ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বীরেশ্বর সরকারের সুরে গাইলেন এ গান হেমন্ত মুখোপাধ্যায়। কোথাও শুনলেই মনে হয় এ গান অনেক এগিয়ে দিতে পারতেন মান্না দেও, কিন্তু সেক্ষেত্রে গানের চলন এবং গানের ট্রিটমেন্ট ভিন্ন হতো, আমরা অন্য একটি ধরনের গান পেতাম। কিন্তু ওই প্রত্যেকের যে নিজস্ব বৈশিষ্ট্য, স্বকীয়তা, স্বাতন্ত্র্য, তাতে করেই কিন্তু শিল্প সৃষ্টি হয়, শিল্প ভিন্ন ভিন্ন তৈরি হয়, যেমনটা হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন। মান্না বাবুর সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের দারুণ সুন্দর একটা সম্পর্ক ছিল এবং অজস্র গানে বাংলার বেসিক গান অর্থাৎ আধুনিক বাংলা গান বলুন অথবা বাংলা ছায়াছবির গান আমরা সমৃদ্ধ হয়েছি। কিন্তু তা বলে এমনটা নয় যে শুধুমাত্র মান্না দেই গিয়েছেন তার গান। হেমন্ত মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, কত কত নাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় কথায় জড়িয়ে রয়েছে। রয়েছেন লতা মঙ্গেশকর, রয়েছেন আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লা, আর রয়েছেন তাদের নিয়ে অনেক অনেক গল্প, সেসব টুকরো গল্পতেও আসবো। আর ওই যে বলছিলাম যে শুধুমাত্র মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় রসায়ন নিয়েই একখানি আস্ত গানের ভেলা করে দেওয়া যায়, করবেও হয়তো পারে কোনোদিন, কিন্তু আজ পুলক বন্দ্যোপাধ্যায়ের মতন বহুদা বিস্তৃত তার যে এই প্রতিভা, অসাধারণ গান, এক একটি গানের চলন, ধরন, কথন ভিন্ন ভিন্ন রকম তিনি অনায়াসে লিখছেন, আর সে গান মানুষের মনের মনে কোঠায় জায়গা করে নিচ্ছে একেবারে পাকাপাকি ভাবে। লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এবারে একটি গান শোনাব, সলিল সেনের মনিহার ছবি 1966 সাল তৈরি হচ্ছে, সেই 66 যখন শঙ্খবেলায় মান্না দে এবং লতা মঙ্গেশকর অসাধারণ গাইলেন কি প্রথম কাছে এসেছি, সেই 1966 মনিহারও মুক্তি পেল। আর সেই ছবির গানগুলিও কিন্তু বলা যায় মিউজিক্যাল ছবি, একে অসাধারণ সব গান, আর সেখানে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই লতা মঙ্গেশকরের সঙ্গে এই ক্ষেত্রে জুটি বাঁধলেন হেমন্তবাবু, এ গানও সেই অর্থে সুপারহিট।

জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, বয়সে অনেকটা ছোট পুলকবাবু, তো মাঝে মাঝে সে সময়ে গীতিকারেরা সুরকারের বাড়ি যাচ্ছেন, কখনো সুরকারের মাথায় কোনো সুর এলো তিনি সোজা ছুটে গেলেন গীতিকারের বাড়ি, যে আমাকে এই এই আমি সুর শোনাচ্ছি, শুনুন শুনুন, লিখে ফেলুন দেখি এটা একটা গান, এরকমটা বেশ হতো। তো হেমন্তবাবু বেশ কিছুদিন ধরে ডাকাডাকি করছেন পুলকবাবুর, সময় হচ্ছে না আসার। হেমন্তবাবু থাকতেন রবীন্দ্র সরোবরের উল্টো দিকে যে মেনকা সিনেমা হল তার কাছেই তার বাড়ি। তো একদিন সকালবেলায় পুলকবাবু গিয়েছেন যে যাই আজ হেমন্তবাবুর ফ্ল্যাটে গেলেন। হেমন্তবাবু বললেন, পুলক নাম লেখো, মাঝে মাঝে তুমি যে কোথায় ডুব মারো, ওহ কতদিন পরে তুমি আজ এলে বলো তো। পুলকবাবু হাসলেন একটু, আর তার সঙ্গে সঙ্গেই খসখস করে লিখে ফেললেন একখানি গান।

হেমন্ত মুখোপাধ্যায়েরই নিজের বলা কথাখানিকে সঙ্গে নিয়ে শুরু করে দিলেন, তারপর লিখে ফেললেন গান পুলকবাবু। এই গানখানি কতদিন পরে এলে, আর হেমন্তবাবু সুর করে গাইলেন সে গান। সুপারহিট আধুনিক বাংলা গান তৈরি হলো কতদিন পরে এলো। ঠিক এইভাবে আরও একটি গানের কথা মনে পড়ছে, যদিও আজকে বাংলা আধুনিক গানের গানের ভেলা নয়, কিন্তু হয় না কখনো কখনো কিছু ঘটনা মনে থাকলে মনে হয় একটু আপনাদের সঙ্গে ভাগ করি। ঠিক এমনভাবেই আরও একখানি গান তৈরি হয়েছিল আর এক জুটির হাতে। সুবীর সেন সে গান গিয়েছিলেন। কি হলো, একটি গানের সুর করবেন অভিজিৎবাবু, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বসেছেন তারা দুজনে, কারণ সে গানে কথা দেবেন গৌরীপ্রসন্ন মজুমদার। তো গৌরীপ্রসন্নবাবু বসে আছেন, কিন্তু কিছুতেই লিখতে পারছে না, কোনো কথা সেভাবে মাথায় আসছেই না। অভিজিৎবাবু নাচুর বান্দা, তাদেরও ডেডলাইন থাকে, গান তৈরি করতে হবে, কিছু একটা লিখে দাও, কিছুতেই হচ্ছে না। গৌরীপ্রসন্নবাবু বললেন হবে না আজ, উনি আজ আসি, উঠে চলেই যাচ্ছেন। অভিজিৎবাবু বলে উঠলেন না আরো একটু থেকে গেলেন, যদি মাথায় কিছু আসে। আর সঙ্গে সঙ্গে কি যেন এসে গেল গৌরীবাবুর মাথায়, তিনি লিখে ফেললেন এই গানখানি। সুর করলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর সে গান গাইলেন সুবীর সেন।

কিন্তু অনেক অনেক গানের সৃষ্টি হয়েছে। আরো একটি গানের গল্প এক্ষুনি বলতে পারি পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যেহেতু আজকের এই গানের ভেলা। আরো একদিন পুলকবাবু গিয়েছেন হেমন্তবাবুর ফ্ল্যাটে, ওই গান লেখা গানের সুর করা এইসব নিয়ে আলোচনা রয়েছে। দুজনে বসে চা খাচ্ছেন, সামনে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর লেখখানি, তখন স্নান করা যেত সেখানে। হেমন্তবাবু হঠাৎ বললেন, ওই যে লেক থেকে স্নান সেরে ভিজে কাপড়ে জল ঝরাতে ঝরাতে যে মেয়েটি গাছ গাছালির ছায়া মারিয়ে তার বাসায় ফিরছে, পুলক ওকে নিয়ে লিখতে পারো। কিছুক্ষণের মধ্যেই পুলকবাবু লিখলেন, সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়। এভাবেই তো গানের সঙ্গে সঙ্গে কত না গল্পরা জড়িয়ে থাকে। সময়গুলো চলে যায়, সে মানুষেরা চলে যান, রয়ে যায় গল্প আর রয়ে যায় সৃষ্টি।

0: অসাধারণ পুলক বন্দ্যোপাধ্যায় আর অসামান্য তার সৃষ্টিরা, কথা হচ্ছে, গান শোনা হচ্ছে আজ তারই। কে রয়েছেন টেলিফোনে? 0332213 1342। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: চন্দন সাধুবা কৃষ্ণনগর থেকে বলছি।
0: বলুন চন্দন বাবু।
1: বাইরে যখন রৌদ্র ভীষণ, প্রখর তীব্র তখন জ্বালা, আমার কানে তখন গানের ভেলা, সেদিন মনটাও ভীষণ শান্ত, মন ভালো রাখতে বোধ হয় দামি শপিং মলে যেতে হয় না, এই আকাশপানি গানের ভেলা খুলে বসলে মন এমনি ভালো হয়ে যায়। আজকের গানের ভেলায় পুলকিত মান্না আরো অনেক শিল্পীকে নিয়ে কথা বলছেন আপনি,

0: যে গানটা চালিয়েছিলেন দ্বিতীয় গানটা, কে প্রথম কাছে এসেছে, এই সৃষ্টিগুলো এমন জাদু করে গেছে। ওই গানটা যখন রেডিওই বাজছে আমার, আমার মেয়ের বয়স 13 বছর, ও গুনগুন করছে, মেয়ের মার বয়স 33, সেও গুনগুন করছে, আমি 43, আমিও শুনছি। তা এই হচ্ছে সৃষ্টি, যে সৃষ্টি আমাদের যুগের পর যুগ নিয়ে যাবে। শুনতে থাকি, ভালো অনুষ্ঠান হচ্ছে, নমস্কার, ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সত্যি এটা বলতেই হয়, কথার মাধুর্য ভারী সুন্দর, এত সুন্দর করে বললেন, আসলে এটাই তো বাঙালিয়ানা, বাংলাকে সুন্দর করে উপস্থাপন করা। ভালো লাগে যখন এভাবে আপনারা আসেন ফোনে, এত সুন্দর করে বলেন। আর সত্যি 13 হোক 33 হোক 43 হোক, আমি নিঃসন্দেহ যে আজ যারা যারা অনুষ্ঠান শুনছেন তাদের মধ্যে 63 আছেন, 73 আছেন, 83 আছেন, তারা সকলেই কিন্তু এই গানগুলোর সঙ্গে গুনগুন করছেন। ওই যে একটু আগে বলছিলাম না, শিল্পীরা চলে যান কিন্তু রয়ে যায় শিল্প আর তাদের সৃষ্টি, এখানেই কিন্তু তাদের সার্থকতা, তাদের বেঁচে থাকা। নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি সুব্রত মাল বলছি, গঙ্গাদাসপুর ধামটাওয়া থেকে।
1: বলুন সুব্রত বাবু।
2: আমার পুরো বর্ণবাদ যে গীতিকার, মানে আমাদের যে বাংলার যে সমস্ত গীতিকার আছে তাদের তাদের মধ্যে অন্যতম হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়। যতদিন বাংলা গান বেঁচে থাকবে পুলক বন্দ্যোপাধ্যায়ের নামটা স্বর্ণাক্ষর লেখা থাকবে। আর আমাদের মানে যে গান লিখেছে মান্না দে বলুন, হেমন্ত মহাতো বলুন, তার সাথে সাথে পরবর্তীকালে দেখেছি কিশোর কুমারের জন্য অনেক গান লিখেছে, মানে সবার সবকটি গানের জন্য সুপার দোকানে। তারপরে আরো পরে যে দেখি 90 দশকে যে গান কুমার শানুর জন্য বিভিন্ন রকম গান গেয়েছেন, মানে যে উনি যে গান যেদিন লেখা শুরু করেছেন আর জীবনের শেষ দিন পর্যন্ত যে কটা গান লিখেছে আমাদের মনে মনে করে থেকে যাবেন। তার শেষ যে লেখা, শেষ মানে গান শুনলে আমাদের চোখে জল এসে যায়। মান্না দে যে অ্যালবাম আমাদের শেষ লিখে গিয়েছিলেন, এইসব গানগুলো শুনে আমাদের এতই মানে প্রাণ সন্তুষ্টি হয় যে মনে হয় বাংলায় যে জন্মেছি আমরা, এইসব মানুষের সান্নিধ্যে এসেছি, গান শুনছি, এগুলি তো আমাদের বাঙালিদের মানে মানে গর্ব হয়। নমস্কার, ভালো থাকবেন।

রেঞ্জার সাহেব। ছবির গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অমল মুখোপাধ্যায় সুর করলেন, গাইলেন বিশ্বজিৎবাবু, বিশ্বজিৎ চ্যাটার্জি, রানু মুখোপাধ্যায় এবং সহশিল্পীরা। একটু আগেই মান্নাদের সঙ্গে পুলকবাবুর রসায়ন নিয়ে কথা হচ্ছিল, হেমন্তবাবুর সঙ্গে পুলকবাবুর রসায়ন নিয়ে কথা হচ্ছিল, কিন্তু গীতিকার সুরকারদের সঙ্গে তো গায়কদের ভালো সম্পর্ক থাকবেই, কিন্তু তা বলে প্রফেশনাল রাইভালরি বলে কিছুই থাকবে না, পেশাগত যে এক দ্বৈরথ থাকবে না, অন্তত গায়ক এবং গায়কদের মধ্যে থাকাটাই উচিত, তাই না? আমরা তো অন্তত তেমনটাই ভাবি, কিন্তু কতটা বড় মনের মানুষ হলে এমনটাও হয়। কি হয়েছিল, সালটা 1969, মন নিয়ে নামক একটা ছবি তখন তৈরি হচ্ছে, সেই ছবিতে সুর করছেন হেমন্ত মুখোপাধ্যায়। এবারে মান্নাদের, মাফ করবেন, পুলক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখলেন, গান লিখে তিনি গেলেন মান্নাদের কাছে, কারণ মান্নাদের সঙ্গে তার বেশ সুন্দর একটা সম্পর্ক, এর আগেও বলেছি। তো এই গানটা লিখে তিনি মান্নাদের কাছে গেলেন যে আপনার জন্য একটা গান লিখেছি। কি গান? ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি। গানখানা শুনেই মান্নাদে বললেন যে এ গানটা হেমন্তবাবু ভালো গাইবেন, আপনি ওনার কাছে যান। ভাবা যায়, এমন সুন্দর একখানে গান পড়েই মান্নাদে বলে দিলেন যে এ গানখানা হেমন্তবাবু ভালো গাইবেন, আপনি ওনার কাছে যান। এবারে হেমন্তবাবুর তখন ভয়ানক ব্যস্ততা, অর্থাৎ কলকাতা এবং বম্বে বেলা ও বেলা করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মন নিয়ে ছবির গানের রেকর্ডিংয়ের জন্য কাজও চলছে, উনি আবার বম্বেও চলে যাবেন, সেটা জানতেন পুলকবাবু। তিনি রীতিমতো কালো বিলম্ব না করে ছুটলেন হেমন্তবাবুর বাড়ির জন্য, কিন্তু যখন গিয়ে পৌঁছলেন তখন বেলাদেবী জানালেন যে একটু আগেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন হেমন্তবাবু। তখন তার ফোন নেই, মোবাইল ফোন নেই যে ফোনে তাকে বলা যাবে। তক্ষণই আবার ওই ট্যাক্সি ঘুরিয়ে নিয়ে পুলকবাবু ছুটলেন দমদম, এবং সবে চেক ইন করছেন, ভেতরে ঢুকবেন হেমন্ত মুখোপাধ্যায়, সেই সময় ওই গেটের মুখেই পাকড়ালেন। তিনি বললেন যে এরকম ভারী সুন্দর আমি একখানা গান লিখেছি, মান্নাবাবু বললেন যে উনি গাইবেন না, আপনার কাছে, কারণ আপনি ভালো গাইবেন, পুরো ব্যাপারটা। হেমন্তবাবু বললেন যে এখন আর কথা শোনার সময় তো নেই, তুমি লেখাটা আমাকে দিয়ে দাও। কাগজে লেখা ছিল, দিয়ে দিলেন গানখানি পুলকবাবু। ফ্লাইটে বসে বিমানে যেতে যেতেই সেই গানটার সুর করা হয়ে গেল, আর ইতিমধ্যে সেই গানের, ওই ছবির গান মন্নির মোটামুটি রেকর্ডিংও সব হয়ে গিয়েছে। নতুন একখানি গান কোথায় ঢোকানো যাবে, অর্থাৎ ছবিতে তো তাকে কোথাও একটা ঢোকাতে হবে, সুটেবল জায়গা চাই। উত্তম কুমারের সঙ্গে কথা বললেন হেমন্তবাবু, চিত্রনাট্যে পরিবর্তন আনানো হলো, এবং তারপর এই গানখানিকে সেই ছবির মধ্যে জায়গা করে দেওয়া হলো। অসাধারণ সে গান।

ভালো ধরনা আয় করো নয়ন বাসে হাসি হয়ে তার ঝরে পড়ে না এসব অপরূপ চন্দ্রমা পূর্ণিমা যে ওঠানো

0: কে রয়েছেন টেলিফোনে, কান পাতবো। নমস্কার। হ্যালো,
1: নমস্কার শর্মিষ্ঠা দি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: স্নেহাশিস রাহা লক্ষণ দাসেন হাওড়া ময়দান থেকে বলছি।
0: বলুন স্নেহাশিস বাবু।
1: আসলে আপনি এমন একজন মানুষকে নিয়ে আজ অনুষ্ঠান করছেন যার সক্ষমতা আমি পেয়েছি। বাবারই এক বন্ধুর সূত্রে হাওড়ার সালকে অনেকবার তার বাড়িতে গিয়েছি। যে মানুষটার কলম থেকে এরকম লেখনি বেরোয় সেই মানুষটা কিন্তু এত সাধারণ জীবন যাপন করতেন, এবং খুব যে মানে পড়িয়ে বলিয়ে ছিলেন এটা কিন্তু বলতে পারবো না, মানে যেটুকু কথা বলা দরকার সেটুকুই বলতেন। কিন্তু গানগুলো শুনে অবাক হতাম যে এই মানুষটার ভাবনা, এই মানুষটার চিন্তন, এই মানুষটার মরণে এত কিছু থাকতো, এবং অনেকটা অভিমানী মানুষও ছিলেন। আপনি একটু আগে প্রসঙ্গক্রমে বলছিলেন যে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বিভিন্ন সুরকারটা সুর দিয়েছিলেন, এবং ছায়াছবিতে বিভিন্ন শিল্পীর সে গানগুলো গিয়েছেন, এবং কখনোই মনে হয়নি যে এই এই গানটা এই শিল্পীর কণ্ঠে না হলেই বোধ হয় ভালো হতো। আসলে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা তো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, তারা বুঝতেন যে কোন গানটা কোন শিল্পীকে দিয়ে সিনেমায় কোন সিচুয়েশনে ব্যবহার করলে সেটা অনেক বছর পরেও দর্শক শ্রোতাদের মনে গেঁথে থাকবে। এবং আপনি এই মাত্র যে গানটা শোনালেন যেন চোখের সামনে ভেসে উঠছে সেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ, সেই উত্তম কুমারের অভিনয়। আসলে এখানেই তো শিল্পীদের সার্থকতা। আপনি আজকে সত্যি আমাদের সমৃদ্ধ করছেন, অনেক অজানা তথ্যে সমৃদ্ধ হলাম। আসলে গানের ভেলা আর আকাশবাণী তো এই কারণেই আমাদের কাছে মন্দির। আমরা শুধু একটু অঞ্জলি দিই।
0: অনেক ধন্যবাদ আপনাকে স্নেহাশিস বাবু। সত্যি তাই, আমাদের সকলের কাছেই আকাশবাণী মন্দির, প্রতিদিনেরই আমাদের পুজো, তাতে করে নিজেরাই আশীর্বাদ ধন্য হওয়া মা সরস্বতীর আর কি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো,
2: হ্যাঁ আমি মারগ্রাম থেকে বলছি, জেলা বেগুন থেকে।
0: হ্যাঁ কে বলছেন?
2: এই নিধমন কোনাই।
0: বলুন বলুন।
2: খুব সুন্দর প্রাচীন ঐতিহ্যকে যে তুলে ধরেছেন, খুব মানে আমার বয়স 60 এর ঊর্ধ্বে, খুব ভালো লাগছে, সত্যি অসাধারণ।
0: বেশ বেশ বেশ, শুনতে থাকুন। ভারী সুন্দর আর একখানি গানও এবার শোনাবো, একটু অন্য ধরনের গান। অর্থাৎ ওই মাঝে মাঝে বলি না যে গানের ট্রিটমেন্ট এমন সব করে গিয়েছেন সেই স্বর্ণযুগের মানুষেরা, সাধে তো স্বর্ণযুগ বলা হয় না বাংলা গানের সেই সময়টাকে, 50-60-70-এর দশকে। 1965 সালে মায়াবিনী লেন ছবিখানি মুক্তি পেল, সেই ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখলেন, একখানি গান, সুর দিলেন তাতে অনল চট্টোপাধ্যায়। একেবারে অন্য ধারার এই গানের সুর। আর গাইলেন কারা? সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, তারাও কিন্তু নিজেদের গায়কী থেকে একদম বেরিয়ে এসে এই গানখানি গাইলেন, একদম ভিন্ন চলনের এ গান।
3: এগে যায় ভারী শহর গাড়ি।

0: শহরে হাজার হাজার কদর আছে,
1: আসলের দাম না।
0: শহরে হাজার হাজার কদর আছে, আসলের দাম নাই। ও ঝুট করে হয় বাজি মাথার চাকা দেয়,
1: হরে হরে শীতে পথে চলতে গেলে হবে বন্যা,
0: হরে হরে শীতে পথে চলতে গেলে হবে বন্যা,
1: আলো কালো করে

মায়াবিনী লেন ছবির গান শোনালাম, ওই আমিও বললাম, আর তারপরে সম্ভবত স্নেহাশিসবাবু, মনে করতে পারছি না যে আমাদের কোন শ্রোতা বন্ধু এই কথাখানি বললেন, যে গীতিকারেরাও কিন্তু বুঝতেন যে কাকে দিয়ে কোন গানটা সত্যি সবচেয়ে ভালো শোনাবে কার কণ্ঠে। আরেকটি গল্প শোনাই, এমনই একটি গল্প। পুলকবাবু গান লিখেছেন যে সুর করবেন নচিকেতা ঘোষ, তারা দুজনে ঠিক করলেন যে হ্যাঁ নির্মলা মিশ্রকে দিয়ে গান গাওয়ানো হবে। তখন তো রেকর্ডের এ পিঠে একটা গান, ও পিঠে একটা গান, দুটি গান, তো দুটি গান তারা রেডি করেছেন। ডাকা হলো নির্মলা মিশ্রকে, নির্মলা মিশ্র এসেছেন পুজোর গান রিলিজ করবে, এবং আমরা জানি সেই সময় পুজোর গান মানে শিল্পীদের মধ্যে এবং যারা শ্রোতা জনগণ সকলের মধ্যে অসাধারণ মানে অদ্ভুত এক উন্মাদনা। তো সে বছরের পুজোর গান রিলিজ হবে, নির্মলা মিশ্রকে গান তোলানো হবে, গানখানি রেডি হয়ে গিয়েছে কথা এবং সুর লিখে। এসে গানটা শুনিয়ে বিরস মুখে বলছেন যে দেখুন আপনারা তো ফাংশনে যান না, আমরা ফাংশনে গান করি, রিদম না হলে আজকাল কোনো গানে হিট করে না, দুটো গানের একটাও জমবে না, গান দুটো চেঞ্জ করে দিন। পুলকবাবু কথায় কথায় রাত হয়ে যায়, তার বই রয়েছে আমরা সকলেই জানি অটোবায়োগ্রাফি, নিজের জীবনের কথা, সেখানে এই গল্পটি লিখেছেন যে কথা বলল নির্মলা, এবং আমরাও তর্কে না গিয়ে বললাম ঠিক আছে নতুন গান তৈরি করে খবর দেব। চলে গেল নির্মলা, বললাম নচিবাবু আমি কিন্তু নতুন গান লিখছি না, আপনি অন্য কাউকে দিয়ে গান লিখে দিন, নির্মলাকে দিয়ে গাওয়ান। নচিকেতাবাবু বলছেন যে পাগল নাকি, এ গান ও যদি না গায় তাহলে আমি ওর ট্রেনিংই করাবো না। সপ্তাহ দু এক কেটে গেল, নতুন গানও তৈরি হচ্ছে না। আবার নচিকেতা ঘোষ তিনি ফোন করলেন পুলকবাবুকে, যে পুলক নির্মলা আমার মাকে ধরেছে, মা আমায় বলছে ওকে দিয়ে গান করাতে, এখন মাকে ফেরাই কি করে, তুমি যা হোক কিছু একটা করো। তখন পুলকবাবু একটা শর্ত দিলেন যে আমি এই দুটি গানের মধ্যে একটি গান রাখবই, তা ওকে গাইতেই হবে একটা পিঠের জন্য, আর অন্য পিঠের জন্য ও আসুক যেমন গান চাইছে ঠিক তেমনই গান ওর সামনে বানিয়ে দেব। রাজি হলেন নির্মলা মিশ্র, উল্টো পিঠের গানটা ঠিক যেমন চাইলেন সেরকমই রিদমে একটি গান তৈরি করা হলো, আর পুলকবাবুর পছন্দের গানখানি প্রথম পিঠে রইল। রিলিজ করল পুজোর গান, প্রথম যে গানখানি, যে গানের জন্য পুলকবাবু নচিকেতা ঘোষ প্রথম থেকে বলে আসছেন নির্মলা মিশ্রকে, সে গান মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিল, রেদমের গানখানি কিন্তু মনেই রইল না কারো।

অসাধারণ গানের কথা এবং কতটা দূরদৃষ্টি, এবং বলা যায় যে সঙ্গীতকে কতটা বুঝলে গীতিকার এবং সুরকারীরা এইভাবে দম ধরে থাকতে পারেন যে এই গানখানি রিলিজ করাতেই হবে, কারণ তারা জানতেন এই গান কিভাবে মানুষের মনের মধ্যে পাকাপাকি তার জায়গা করে নেবে। পুলক বন্দ্যোপাধ্যায় তার লেখা গানের কথা, তার জীবনের টুকরো গল্প নিয়ে যদি বসি একটা দিনের গানের ভেলা, কেন একটা মাসের গানের ভেলাও মনে হবে যেন কম হয়ে গেল। আজকের মতন শেষ করতে হবে সেখানেই, তবে নিশ্চয়ই আরও বাকি রয়ে যাওয়া গল্পগুলো নিয়ে নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও আসা যাবে, গল্প হবে, সঙ্গে থাকবে অসাধারণ তার সেই শব্দগুলি, যে শব্দরা আজও আমাদের বেঁধে বেঁধে রেখেছে। শেষ করব গানের ভেলা আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: শ্রীপর্ণা, আজকাল একটা জিনিস খুব কমন হয়ে গেছে বল, মানে এই যে মানুষ নিজের স্ট্রাগল যতটা লুকায় তার থেকেও আমার মনে হয় বেশি লুকায় নিজের সেলফ ডাউট।
1: আচ্ছা, কিরকম?
0: কারণ এই দেখো, বাইরে থেকে মনে হয় সবকিছু একদম পারফেক্টলি ম্যানেজড, কিন্তু ভেতরে ভেতরে সে হয়তো ভাবছে যে আমি কি সত্যি এই জায়গাটা আধেও ডিজার্ভ করি। তোমার কি মনে হয়?
1: না মানে দেখো, এই যে ডিজার্ভ করার যে জায়গাটা এখানে আসছে প্রশ্নটা, সেখানে আমি একটা উদাহরণ দিতে পারি, সহজ উদাহরণ। ধরো আমি ক্লাস টপার, আমি রিসেন্টলি চাকরিও পেয়েছি, সবাই আমার ট্যালেন্টের প্রশংসা করে, কিন্তু তাও মাঝে মাঝে আমার মনে হচ্ছে যে আমি কি আদৌ আমার ট্যালেন্টের জোরেই সবটা করতে পারলাম,
0: বা হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো ততটা ক্যাপেবল নই একদম যতটা সবাই আমায় দেখে ভাবছে।
1: মানে মনের ভেতরে সবসময় একটা দোলাচল চলছে এরকম যে এটা কি আমার নিজের দমেই হলো, আমার নিজের স্ট্রাগলেই হয়েছে, নাকি কোথাও গিয়ে অন্য কোনো ব্যাপার রয়েছে, নাকি লোকে আমাকে ভাববে যে আমি পুরোটাই ফাঁকিবাজি দিয়ে করে এসেছি।
0: হ্যাঁ, বা ভাববে আমি ফেক, যেটা দেখাচ্ছি হয়তো তেমনটা নয়। আর এই ফিলিংটার নামই কিন্তু ইম্পোস্টার সিনড্রোম।
1: নামটা শুনতে খুব খটোমটো, ইম্পোস্টার সিনড্রোম, তবে নামটার যে ভাগ এবং নামটাকে ভাঙলে যে অর্থগুলো বেরো সেগুলো আমরা বলতে পারবো না, কারণ আমি আর শুভাশিস মন পড়া
0: বিশেষজ্ঞ নই
1: এবং বিশেষজ্ঞ থাকবেন এবং অবশ্যই বিশেষজ্ঞ থাকেন, যেরকম প্রত্যেক মন পড়া জাংশনে সেরকম আজকেও রয়েছেন একজন আমাদের বিশেষ অতিথি, স্টুডিওতে রয়েছেন নম্রতা ভৌমিক ম্যাম, অধ্যাপিকা এবং মনোবিদ। ম্যাম আজকে পুরো জিনিসটা আমাদেরকে বুঝিয়ে বলবেন, ম্যামের সাথে প্রচুর আড্ডা হবে। শুভাশিস অনেক প্রশ্নের ঝুলি নিয়ে এসেছে আজকে মন পড়া।
0: আমার একার নয়, বন্ধুদেরও অনেক প্রশ্ন আছে, তোমারও অনেক প্রশ্ন আছে,
1: আমারও প্রশ্ন রয়েছে, আর বন্ধুরা কিভাবে তাদের প্রশ্ন জানাবে ম্যামের কাছে সেটা বলে দিই চট করে। 0332213 1342 ফোন লাইন খোলা রয়েছে, চলে আসতে পারো। এই বিষয়ে তোমাদের যদি মনের কোনো প্রশ্ন, জট, সংশয়, আশঙ্কা যাই থাকুক
0: একদম, মানে প্রশ্ন, মতামত যাই থাকে জানাতে পারো। আর যদি ফোন লাইনে না পাও, আমাদের ফেসবুক পেজে অফিসিয়াল যে পেজ রয়েছে আমাদের যুববাণী কলকাতার, সেখানে যে পোস্টার রয়েছে আজকের অনুষ্ঠানে, তার ঠিক নিচে কমেন্ট করে তোমরা জানাতে পারো তোমাদের প্রশ্ন।
1: আর তাহলে শুভাশিস, সরাসরি ম্যামকে আগে ওয়েলকামটা জানিয়ে নি।
0: একদম
1: ম্যাম, স্টুডিওতে ওয়েলকাম আপনাকে।
2: অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ শ্রীপর্ণা, শুভাশিস দুজনকে অনেক ধন্যবাদ।
1: তাহলে শুভাশিস, ম্যামের কাছে প্রথম যে প্রশ্নটা, মানে এই যে ইম্পোস্টার সিনড্রোম, এইটা, এই শব্দটা ম্যাম এখন আমরা প্রচুর শুনি আজকালকার ইন্টারনেটের যুগে, বিষয়টা যদি একটু বুঝিয়ে আমাদেরকে একটু মানেটা সহজ করে বলেন।
2: একদম, ইম্পোস্টার সিনড্রোম এই নামটা যেরকম বললি একটু খটোমটো শুনতে, কিন্তু ব্যাপারটা অতটা খটোমটো নয়, কারণ অনেক রিসার্চেই দেখা গেছে যে মোটামুটি 70-80% অফ পিপল এখনকার দিনে সবার মধ্যেই কখনো না কখনো জীবনে তারা এই সিনড্রোমটা ফেস করেছে। তো মোটামুটি সবাই রিলেট করতে পারবেন যখন আমি বলবো ব্যাপারটা। আর এই ইম্পোস্টার সিনড্রোম, এই প্রথম এই কনসেপ্টটা নিয়ে এসেছিলেন ডক্টর পলিন আর ডক্টর সুজেন তাদের একটি গবেষণার মধ্যে 1978-এ। সেখানে দেখা গিয়েছিল যে মেন লিডিং ফিল্ড যেগুলো, সেই ফিল্ডের মধ্যে যেই ওমেনরা বেশি হাই অ্যাচিভার, তাদের মধ্যে এই ইম্পোস্টার সিনড্রোমটা দেখা দিচ্ছে। এবার যখন আস্তে আস্তে গবেষণা এগিয়েছে, তখন দেখা দিয়েছে যে শুধুমাত্র মহিলারা নয়, সব রকম, সব বয়সের, সমস্ত লিঙ্গের মানুষই এই ইম্পোস্টার সিনড্রোম তাদের মধ্যে দেখা দেয়। এবার এই ইম্পোস্টার সিনড্রোম কী? যেরকম তুমি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে শুরু করলে, ঠিক সেরকমই যখন আমরা ভাবি যে আমরা যে কাজগুলো করছি সেগুলোর কোথাও গিয়ে আমাদের দায় নয়, মানে সেই দায়িত্বটা আমাদের নয়, আমরা একটা খুব ভালো কাজ করলাম কিন্তু সেটা আমি নিজের ক্যাপাসিটিতে বা নিজের পোটেনশিয়ালে করলাম সেটা নয়, কোনো রকমে একটা লাকিলি আমি এই জিনিসটা করতে পারলাম, কারণ কোথাও গিয়ে আমাদের মধ্যে সেই ভরসাটা নেই যে আমি এটা করতে পারি। আর এটার অনেক ব্যাখ্যা হয় যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে সেগুলোতে আমরা পরে আসবো। কিন্তু এই যে বিভিন্নভাবে এমন এমন অনেক মানুষকে আমরা দেখতে পাই যারা প্রচণ্ড সাকসেসফুল, সাকসেসের চূড়ায় বসে আছেন, তারা, তাদের মধ্যেও এই ইম্পোস্টার সিনড্রোম দেখা দেয়, কারণ তারাও হয়তো নিজেদেরকে কোথাও গিয়ে বিশ্বাস করতে পারছেন না, ভয় পাচ্ছেন, প্রচণ্ড আন্ডার কনফিডেন্ট, তারা বুঝতে পারছেন না যে আমি যে ব্যবহারটা এখন করছি, বিহেভিয়ারটা দেখাচ্ছি, সেটা কি কোথাও গিয়ে আমি ফ্রড করছি কারোর সাথে। এই ফ্রড, এই টার্মটা থেকেই ইম্পোস্টার টার্মটা এসছে। তো এই ফ্রডিউলেন্স বা ফ্রড, তা আমি কি কোথাও গিয়ে যেটা আমি দেখাচ্ছি আমি কি জেনুইনলি সেটা দেখাচ্ছি না, আমার মধ্যে কি অন্য কিছু লুকিয়ে রয়েছে, আমি সেটাকে ফেক করছি? তো এই চিন্তাটা, এই ভাবনাটা মনের মধ্যে সবসময় চলতে থাকে এবং সেখান থেকেই তাদের মধ্যে আন্ডার কনফিডেন্স তৈরি হয় এবং সেটাই ইম্পোস্টার সিনড্রোম। প্রত্যেকের মধ্যেই কম বেশি থেকে থাকে, কিন্তু ইনসিকিউরিটি খুব সিচুয়েশনাল। ধরো আমার কালকে একটা এক্সাম, আমার সেরকম ভাবে প্রিপারেশন হয়নি, আমার মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করবে যে আমি কালকে কি এক্সামটা ভালো করে দিতে পারবো না পারবো না। কিন্তু যাদের ক্ষেত্রে এই ইম্পোস্টার সিনড্রোম আছে, শুধুমাত্র তাদের এই কালকের পরীক্ষার উপর বেস করে যে তাদের এই মনে হওয়াটা তৈরি হবে, ইনসিকিউরিটিটা তৈরি হবে, সেটা নয়। এটা একটা পারসিস্টেন্ট একটা স্টেট যেটা পারসিস্ট করবে থ্রু আউট। প্রত্যেক দিন তাদের সামনে কোনো পরীক্ষা থাকুক, কোনো সিচুয়েশান থাকুক যেটা ট্রিগার করছে বা করছে না, কোনো ট্রিগার ছাড়াও তাদের মধ্যে এই মনোভাবটা যে আমি খুব আন্ডার কনফিডেন্ট, আমি বোধহয় পেরে উঠবো না, আমার সাথে যাই হচ্ছে সেটা বোধহয় কোনোভাবে লাকিলি হয়ে যাচ্ছে, আমার লাক, বা আমাকে যারা এই আমি ফেভার্ড হচ্ছি, আমাকে বাকিরা ফেভার করছে, পছন্দ করছেন, তাই জন্য এগুলো হয়ে যাচ্ছে। আমার সেখানে কোনো রোল নেই, আমার আমি যে সেখানে পারি, আমার যে কোনো এক্সপার্টিস আছে, আমি যে ভালো, গুড এনাফ, এই জায়গাটা গুড এনাফের জায়গাটা আমার মনে হচ্ছে না, আই ল্যাক দিস কনসেপ্ট অফ গুড এনাফ। তো এই জায়গাগুলো চলে আসছে, কিন্তু ইনসিকিউরিটি তো আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। সেটা কোনো কাজের কারণে কোনো ট্রিগার এলে তখন আমাদের মধ্যে দেখা যায়, দিস ইজ সিচুয়েশনাল। কিন্তু এই ইম্পোস্টার সিনড্রোমটা একটা পার্সোনালিটির মধ্যে ঢুকে যায় এবং সেটা প্রত্যেক মুহূর্তে একটা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে থাকে উইদাউট এনি ট্রিগার।
1: মানে ম্যাম, কোথাও গিয়ে আপনি যেভাবে বিষয়টা বোঝালেন, এটা মনে হচ্ছে শুভাশিস যে আমি হয়তো বা কেউ একজন, কোনো একজন ইন্ডিভিজুয়াল, সে হয়তো সাকসেসফুল, কিন্তু কোথাও গিয়ে তার মধ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত এই ফিলিংটা তৈরি হচ্ছে যে আমি সবাইকে হয়তো ফ্রড করছি। কোথাও গিয়ে নিজের ভেতরে পটেনশিয়াল থাকা সত্ত্বেও, এটাতে কি ম্যাম কোনোভাবে ছোটোবেলার এক্সপিরিয়েন্স বা চাইল্ডহুড কোনো ট্রমা, এগুলো কি কাজ করে?
2: একদম। জন বলবি বলে একজন সায়েন্টিস্ট আছেন, উনি একটা অ্যাটাচমেন্ট থিওরি দিয়েছিলেন যেখানে উনি বলেছেন যে আমাদের এখন যে ইনসিকিউরিটি বা আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, আমাদের যে সেলফ কনসেপ্ট তৈরি হয়, এই প্রত্যেকটাই বিকজ অফ আওয়ার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। তো সেটার উপর যদি আমরা ভিত্তি করে দেখি, আমরা যখন দেখব আমাদের ছোটবেলাতে প্যারেন্টিংটা বা আমাদের বাড়িতে যারা অভিভাবক আছে, কেয়ারগিভার্স আছে, তারা যখন আমাদেরকে আমাদের জাজ করবেন এটার উপর বেস করে যে আমরা কতটা পারফর্ম করতে পারছি, আমাদের দুনিয়াটা তো এখন পুরোপুরি পারফরম্যান্স ওরিয়েন্টেড হয়ে গেছে, কতটা প্রোডাক্টিভ আমরা হতে পারছি, কতটা গ্রেড আমাদের আসছে, কত ভালো নাম্বার আমরা পাচ্ছি, বাকিদের তুলনায় ভালো পাচ্ছি কি পাচ্ছি না, এই জায়গাগুলোতে এই জায়গাগুলোর উপর ভিত্তি করে যখন বলা হবে যে আমি ভালো না খারাপ, তখন আর এইটা যদি খুব বেশি করে করা হয় ছোট থেকে, সেটা স্কুলে হতে পারে, সেটা বাড়িতে হতে পারে, যে কোনো জায়গায় আমার পরিবেশে, এনভায়রনমেন্টের মধ্যে, তখন আমার মধ্যে কিন্তু এই জিনিসটা তৈরি হতে পারে যে আচ্ছা, তার মানে বোধহয় আমার এই যে একটা কাজ করার, আমি যে কাজটা করছি সেটা বোধহয় শুধুমাত্র এই কারণেই হচ্ছে যে আমি খুব ভালো করছি, তবুও আমি স্যাটিসফাইড হতে পারছি না, আমার প্রচণ্ড একটা মনে হচ্ছে যে পারফেকশনিস্ট হতে হবে, আমাকে একদম পারফেকশনের চূড়ায় নিয়ে যেতে হবে। তবু পারফেকশন বলে তো অ্যাকচুয়ালি কিছু এক্সিস্ট করে না, তবু আমার একদম খুব ভালো, আমি হয়তো 100-এ 99 পাচ্ছি বা 100 পাচ্ছি, যে কোনো একটা পেলেও আমার মনে হবে কোথাও বোধ হয় একটা লুপহোল আছে, একটা গ্যাপ আছে, আমি সেটাকে বোধ হয় ধরতে পারছি না। এবং এই চাইল্ডহুড রেজিস্ট করছে যখন আমাদের মধ্যে এই জিনিসটা যখন ছোটোবেলা থেকে তৈরি হয় আস্তে আস্তে, খুব এক্সট্রিম ক্রিটিসিজম, আমাদের সুপার ইগো বলে একটা কনসেপ্ট,
1: নিজেকে ক্রিটিসাইজ করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে
2: একদম। আর সেটা আর কি, আমাদের সুপার ইগো যে কনসেপ্টটা সেটা ফ্রয়েড দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আমাদের বাইরের মানুষরা, আমার কাছের মানুষরা যারা এনভায়রনমেন্টে প্রেজেন্ট আছেন, ছোট থেকে তারা আমাকে কিভাবে আমার মধ্যে আমার ভ্যালিউজ, আমার এথিক্স, আমার মরালস, এইগুলো কিভাবে তৈরি করছেন, সেই তৈরি করাটার ওপর ভেস করে আমি আমার সেই বাইরের ভয়েসগুলোকে ইন্টারনালাইজ করে ফেলছি। এবং যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি, সেই বাইরের ভয়েসগুলো কোথাও গিয়ে আমার ভয়েস হয়ে দাঁড়াচ্ছে, এবং তখন আমি তাদের চোখ থেকে নিজেকে বিচার করার চেষ্টা করছি, আমার নিজের চোখটা কোথাও গিয়ে একটা ডাইলিউটেড হয়ে যাচ্ছে।
1: মানে বাবা মা আমাকে কিভাবে দেখছেন, কিভাবে জাজ করছেন, সেটাই ছোটবেলা থেকে শুনতে শুনতে কোথাও গিয়ে পরে সেইভাবে আমি নিজেকে জাজ করছি, আদৌ হয়তো করার দরকার কতটা আছে সেটা হয়তো আর দেখছি না আমরা। ম্যাম, এখানে পারফরমেন্সের একটা কথা বললেন, সোশ্যাল মিডিয়াতে পারফরমেন্স দেখানোটা এখন একটা ট্রেন্ড কোথাও গিয়ে, যে আমি কতটা রিয়েল লাইফে করতে পারছি কি পারছি না, কিন্তু অমুকে করে ফেললো বলে আমার এই যে একটা আমি কেন করছি না বা সোশ্যাল মিডিয়ার যেই দূর সেখানে আমাকেও ইয়ে থাকতে হবে, এই যে কালচারটা, এটাও কি কোনোভাবে ইম্পোস্টার সিনড্রোমকে বাড়িয়ে দিচ্ছে বা তৈরি করছে? কিভাবে করছে?
2: এই যে সোশ্যাল মিডিয়া, আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলি তখন আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন পাই মানুষের জীবনের ব্যাপারে। এই যে জীবনটা আমরা দেখছি তারা সেই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে, সেটা কিন্তু একটা কিউরেটেড রিয়ালিটি, অ্যাকচুয়াল রিয়ালিটি নয়। তারা যতটুকু পোর্শন আমাদেরকে দেখাতে চাইছেন
0: আমরা ঠিক
2: ততটাই দেখতে পাচ্ছি
0: একদম।
2: এবং সেই যে রিল বা সেই যে পোস্টের পেছনে তাদের জীবনে আদতে কি চলছে সেইটার নাগাল কিন্তু আমরা পাচ্ছি না। আমরা ভাবছি যে আমরা তো সারাদিন এত পরিশ্রম করছি, আমরা তো এত হার্ডওয়ার্ক করছি, এত রকম এফোর্ট দিচ্ছি, তবু আমার লাইফে তাদের মতন সাকসেস আসছে না কেন? কিন্তু আমরা বোধহয় সাকসেসের প্যারামিটারটা একই রকমভাবে ডিফাইন করার চেষ্টা করছি। আমার ফিল্ড অফ ওয়ার্ক আর আমি যার সাথে কম্পেয়ার করছি তার ফিল্ড অফ ওয়ার্ক বোধহয় এক নয়, তাদের কাছে বোধহয় সাকসেসের ডেফিনেশনটা আলাদা, বা তারা সেই রিলের পেছনে তাদের মধ্যে ঠিক কতখানি কষ্ট আছে, কতখানি যন্ত্রণা আছে, তাদের জীবনে কী কী অসুবিধের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা জেনারেলি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি না। আমরা আমাদের ভালো দিকগুলো সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে পছন্দ করি।
0: আর এই যে প্রতি মুহূর্তে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে যাওয়া, যেটা আপনি বলছিলেন যে এই যে গ্রেড দিয়ে বিচার করা বা কনস্ট্যান্ট একটা কম্পিটিশনের মধ্যে থাকা সবসময় যে ও কত পেলো আমি কত পেলাম, এটা একটা প্রেশার তৈরি হয়। তো এর ফলে অনেকটা বছর পেরিয়ে যাওয়ার পর যখন সে কোনো একটা জায়গাতে পৌঁছচ্ছে তার আত্মবিশ্বাস তো অনেকটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তো কোথাও একটা কি সে হয়তো ভাবছে যতটা অ্যাচিভ করলাম এটা তো পুরোটাই লাক, আমার কোনো ক্রেডিট নেই। তো যখন এই চিন্তা চলে আসছে, সেটা কোনো ছাত্রছাত্রী হতে পারে, ইয়াং প্রফেশনাল হতে পারে, আপনার কি মনে হয় সেটা কতটা ডেঞ্জারাস যে এই ধরনের ভাবনা যখন বাসা বাঁধছে যে পুরোটাই লাক, তার গোটা জীবনের এফোর্টগুলো মিথ্যা হয়ে যাচ্ছে ধীরে ধীরে?
2: এইরকম ধরো আমি একটা কেসের কথাই বলতে পারি, আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন তার ব্যাপারে, যে সে প্রিভিয়াস 5-6 বছর ধরে বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে যাচ্ছেন, এবং কিন্তু সেখানে একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে প্রত্যেক পরীক্ষায় কিন্তু তার নাম্বার কিন্তু 2-3 নাম্বার বা তার থেকে বেশি করে ইনক্রিজ করছে। সেই দিকে কিন্তু তার কোনো নজর নেই, তার নজর হচ্ছে যে আমি কেন পাচ্ছি না, আমার হয়তো বাকি পাশের একজন বন্ধু সে পেয়ে গেল, কিন্তু আমি নিজের এইখানে আমার একটা মানে এইখানে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমার নিজের সেলফ ওয়ার্থ বা আমার নিজের সেলফ ইমেজ, আমার পোটেনশিয়ালটার ব্যাপারে আমি কতখানি অ্যাওয়্যার, আমি কি পারি না পারি, আমি আমার পোটেনশিয়ালটা কতটা, আমি তো ঠিক ততখানি অ্যাচিভ করার চেষ্টা করব। কার্ল রজার্স একটা কনসেপ্ট দিয়েছেন, সেটা হচ্ছে রিয়েল সেলফ আর হচ্ছে আইডল সেলফ। এবার রিয়েল সেলফটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কি, আমার কতটা পোটেনশিয়াল, আমার 100% পোটেনশিয়াল দিয়ে আমি কিন্তু আমার রিয়েল সেলফটাতে পৌঁছতে পারবো। কিন্তু আমার আইডিয়াল সেলফটা হচ্ছে আমার পাশের মানুষটা যে হয়তো আমার থেকে কিছুটা এগিয়ে গেছে, হয়তো তার পোটেনশিয়াল এই ক্ষেত্রে আমার থেকে বেশি, হয়তো অন্য ক্ষেত্রে আমার থেকে কমও হতে পারে, কিন্তু আমি তার মতন হতে চাইবো, যেখানে আমার কাছে কিন্তু সেই পোটেনশিয়ালটা হয়তো নেই কিন্তু আমি তার মতন হতে চাইবো। এই রিয়েল সেলফ আর আইডিয়াল সেলফ, আমি যেরকম আর যার মতন হতে চাই, এর মধ্যে গ্যাপটা যত বাড়বে আমাদের মধ্যে কিন্তু এই ইনসিকিউরিটিস থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ইম্পোস্টার সিনড্রোমের দিকে যাওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়।
0: এই যে সেলফ ওয়ার্থটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি বারবার বলছেন, কিন্তু কোথাও গিয়ে এই যে প্রেশার থেকে তার কি ফেলিয়ারের একটা ভয় তৈরি হচ্ছে এবং সেই ফেলিয়ারের ভয়ের কারণেই তার সেলফ ওয়ার্থ কমে যাচ্ছে এবং সেটাই ইম্পোস্টার সিনড্রোমে ধীরে ধীরে যাচ্ছে।
2: অবশ্যই একটা কারণ ফেলিয়ার ছাড়াও হচ্ছে যে ফিয়ার অফ রিজেকশন, যে আমাকে বাকি লোকেরা কিভাবে দেখছে সোসাইটিতে। আমরা সোশ্যাল বিং, আমরা মোটামুটি সবার মধ্যেই একটা নিড ফর অ্যাকসেপ্টেন্স, নিড ফর অ্যাফিলিয়েশন, এই ভ্যালিডেশন, এই জায়গাগুলো রয়েছে, কারোর কম কারোর বেশি। তো যাদের মধ্যে হয়তো এটা বেশি নিড ফর ভ্যালিডেশনটা, তাদের মনে হচ্ছে যে আমি যদি আজকে এই জায়গায় পৌঁছতে না পারি বা যদি পৌঁছেও যাই তখন যদি আমি নিজেকে জাস্টিফাই করতে না পারি যে আমি কেন ওখানে গিয়ে পৌঁছলাম, তাহলে কিন্তু আমার মধ্যে এই সমস্যাগুলো দেখা দেবে যে আমাকে লোকে হয়তো অ্যাকসেপ্ট করবে না। আমার ভেতরের যে ভয়টা, সেই ভয়টা বোধ হয় কোথাও গিয়ে এক্সপোজড হয়ে যাবে। এই এক্সপোজ হয়ে যাওয়ার একটা ভয়, ফেলিয়ারের একটা ভয়, এবং অবশ্যই তার সাথে রিজেকশন, এবং আমার কাছের মানুষরা কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। আমি যাদেরকে ভালোবাসছি, আমার কাছে যারা ইম্পর্টেন্ট, তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। এই ফিয়ার অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকেও এই জিনিসগুলো কিন্তু আসে।
1: তার মানে ম্যাম কোথাও গিয়ে যে 98 পাচ্ছে তারপরেও তার মনে হচ্ছে যে আমি 2 নাম্বার কেন পেলাম না, সেটার জন্য বাবা মা আমাকে বকবে, টিচাররা বলবে যে তুই তো পারলে 100ই পেতে পারতিস, কিন্তু 98 পাওয়াটাও যে ইটসেলফ একটা অ্যাচিভমেন্ট, সেটাকেও সেলিব্রেট করছে না, এবং সেখান থেকে কোথাও গিয়ে আমার নিজেকে ক্রিটিসাইজ করো এবং মনে হওয়া যে আচ্ছা তার মানে কি আমি এবারটা হঠাৎ করেই পেয়ে গেলাম, আমার হয়তো সেই
0: ক্যাপাবিলিটি নেই।
3: এবার এখানে বাবা মারা যখন এটা ভাবছেন, তারাও কিন্তু তাদের কাজের জায়গায় ঠিক সেম জিনিস ফেস করছেন, যে তারাও হয়তো তাদের হয়তো ফুল এফোর্ট দিচ্ছেন কিন্তু কোথাও গিয়ে তাদেরও মনে হচ্ছে যে আমি বোধহয় আরেকটু বেটার করতে পারতাম। তারা হয়তো এক সপ্তাহের মধ্যে 5 দিন অ্যাপ্রিশিয়েটেড হচ্ছে কাজের জায়গায়, 2 দিন হয়তো হচ্ছে না। তাদের মধ্যে যদি ইনসিকিউরিটিটা এতটাই বেশি থাকে, সেটা যদি ইম্পোস্টার সিনড্রোমের জায়গায় যায়, তাহলে তারা শুধু ফোকাস করবে ওই 2 দিনে যে আমাকে এই মানুষটি আমাকে কাজের জায়গায় এই কথাটা বলেছিল যেটা নেগেটিভ। এবার সেই জায়গা থেকে তার বিশ্বাসটা ওইভাবে তৈরি হচ্ছে যে আমার মতে তাহলে এই ফ্লস গুলো আছে, আর ভালো দিকগুলো সে একেবারে নেগেট করে দিচ্ছে, সেগুলো সে তাকাচ্ছে
1: তাকাচ্ছে না,
3: এবং সেইটার প্রভাব এসে পড়ছে বাচ্চার মধ্যে। এত হাই কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট আমাদের চারিদিকে তৈরি হচ্ছে, এটা একটা খুব বড় কারণ।
1: ম্যাম এখানে তাহলে প্যারেন্টের বা বাবা মায়ের তো একটা বড় ভূমিকা রয়েছে সন্তানের সঙ্গে এই ব্রিজটা, যে গ্যাপটা যেটা রয়েছে তার নিজের মধ্যে ঠিক করে, এটা কিভাবে ঠিক হতে পারে, মানে কাউন্সেলিং এর দিক থেকে কতটা আর কতটা বাড়িতে করা যেতে পারে নিজেদের মধ্যে আলোচনা করে, সেটা যদি একটু বলেন।
3: হ্যাঁ, প্রথমত তো বাবা মাদেরকে নিজেদের একটু বুঝতে হবে যে আমি কতটা পারি। সেলফ অ্যাওয়ারনেস এই জিনিসটা প্রত্যেকটা মানুষের খুব দরকার। আমার যদি সেলফ অ্যাওয়ারনেস না থাকে যে আমার কি স্ট্রেংথ, আমার কতটা উইকনেস আছে, আমি কোথায় কোথায় চ্যালেঞ্জেস ফেস করছি লাইফে, এই জায়গাগুলো যদি আমি বুঝি, আমি যদি নিজের ব্যাপারে এতটাই সচেতন হই, তাহলে কিন্তু আমার বাইরের লোকের ভ্যালিডেশনের উপর অতটা ডিপেন্ড করার দরকার পড়ে না। কিন্তু আমার এই সেলফ কনসেপ্ট বা সেলফ অ্যাওয়ারনেসের জায়গাটাতেই সমস্যা হয়ে থাকে। যখন আমি নিজের ব্যাপারে বুঝতে পারবো, তখন আমার এই বোঝাটার একটা রিফ্লেকশন পড়বে আমার বাচ্চাটার উপর, আমার বাচ্চাকেও আমি বোঝাতে পারবো এবং আমিও আইডেন্টিফাই করতে পারবো যে আমার বাচ্চা ঠিক কোনগুলো স্ট্রেংথ। এবং আমি যখন আইডেন্টিফাই করছি, আমি সেই জায়গাতে গিয়ে বাচ্চাকে অ্যাপ্রিশিয়েট করতে পারবো যে এইটা তোমার স্ট্রেংথ, তুমি এইটার উপর কাজ করো। আর অনেক ফ্লস থাকতে পারে বাচ্চার মধ্যে, চ্যালেঞ্জেস থাকতে পারে, কিন্তু সেগুলোকে আমি ওভার এমফাসাইজ করবো না। বাচ্চা যেন সেটাই না মনে করে এই ভুলগুলো নিয়েই আমি, কারণ একটা লেবেল করে দেওয়ার টেন্ডেন্সি আমাদের থাকে যে তুমি এটা পারোনি, তুমি ফেলিয়র, তোমার দ্বারা কিছু হবে না, ইউ আর ওয়ার্থলেস, এরকম একটা জায়গা থেকে যদি চলে আসে, আমরা কোথাও গিয়ে বাচ্চার মধ্যে যে ভালো জিনিসটা সেটা কি দেখতে ভুলে যাই, ফোকাসই করতে পারি না, একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে থাকে আমাদের মধ্যে। তো আমাদের প্রথমে তো দরকার এই জায়গাগুলোকে আইডেন্টিফাই,
1: বাবা মায়ের কাছ থেকে সেই সিম্প্যাথি এমপ্যাথিটা পাওয়া।
3: একদম।
0: হ্যাঁ, কিন্তু অনেকেই দেখি আমরা বাইরে থেকে যে ভীষণ কনফিডেন্ট, তাকে দেখে হয়তো বোঝার উপায় নেই, কিন্তু ভিতরে ভিতরে তো আরো তো হয়তো এফোর্ট দিতে গিয়ে তালগোল
1: পারফেকশনিস্ট,
0: হ্যাঁ, কিন্তু তালগোল পাকিয়ে যাচ্ছে এবং তার ইফেক্ট হয়তো তার পরিবারে পড়ছে, তার সন্তানের উপর পড়ছে বা কাছের মানুষটার উপরে পড়ছে। তো কি কি লক্ষণ দেখে বুঝবো যে সে ইম্পোস্টার সিনড্রোমে ভুগছে?
3: এই যে এক্সটার্নাল একটা ওভার কম্পেনসেশনের একটা জায়গা, যে আমি যেটা ভেতর থেকে ফিল করছি না, আমি সেটা কোথাও গিয়ে ফেক করছি, আমি জিনিসটাকে এমনভাবে দেখানোর চেষ্টা করছি যে মনে হচ্ছে যে আমি খুব কনফিডেন্ট, আমি আমার কাজের ব্যাপারে ভীষণ কনফিডেন্ট, সবটা জানি, কিন্তু এটার একটা প্রেশার আছে, কারণ ইন্টারনালি কিন্তু আমি সেটা ফিল করছি না। আমার মনে হচ্ছে যে যাতে আমার এই ত্রুটিগুলো বাইরের লোকের কাছে বেরিয়ে না আসে, আমাকে এই শিল্ডটা বা এই ডিফেন্সটা নিতে হবে। কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা গ্র্যান্ডিওসও তৈরি হয়, একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হতে দেখা যায়, কিন্তু সেটা শুধুমাত্র এক্সটার্নাল ওয়ার্ল্ডের কাছে, যাতে আমার ভেতরের ফ্লসগুলো বা ইনসিকিউরিটিসগুলো, ইনপারফেকশনগুলো বাইরের মানুষের কাছে বেরিয়ে না আসে। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে, এই জিনিসটা যদি আমি আস্তে আস্তে করি, গ্র্যাজুয়ালি করি, যে আস্তে আস্তে আমি একটু একটু করে নিজেকে কনফিডেন্ট হওয়ার মতন চেষ্টা করলাম, দেখালাম, এবং তারপরে আমরা বিহেভিয়ারিজমের থিওরিতে দেখেছি, যখন আমরা কোনো বিহেভিয়ার শো করি, সেটা আস্তে আস্তে আমি কিন্তু ভেতরে ভেতরে মানতে শুরু করি, কারণ সেই বিহেভিয়ারটা যদি কোনো ওয়ান্টেড বিহেভিয়ার হয়, ভালো বিহেভিয়ার হয়, তখন তার কনসিকোয়েন্সটা ভালো হয়, মানুষ আমাকে প্রেস করে, তো আমার মনে হয় তখন যে আচ্ছা এই কাজটা করলাম, তাহলে বোধ হয় এই কাজটা আমি আবার রিপিট করব, এটা করার টেন্ডেন্সিটা আমার মধ্যে বেড়ে যায়, আমি জিনিসটাকে আত্মস্থ করতে শুরু করি। কিন্তু এই জিনিসটা যদি খুব বাড়াবাড়ি রকমের হয়ে যায়, মানে খুব ইনফ্লেটেড, ওভার এস্টিমেট করে ফেলি আমার নিজের সেলফকে আমি, তখন গিয়ে কিন্তু নিজের ভেতরে এক্সটার্নাল আর ইন্টারনাল যে ওয়ার্ল্ড আছে আমার, সেটার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে, এবং তখন আমি নিজেকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করব, আমার কনফিডেন্স লেভেলটা আরও কমে যাবে। এবং এই যে মানুষরা, তাদের মধ্যে কিন্তু কোনো লিডারশিপ রোলে যাওয়ার টেন্ডেন্সি খুব কম, নতুন কোনো অপরচুনিটি তাদের কাছে যদি আসে সেটা মানে অ্যাকসেপ্ট করার জায়গাটা তাদের মধ্যে কম থাকে। কারণ তাদের মনে হয় যে আমি যদি নতুন লিডারশিপ রোলে যাই আমার কাছে আমি অনেকটা বেশি ভিজিবল হয়ে যাবো মানুষের কাছে। আর তাদের মধ্যে এটাও থাকে যে আমি যদি সাকসেসফুল হয়ে যাই আমার কাছে মানুষের একটা এক্সপেকটেশন বেড়ে যাবে, আর আমি সেই এক্সপেকটেশনটা যদি মিট না করতে পারি। তাদের মধ্যে মানে এই ইম্পোস্টার সিনড্রোমের কিন্তু অনেকগুলো দিক থাকে, অনেকগুলো টাইপ আছে। মানে তার মধ্যে একটা খুব সুপার হিরো টাইপ বলে একটাকে

0: দেরকে দেখি, সেলিব্রিটি বলুন বা আমাদের চারপাশে আমাদের বন্ধু বান্ধব কলিগস সবাই রয়েছে, হাই অ্যাচিভারদের মধ্যে কি কোথাও গিয়ে এই প্রবণতাটা ভেতরে ভেতরে আন্ডারলাইন করে কি কোনোভাবে, এই ইম্পোস্টার সিন্ড্রোম যে বিষয়টা, যে আমি প্রচণ্ড হাই অ্যাচিভ করে ফেললাম কোথাও গিয়ে, একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছি, কোথাও গিয়ে ভেতরে হয়তো আমার চলছে এই জিনিসটা যে আমি সবটা জানছি না, সবটা জানাচ্ছি না, বা আমি হয়তো সাকসেসফুল হওয়ার পরে প্রচণ্ড ড্রেন ফিল করছি, প্রচণ্ড মানে লো ফিল করছি, এটা কি হয় তাদের মধ্যে?
1: একদম, যাদের যারা খুব হাই অ্যাচিভার, আমি প্রথমেই যখন শুরু করেছিলাম তখন বললাম যে হাই অ্যাচিভিং উইমেনদের মধ্যেই কিন্তু প্রথম এই জিনিসটা দেখা গেছিল, এবং এখন গবেষণায় দেখা যায় যে যাদের মধ্যে হাই অ্যাচিভিং টেন্ডেন্সিটা আছে, বা যারা খুব বেশি ইন্টেলিজেন্ট, বা যারা ছোট থেকে খুব বেশি অ্যাচিভ করে এসছে, তারা কিন্তু একটা সময় পরে গিয়ে এই সিন্ড্রোমে ভোগেন। কারণ তাদের মধ্যে এই, তারা মনে করেন আমার কাছে লোকের এক্সপেকটেশনটা তো অলরেডি বেশি, এবং আমি যদি সেটাকে মিট করতে না পারি, তাদের মধ্যে দেখা যায়।
0: শুভাশিস, কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে দেখি বন্ধুর কি প্রশ্ন ম্যামের কাছে রয়েছে, চলো। হ্যালো হ্যালো হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ আমি সৌভিক সরকার বলছিলাম।
1: অতিরিক্ত সমালোচনা, হ্যাঁ অবশ্যই, এটা যদি ছোট থেকেই আমরা ফেস করি তাহলে সেটা একটা মানে কারণ যে আমাদের মধ্যে ইম্পোস্টার সিনড্রোম হতে পারে। এবার যখন আমরা বড় হব, আমরা যখন আমাদের এক্সপোজারটা অনেকটা বেশি বেড়ে যাবে, অনেক বেশি ডাইভার্স জায়গায় আমি মিশব, সেখানে গিয়ে যদি আমি ওভারলি আমাকে কেউ ক্রিটিসাইজ করে, তাহলে কিন্তু অবশ্যই আমার মধ্যে ইম্পোস্টার সিনড্রোমের জায়গাটা, টেন্ডেন্সিটা বেড়ে যেতে পারে। কারণ আমার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, আমার সেলফ এস্টিমটা কোথাও গিয়ে কমে যাচ্ছে, তো এবং তারপর আমার মধ্যে এই ইম্পোস্টার সিনড্রোমটা আস্তে আস্তে তৈরি হবে। এবার এই এই যে ওভার ক্রিটিসিজম, এই জায়গাটা আমি একটু আগে বললাম, একটা এক্সাম্পল দিলাম যে পাঁচ দিন যদি আমাকে কেউ ভালো অ্যাপ্রিসিয়েট করে আর যদি দুদিন আমাকে কেউ ক্রিটিসাইজ করে, তাহলে কিন্তু আমার মধ্যে অলরেডি ইনসিকিউরিটি যদি থাকে খুব বেশি, এটা কিন্তু ইম্পোস্টার সিনড্রোমের দিকে যেতে পারে। কিন্তু আমার মধ্যে যদি এরকমই হয়, আমি এমন একটা এনভায়রনমেন্টে কাজ করছি যেখানে পাঁচ দিনই আমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, সেখানে কিন্তু আমার প্রথমে ইম্পোস্টার সিনড্রোমটা পরে আসবে, আসবে প্রথমে স্ট্রেস, হয়তো খুব ভালো পারছি, বাকিরা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে, তখনও সেলফ ডাউট হচ্ছে। কিন্তু যদি আমার এনভায়রনমেন্টটা আরো ট্রিগারিং হয়, অলরেডি আমার মধ্যে সেলফ ডাউট প্রেজেন্ট, কিন্তু আমার এনভায়রনমেন্ট আমাকে আরো বেশি অতিরিক্ত ক্রিটিসাইজ করছে,
0: এটাতে তো প্রচন্ড পরিমাণে একটা বার্নআউট, একটা ডিপ্রেশনের দিকে একটা মানুষ চলে যেতে থাকবে,
1: একদম স্ট্রেসটা বাড়তেই থাকবে।
0: এই যে ম্যাম বলছেন স্ট্রেস নেওয়ার কথা, বা এই যে স্ট্রেস নিয়ে বার্নআউট হয়ে নিজেকে না ভালোবেসে, এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু কোনোভাবেই ঠিক
3: নয়। এরকম আমাদের আশেপাশে কতজন হয়তো একটা সাইলেন্ট এরকম একটা সাইকোলজিক্যাল প্রেসারের মধ্যে থাকে, কিন্তু আমরা জিজ্ঞেস করতেও ভুলে যাই যে আছো কেমন।
0: আর তাছাড়াও ম্যাম বারবার একটা জিনিস খুব সুন্দর করে বোঝাচ্ছেন আমাদেরকে, যে এই সিনড্রোমটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোথাও গিয়ে নিজেকে ভালোবাসাটা খুব দরকার, নিজেকে চেনাটা খুব দরকার। আর সে কারণেই সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে নিজেকে ভালোবাসো তুমি এবার এই গানটা রইল। গানের ঠিক পরেই মনপাড়া জাংশন নিয়ে ফিরছি শ্রীপর্ণা শুভাশীর সঙ্গে, আমাদের বিশেষ অতিথি মনোবিদ এবং অধ্যাপিকা নম্রতা ভৌমিক রয়েছেন, আড্ডায় রয়েছি আমরা সঙ্গে, তোমরাও থাকো, গানের পরে ফিরছি।

0: তার মানে এই যে গানের কথায় কথায় বলছে নিজেকে ভালোবাসো তুমি, এবার নিজেকে ভালোবাসতেই হবে। ম্যামের কথা শুনেও আমরা সেটাই বুঝছিলাম, এতক্ষণ আলোচনা করছিলাম। আজকে মনপাড়া জাংশনে তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিষ, আমার সঙ্গে রয়েছে শ্রীপর্ণা, স্টুডিওতে রয়েছেন নম্রতা ভৌমিক ম্যাম, মনোবিদ এবং অধ্যাপিকা। আমরা কথা বলছি ইম্পোস্টার সিনড্রোম নিয়ে, অনেকটা আড্ডা হয়েছে, আলোচনা হয়েছে, গানও হলো, কিন্তু এখনো অনেক প্রশ্ন আমাদের আছে,
1: প্রশ্ন ঝুলিতে আমাদের রয়েছে। এবং শুভাশিষ, অফ মানে অফ এয়ার যখন আমরা কথা বলছিলাম তখন অনেকগুলো প্রশ্ন নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছিল ম্যামের সঙ্গে। তুমি একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের কথা বললি, যে স্কুল থেকে সাবজেক্ট নিয়ে যে বিষয়টা।
0: হ্যাঁ, এই প্রশ্নটা ম্যামকে আমি করতে চাই, কারণ আমার মনে হয় যে অনেক বন্ধুদের এই প্রশ্ন থাকতে পারে। কম্পিটিটিভ প্রিপারেশন যারা নিচ্ছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যারা পড়াশোনা করছে আমাদের এই বয়সটায়, হয়তো কারোর সাবজেক্ট একেবারে ইতিহাস, ভূগোল বা অন্য একটা বিষয়, দীর্ঘদিন হয়তো অঙ্কটা চর্চায় নেই বা যে কোনো সাবজেক্ট সেটা হতে পারে। এবার যখন কম্পিটিটিভ ডোমেন এসে আসছে তখন হয়তো দেখা গেল তাকে সবকটা বিষয়ই পড়তে হচ্ছে, হিস্ট্রি, পলিটিক্স, জেনারেল নলেজ এক জায়গায় করে। এবার যে বিষয়ে তার দুর্বলতা, হয়তো অঙ্ক ধরে নিলাম, আমি আমার এক বন্ধুর ক্ষেত্রেই সেটা দেখেছি, সে সব বিষয়ে ভীষণ ভালো করছে, পলিটি দুর্দান্ত, হিস্ট্রিতে তার দারুণ নলেজ, কিন্তু অঙ্কে অনেকটা কম পাচ্ছে এবং আশেপাশে সবাই তাকে জাজ করছে যে তুই পড়াশোনায় খুব খারাপ।
1: আমার কথা বলছো
0: না না, পড়া তুই পড়াশোনায় ভীষণ খারাপ। এবং তখন সে হঠাৎ করে ভাবতে শুরু করেছে, তাহলে আমি বোধহয় পড়াশোনায় খুব খারাপ বলেই পারছি না, এবং সে যে বাকি পাঁচটা সাবজেক্টে দুর্দান্ত সেটাকেও সে ডাউট করছে, এবং সে ভাবছে তাহলে এতদিন কি পুরোটাই লাকে বেরিয়ে এলাম।
1: হ্যাঁ ম্যাম, এটা একটা খুব বড়, আমরা যেটা মধ্যে দেখি আমরা যারা স্টুডেন্ট তাদের মধ্যে এটা প্রচন্ড পরিমাণে রয়েছে।
0: আমাদেরও অনেক সময় হয় অনেক বিষয় নিয়ে, এটা হ্যাঁ বলতে কোনো রকম দ্বিধা নেই। তো এই যে একটা প্রেশার তৈরি করে এবং আমরা কন্টিনিউয়াস নিজেকে সেলফ ডাউট করছি, তার থেকে অ্যাংজাইটিতে ভুগছি, আপনার কি মনে হয় যেটা লং রানে আমাদের অনেকটা ক্ষতি করে দিচ্ছে? কারণ আমার তো ওই যে কনসেন্ট্রেশন বা পড়াশোনার যে গতি সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু না কিছুভাবে।
1: আমরা না অ্যাকচুয়ালি খুব মানে মানুষ, হিউম্যান বাই নেচার ইনেটলি জন্মগতভাবেই তারা খুব নেগেটিভলি ইনক্লাইন্ড। আমরা যতটা না পজিটিভ জিনিসকে দেখে অ্যাট্রাক্টেড হই তার থেকে বেশি নেগেটিভ জিনিসকে দেখে অ্যাট্রাক্টেড হই। এটা প্রত্যেক মানুষের একটা কোয়ালিটি, কারোর সেটা বেশি থাকে, কারোর কম থাকে, তো থাকে। এবার আমরা যখন নিজেদের মধ্যে কিছু ফ্লস দেখতে পাই সেটাকে আমরা সবসময় কভার আপ করার চেষ্টা করি এবং সেটাকে নিয়েই আমি সবসময় বেশি কনশিয়াস থাকি। আমার পজিটিভ জিনিসগুলো তো আমি জানি আমার কাছে আছেই, সেটা তো থাকবেই, কিন্তু সেটাকে নিয়ে আমি কনশিয়াস থাকি না, সেটাকে নিয়ে আমি চিন্তাভাবনা করি না। নেগেটিভলি মানে এটা একটা আমাদের সাইকোলজির ভাষায় বলা হয় অটোমেটিক নেগেটিভ থটস, যেটা অটোমেটিক্যালি আমরা মাথায় আমাদের এই নেগেটিভ থটগুলো চলে আসে, যেগুলো নিয়ে আমরা চিন্তিত, যেগুলো আমাদের মনে হয় যেটা একটা দুশ্চিন্তার কারণ হতে পারে এবং সেটাকে আমাকে কোনোভাবে পেরিয়ে আস যেতে হবে, ওভারকাম করতে হবে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে সব মানুষের মধ্যেই কিন্তু কোনো না কোনো খামতি আছে। একজন মানুষ হয়তো, যে তুমি যে এক্সাম্পলটা বললে একজন তোমার বন্ধুর কথা, সে হয়তো অঙ্কে অতটা ভালো না, তার হয়তো অঙ্কের জায়গাতে বেশি সাপোর্ট বা বেশি পড়াশোনা করার দরকার হতে পারে, কিন্তু বাকি যেগুলো এগুলো কিন্তু তার ন্যাচারালি ন্যাচারাল এবিলিটিটা বাকি সাবজেক্টের ক্ষেত্রে খুব হাই, কিন্তু এই একটা জায়গায় তার ন্যাচারাল এবিলিটিটা অতটা হাই নয়, হয়তো সেখানে তাকে বেশি এফোর্ট দিতে হতে পারে। এবার বাইরের মানুষদের কাছে সে মানে এই জিনিসটা পৌঁছচ্ছে এমনভাবেই, কারণ আমরা কিন্তু আমাদের হাতে, আমরা সবসময় বলি যে আমাদের কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে, কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না। বাইরের মানুষরা আমাকে কিভাবে জাজ করবে, কিভাবে দেখবে বা রিসিভ করবে, দ্যাট ইজ নট ইন আওয়ার কন্ট্রোল। তো এইটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, বাউন্ডারি, একটা সার্কেল অফ কন্ট্রোল, যে আমাদের হাতে কি কি আছে আর আমি নিজেকে কিভাবে পোর্ট্রে করছি বাকি লোকেদের কাছে। আমি যদি সবসময় আমার যেই জিনিসগুলো আমার স্ট্রেংথ সেইগুলো নিয়ে কথা বলি মানুষের কাছে এবং আমার না পারাটা নিয়ে স্বীকার করি, আর সেইটা যদি দুটোর মধ্যে একটা প্রপোর্শনেট হয়, ব্যালেন্স থাকে জিনিসটার মধ্যে, তাহলে কিন্তু মানুষের কাছে এই জায়গাটা পৌঁছবে যে হয়তো মানে আমার পারাটা যতটা ঠিক না পারাটাও ততটাই ঠিক, মানে দুটোর মধ্যে এই জিনিসটা পৌঁছবে যে তাদের কাছে একটা ব্যালেন্সড হবে, যে এই মানুষ সেটা পারে, এটা তার স্ট্রেংথ, আর এই মানুষটি এই জিনিসটাতে কম পারে। কিন্তু আমি যদি খুব বেশি সচেতন হয়ে যাই যে আমি কি পারি না সেটা নিয়ে, আর আমি সেটাকেই বারবার করে বলতে শুরু করি, তাহলে মানুষের কাছেই এটা কনভে হয়ে থাকে, আচ্ছা ও তো অঙ্কে খারাপ, ও তো অঙ্কটা পারে না, কোথাও গিয়ে এই দায়িত্বটা বা রেসপন্সিবিলিটিটা আমাদেরও, যে আমরা নিজেকে কিভাবে পোর্ট্রে করছি, আমরা কি আমাদের
0: আমি কোনটা কতটা পারি সেটা বিষয়ে পরিষ্কার ধারণা থাকা
1: একদম। মানে আমি যদি জেনারেল নলেজ, রিজনিং, এই জায়গাগুলো যদি আমার খুব ভালো হয় আর সেটা যদি আমি মনে মনে স্বীকার করি, তাহলে কিন্তু আমি সেটা নিয়ে বলবো যে আমার এটা এটা স্ট্রেংথ, আইডেন্টিফাই করতে পারলে বলবো। কিন্তু অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না প্রথমত, আর দ্বিতীয়ত মনে হতে পারে অনেক অনেক হাম্বল হয় যে আমরা আমাদের ভালো দিকগুলো বলতে চাইবো না। কিন্তু এটা কিন্তু শুধু হিউমিলিটির ব্যাপার না, এটা আমাদের মধ্যে একটা কনফিডেন্সেরও অভাব, যে আমি যদি বলি তাহলে মানুষ আমাকে বোধহয় আমার খারাপ জিনিসটা দিয়েই জাজ করবে, ভালোটা দিয়ে হয়তো করবে না। এটা আমাদের কগনিটিভ ওয়্যারিং, মানে আমরা এইভাবে আমাদের থট প্যাটার্নটা কিন্তু সাজানো আছে। এইখানেই আমাদের কাজ অ্যাজ এ থেরাপিস্ট বা সাইকোলজিস্ট, যে এই কগনিটিভ ওয়্যারিংটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি।
0: আচ্ছা, এই যে এবং এই যে বাইরের লোক অনেক কিছু বলছে এবং লোকে কি বলবে এই ভয় থেকে সে নিজের অনেক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে বা নিজের ব্যাপারে একটা ধারণাতে চলে আসছে এবং সে বলছে আমি হয়তো ডিজার্ভ করি না, এই যে একটা মাইন্ডসেট বা এই যে চিন্তা ভাবনা, আপনার কি মনে হয় যে এটা কতটা ক্ষতিকর বা তার দৈনন্দিন যে কাজকর্ম তাতে অনেকটা প্রভাব ফেলে, যে আমি ডিজার্ভ করি না এত বড় একটা কথা বলে দেওয়া নিজেকে?
1: এটা কিন্তু একটা সেলফ সাবোটাজের জায়গা। মানে ধরো এটা রিলেশনশিপকে খুব ইম্প্যাক্ট করে। ফর এক্সাম্পল, আমি যদি ধরে নিই আমি এমন একটা সম্পর্কে আছি যেখানে আমার যে অপর প্রান্তে যে মানুষটি আছে সে হয়তো আমার সাথে খুব মিসবিহেভ করে এবং এমন ব্যবহার করে যেটা সাধারণত করা ঠিক নয়, কিন্তু আমি ধরে নেব যে আমি বোধহয় এটারই যোগ্য, আমি বোধহয় এটারই প্রাপ্য, কারণ আমার মধ্যে অনেক কিছু মিসিং, আমার মধ্যে অনেক নেগেটিভস আছে, আমার সেলফ বিলিফটাই নেগেটিভ হয়ে যাবে। আমি নিজের ব্যাপারে যতটুকু বিশ্বাস করি সেখানে পজিটিভস খুব কম থাকবে। আমাদের ক্লাসে যখন ক্লায়েন্টরা আসে, যখন আমরা সেশানে বসি, আমরা মানে মেজরিটি কেসেসে, 80% অফ দ্য কেসেসে যখন জিজ্ঞেস করি যে আপনি নিজের ব্যাপারে তিনটে ভালো জিনিস বলুন যেটা কোয়ালিটিস আপনার মনে হয়, যেখানে 80% কেসেসই দেখা যায় তারা কিন্তু বলতে পারে না, তারা আইডেন্টিফাই করতেই পারে না যে আমার ভেতরে কী ভালো জিনিস আছে। নেগেটিভ জিনিস জিজ্ঞেস করলে সে একটা লম্বা লিস্ট বলে দিচ্ছে কিন্তু এদিকে, কারণ সেটা সে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে তার মধ্যে কী কী নেগেটিভস আছে এবং সেই কথাটা সে আত্মস্থ করছে, বিশ্বাস করতে শুরু করছে এবং তার মধ্যে ভালো দিকগুলো সে হয়তো খুঁজেই পাচ্ছে না। তো এখানে আমাদের আবার একটা কাজ চলে আসে, তার মধ্যে ভালো দিকগুলো যেন আমরা তার চোখের সামনে কোনোভাবে তুলে ধরতে সাহায্য করি। এবার একটা প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু তাদের নিজেদের রিসোর্স আছে। আমি যদি একটা সিচুয়েশনে পড়ি, সেই সিচুয়েশনটা যদি আমার কাছে খুব টাফ হয়, সেই টাফ সিচুয়েশন থেকে আমি একরকমভাবে বেরিয়ে আসবো, এক্স অন্যরকমভাবে বেরিয়ে আসবে, ওয়াই অন্যরকমভাবে বেরিয়ে আসবে। এই যেভাবে আমি বেরিয়ে আসছি এটার যে স্ট্র্যাটেজিটা, এটা যে টেকনিকটা, এটা ডিপেন্ড করছে আমার ভেতরে কী রিসোর্সেস আছে, মানে আমার কোপিং স্কিলস কী কী আছে। এই যখন মানুষরা আমাদের কাছে আসে তাদের অসুবিধেগুলো নিয়ে, তখন কিন্তু তারা তাদের এই কোপিং স্কিলস বা রিসোর্সেসগুলোর ব্যাপারে অবগত থাকে না। আমাদের মেন কাজ হচ্ছে এক্ষেত্রে তাদের কোপিং স্কিলস, তাদের রিসোর্সটা, তাদের মধ্যে কী কী স্ট্রেংস আছে সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করা তাদের, যাতে পরবর্তী ক্ষেত্রে তারা আস্তে আস্তে নিজেরাই নিজেদের সেই কোপিং স্কিলস রিসোর্সেস দিয়ে নিজেদের সমস্যাগুলোকে আস্তে আস্তে করে সমাধান করতে পারে।
2: ম্যাম, এটা তো পুরোপুরিভাবে একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি নিজের যে সমস্যাগুলো কী করে সমাধান করবে সেটা আপনি আমাদেরকে বললেন। যদি এখানে একের জায়গায় দুই হয়, মানে আমি একটা সম্পর্কের কথা বলি, একটা রিলেশনশিপ, সেটা হয়তো বাবা মা হতে পারে বা বিশেষ করে হয়তো এটা একটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুব বিশেষ করে দেখা যায়, কারণ বাবা মায়েরা আমাদের যতটা চেনে তার থেকে কমই চেনে উল্টো দিকের মানুষটা আমাদেরকে, কারণ তার সাথে আমার অনেক পরে গিয়ে দেখা হচ্ছে, আমার জীবনের অনেকটা বড় একটা অন্য কোনো ফেজে গিয়ে। সেখানে হয়তো এরকম কি ফিল হতে পারে কোথাও যে আমি ওর যোগ্য নই বা আমার যে সাকসেস বা আমার যেটা আমি যেটা অ্যাচিভ করেছি সেটা ওর চোখে হয়তো ফেলিয়র?
0: আমরা এরকম অনেক নিউজ আর্টিকেলও পড়ি, দেখা যায় যে দুজন পার্টনারের মধ্যে কেউ হয়তো অনেক বেশি অ্যাচিভ করেছে এবং একজন হয়তো অনেক পিছিয়ে, সেই নিয়ে তাদের মধ্যে সম্পর্কে হঠাৎ করে একটা ইগো লড়াই শুরু হয়েছে এবং সে তাদের সম্পর্ক হয়তো খুবই ভালো কিন্তু তারা কে কতটা সাকসেসফুল তার নিরিখে ভাবতে শুরু করেছে আমি হয়তো ওর যোগ্য,
2: মানে দুজনে কেউই কারোর সাকসেসটাকে হয়তো মানে সহ্য করতে পারছে না কোথাও গিয়ে, বা হয়তো বলছে বা আঙুল তুলছে যে তুমি তো এতটা করতেই পারো না। এই জায়গাটা কিভাবে তৈরি হচ্ছে আর এই জায়গাটা থেকে বেরোনোর কি উপায়,
0: ডিল করবে কি করে? একদমই, হ্যাঁ,
1: এখানে এইটা আমরা প্রথম বলেছিলাম যে পারফরমেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে আমরা আমাদের যোগ্যতা, আমরা কেমন মানুষ, হাউ গুড উই আর, আমরা কি গুড এনাফ না গুড নই, সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের পারফরমেন্সটাকে আমার মাপকাঠি বা মাপদণ্ড হিসেবে দেখে নিই। এবার আমরা অ্যাজ এ হিউম্যান বিং কীরকম, সে পারফরমেন্স বাদ দিয়ে, সেটা একটা পার্ট, পারফরমেন্সটা আমাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য, তার বাদ দিয়ে আমাদের যে একটা এত বড় একটা পার্ট রয়েছে আমাদের চরিত্রের, আমাদের পার্সোনালিটির অ্যাজ এ হিউম্যান বিং, আমরা সেটাকে কমপ্লিটলি নেগেট করি। আমরা যখন দেখছি একজন মানুষ সাকসেসফুল হচ্ছে, মানে সাকসেসটা আমার প্যারামিটারে যদি দেখি তার নাম যশ খ্যাতি আমার থেকে বেশি বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি দেখি তখন আমার মনে হচ্ছে যে সেই মানুষটা শুধুমাত্র সংকীর্ণ হয়ে ওইটুকুনি তার সাকসেসের মধ্যেই আটকে আছে। মানুষটা যে এই সাকসেসটা ছাড়াও তার মধ্যে যে একটা অনেক বড় পার্ট রয়েছে, ওই পার্টটাকে কিন্তু আমরা কমপ্লিটলি নেগেট করছি, যে এই মানুষটা অ্যাজ এ হিউম্যান বিং কীরকম, তার মধ্যে কতটা এম্প্যাথি আছে, সে মানুষ হিসেবে কতটা কাইন্ড, সে তার আর কোন কোন হবিজ আছে, সে আমার সাথে কেমন বিহেভিয়ার করে, আমার কতটা খেয়াল রাখে একটা সম্পর্কে, আমাকে কতটা সম্মান করে, এই জায়গাগুলো কিন্তু আমি ভুলে যাচ্ছি। আমি শুধু এমফাসাইজ করছি তার ওই একটাই পার্টের উপর, সেটা হয়তো তার লাইফের একটা 30% পার্ট, বাকি 70% আমার কাছে কিন্তু কমপ্লিটলি মিথ্যে, তখন অস্তিত্বই নেই তার। তার উপর বেস করে আমি সেই ডিসিশানগুলো নিচ্ছি। এবং যেটা তুমি খুব বললে একদম ঠিক, যে যখন আমরা বাবা মায়ের সাথে যে সম্পর্ক হয় আর আমার পার্টনারের সাথে যে সম্পর্ক হবে সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট এরিয়া। কারণ পার্টনারের সাথে যখন সম্পর্ক হয় তখন আমরা যেভাবে নিজেদেরকে দেখাতে চাই পার্টনারের কাছে, আমরা কিন্তু ঠিক সেরকমভাবেই দেখাই। আর বাবা মা আমাদেরকে পুরো থ্রু আউট দ্য জার্নি জেনে এসছেন, আমাদের খারাপ দিকটাও তারা দেখেছেন এবং ভালো দিকটাও দেখেছেন। আমাদের পার্টনারের সাথে থাকতে থাকতে অনেকটা সময় পর গিয়ে কোথাও আমাদের দুটো দিকই, মানে মোস্ট ব্যাড সাইড আর যেটা মোস্ট গুড সাইড, এই দুটো সাইডই পার্টনারের কাছে চলে আসছে, সামনে চলে আসছে, কিন্তু সেটা দীর্ঘ সময়ের পরে, ইনিশিয়াল স্টেজে কিন্তু সেটা হচ্ছে না। আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে পার্টনার যখন আমাদের এই দুটো সাইড দেখছেন তখন কিন্তু আমাদেরকে তিনি আমাদের বাবা মার মতন করে জাজ করছেন না, কারণ আমি একটা একজন অ্যাডাল্ট বা একজন কিছুটা বয়সের পরে গিয়ে তার সাথে মিশছি, তাকে জানছি, সেই আমাকে সেই অবস্থা থেকে জানেছে। এই মানুষটাকে তৈরি করার পেছনে হয়তো বাবা মার অনেকটা হাত রয়েছে, সেটা কিন্তু পার্টনারের নেই। পার্টনার শুধু তাকে অ্যাজ আ হিউম্যান বিং দেখছেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে 70% জায়গাটা কোথাও গিয়ে তার চোখে পড়ছে না, এই 70% কিন্তু অনেক সময় বাবা মার চোখে পড়লেও পড়তে পারে, কিন্তু পার্টনার সে তো নিজেও খুব নিজের ব্যাপারটা নিয়ে খুব স্ট্রেসড এবং ফ্রাস্ট্রেটেড, কারণ সেও নিজেকে ওই 30%-এর মধ্যেই সংকীর্ণ করে নিচ্ছেন, যে আমিও ইকুয়ালস টু মাই সাকসেস। আর তাই জন্য সেও তার সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তার পার্টনারকে দেখছে, সেও ইকুয়ালস টু তার সাকসেস। তাদের মধ্যে অন্য যে সমীকরণগুলো আছে সেগুলো কোথাও গিয়ে সম্পূর্ণটা মিথ্যে হয়ে যাচ্ছে। তো তাদের এই মানে পারসেপশন বা তার এই লেন্সটা, যে সাকসেসটা কি, পার্সোনাল সাকসেস আলাদা, প্রফেশনাল সাকসেস আলাদা, দুটো জায়গাকে আমরা যেন মিশিয়ে না ফেলি, দুটো জায়গার মধ্যে আমাদের নিজেদের প্রত্যেকের আলাদা আলাদা ডেফিনেশন হয় সাকসেসের। তো সেই সাকসেসের ডেফিনেশনটা কি আমার কাছে, এবং আমার পার্সোনাল লাইফের সাকসেসটা আমার কাছে ঠিক কতখানি ইম্পর্টেন্ট, এই লাইফটা যদি প্রপারলি না থাকে, পার্সোনাল লাইফটা আমার কাছে যদি প্রপারলি গ্রো না করে, সেটা কি কমপ্লিটলি আমার প্রফেশনাল লাইফকে ইম্প্যাক্ট করছে? কারণ এই ইম্প্যাক্ট করাটা খুব স্বাভাবিক। আমি যখন একটা সম্পর্কে রয়েছি আমার প্রফেশনাল লাইফে আমি খুব গ্রো করছি, কিন্তু বাড়িতে ফিরে আসার পর আমি একদম শান্তিতে নেই, পরের দিন সকালে আমি যখন কাজে যাব সেখানে গিয়েও কিন্তু সেই জিনিসগুলো ব্যাক অফ দ্য মাইন্ড আমার চলতেই থাকবে, কোথাও গিয়ে আমার প্রোডাক্টিভিটিকেও হ্যাম্পার করবে, এবং দুজন পার্টনারের মধ্যে হলে দুজন পার্টনারের প্রোডাক্টিভিটিকেই হ্যাম্পার করবে। তো এই জায়গাটা আমাদের বোঝা খুব দরকার, যে একজন মানুষের অনেকগুলো ডাইমেনশন থাকে, এই তার প্রফেশন ইজ এ পার্ট অফ দ্য জব, এবং সেখানে সে কতটা এগোচ্ছে, সে হয়তো আজকে এই মোমেন্টে দাঁড়িয়ে অনেকটা এগিয়ে গেল, কাল হয়তো আমি তার থেকে অনেকটা এগিয়ে যেতে পারি, বা আমার যে পার্টনার সে হয়তো আজকে অনেকটা পিছিয়ে পড়েছে কোনো কারণে, আমি তার থেকে অনেকটা এগিয়ে গেছি। তাকে আমরা যদি এই অবস্থান থেকে কতটা পিছিয়ে পড়েছি বা কতটা এগিয়ে গেছি সেটা না দেখে, দুজনকে ভিন্ন দুটো ইন্ডিভিজুয়াল হিসেবে দেখতে পারি, এই কম্প্যারিজনটা না করে, যে সে প্রথমে যেই অবস্থানে ছিল আজকে দাঁড়িয়ে সে সেই অবস্থান থেকে ঠিক কতটা, তার নিজের অবস্থান থেকে কতটা এগিয়েছে বা কতটা পিছিয়েছে, সেটার উপর বেস করে যদি আমরা অ্যানালাইজ করতে পারি, কোথাও গিয়ে আমরা খুব বায়াসড হয়ে যাই, এবং সেখানেই মানুষ আসে সাইকোলজিস্টের কাছে এই বায়াসনেসটা থেকে দূরে যেতে, যাতে একটা নিউট্রাল আই থেকে তাদেরকে তারা নিজেদেরকে দেখতে পায়। তো এই বায়াসনেসটা থেকে বের করে আনাটা নিজেদেরকে এবং পার্টনারকে খুব দরকার।
2: ম্যাম, এখানে এই যে একটা ইন্ডিভিজুয়ালিটির একটা জায়গা রয়েছে, যে দুজন দুজনকে কি বলবো সমালোচনার চোখে দেখবে না, তার বদলে বন্ধুত্বের চোখে দেখবে। সমালোচনার দিক থেকে আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে পিপল প্লিজিং বলে একটা ব্যাপার আসে যে আমি অন্য মানুষকে খুশি করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি। তো এই পিপল প্লিজিং এর সাথে ইম্পোস্টার সিন্ড্রোম এইটার কি কোনো যোগাযোগ রয়েছে?
1: পিপল প্লিজিং যে যে জায়গাটা থেকে চলে আসছে পিপল প্লিজিং মাইন্ডসেটটা, আমাদের দেখো আমাদের সোসাইটি হচ্ছে প্রথমে ছিল একটা কালেকটিভিস্ট সোসাইটি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কালেকটিভিস্ট সোসাইটিতে আমরা যেভাবে বড় হয়েছি, আমাদেরকে বলাই হয়েছে নিজের ব্যাপারে চিন্তা করা মানে সেটা কোথাও গিয়ে স্বার্থপরতা, অন্যকে আগে রাখো, অন্যের কথা আগে ভাবো, তারপর নিজের কথা ভাববে। তো সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাকে আগে অন্য মানুষটাকে খুশি করতে হবে, না হলে বাড়িতে বাবা মার কাছে আমি হয়তো বকুনি খেতে পারি, বা আমার যে নিজের মরাল স্ট্যান্ডার্ডস তৈরি হয়েছে সেখানে হয়তো আমি কোথাও গিয়ে ছোট হয়ে যেতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বারবার পিপল প্লিজিং একটা মাইন্ডসেট অনেকের মধ্যে মেজরলি চলে আসে। এবার পিপল প্লিজিং কি, যে অন্য মানুষকে আমি কী করে খুশি করব, তার থেকে ভ্যালিডেশন পাবো কী করে? আর আমরা ইম্পোস্টার সিন্ড্রোম নিয়ে যখন কথা বলবো তখন হচ্ছে আমার যে সাকসেস সেই সাকসেসটাকে আমি কী করে ডিসকাউন্ট করছি বা সেটাকে নেগেট করছি, সেটাকে কম করছি, আমার অ্যাচিভমেন্টটাকে আমি কী করে কম করে দেখছি। কিন্তু দুটোরই রুট কজ কোথাও গিয়ে নিড ফর ভ্যালিডেশন আর একটা ফিয়ার অফ রিজেকশন। তো কজ দুটো এক, এই জন্য দুটো কোনো না কোনো জায়গায় গিয়ে খুব বেশি ওভারল্যাপড হয়ে যায়।
0: হ্যাঁ, আর আমরা এই কথা বলতে বলতে দেখছি ফোন লাইনে বন্ধু এসো হাজির, শুনে নেওয়া যে বন্ধুর কি প্রশ্ন রয়েছে। নমস্কার।
3: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, সুভাষিন দা।
0: হ্যাঁ বলো, তোমার?
3: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
2: হ্যাঁ বলো।
3: হ্যাঁ ম্যামকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে আমাদের বাড়িতে যখন ছোট শিশু থাকে তারা যখন এই আঁকতে যায় দেখা যাচ্ছে ওই পাশের ব্যক্তি মানে এত সুন্দর ভাবে কোয়ালিটি ভাবে এঁকেছে কিন্তু এ হয়তো এঁকেছে কিন্তু মানে ছবিটা ঠিক মতো হয়নি, চারা রাখা হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে মানে তার মা খুব চিন্তায় থাকে ছবিটা ঠিক মতো হচ্ছে না, ও 10% নাম্বার বেশি পেয়ে যাচ্ছে, এইটা নিয়ে একটু বললে খুব ভালো হয়। নমস্কার।
0: আচ্ছা, এই বিষয়টা ম্যাম অলরেডি ছুঁয়ে গিয়েছেন এবং প্রথম দিকে আলোচনা করেছেন, আমরা একটু অন্য বিষয়ে আসি।
2: এই বিষয়টাকেই আমরা একটু অন্যভাবে ম্যামের কাছে জানতে পারি যে ম্যাম এইটা যদি থেরাপি পর্যন্ত পৌঁছে যায় তখন আমরা এই ইস্যুটা কিভাবে আইডেন্টিফাই করবো বা মানে করা যেতে পারে, যে সেটা বাবা মায়ের দিক থেকে করবেন নাকি যে শিশু যাচ্ছে বা একজন অ্যাডোলেসেন্ট যাচ্ছে তখন কিভাবে আইডেন্টিফাই করবো
0: বা ক্লিনিক্যাল লেভেলে এর ট্রিটমেন্ট বা থেরাপি অ্যাপ্রোচটা ঠিক কি হয়?
1: প্রথমে যদি একজন শিশু, যেহেতু উনি বলছেন যে একজন শিশুর কথা, শিশুর কথা দিয়ে শুরু করি, যদি কোনো শিশু আছে আসে থেরাপি সেশনে, তো শিশুর তো একটা এমন একজন ইন্ডিভিজুয়াল যার প্রভাব সে পুরোটাই অবজারভেশনাল লার্নিং দিয়ে শিখছে এবং তার আশেপাশে যারা জড়িয়ে রয়েছে তার থেকেই সে প্রভাবিত। তা এই যে মানুষরা যাকে জড়িয়ে রয়েছে এই মানুষদের মধ্যে কতটা ইনসিকিউরিটি আছে, তারা তাদের নিজের এই এই বাচ্চাটিকেই যদি আমি ধরি যে যে বাচ্চাটি ঠিক করে আঁকতে পারছে না এবং তার মা খুব চিন্তিত, সে যদি 10% নাম্বার কম পায় তার মা কি নিজের সিকিউরিটিসগুলো ইনসিকিউরিটিসগুলো নিয়ে অবগত? সে কি নিজে খুব সেলফ ক্রিটিক্যাল? তার নিজের ভুলভ্রান্তিগুলো কি তার চোখে অনেক বেশি করে পড়ে এবং সেটার রিফ্লেকশন হচ্ছে তার বাচ্চার মধ্যে? কোথাও গিয়ে এটা কি ভাবছেন তিনি যে আমার বাচ্চা যদি আজকে বাকিদের থেকে একটা 10% নাম্বার বেশি পায় তাহলে আমি বোধহয় কোথাও গিয়ে সাকসেসফুল হয়ে গেলাম? সেখানে আমি কতটা নিজের সাথে আমার বাচ্চাকে আইডেন্টিফাই করে ফেলছি সেইটা একটা বড় জায়গা। এবং বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টাল কাউন্সিলিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ আমার বাচ্চার প্রভাব আমার মধ্যে থেকেই গিয়ে পড়ে।
2: বাবা মায়ের অনেক ক্ষেত্রে কিন্তু যেতে চান না বা মনে করেন যে এটা হয়তো করলে হয়তো ক্ষতিকর হবে বা
0: লোকে কি বলবে, সমস্যা বলে মনেই করেন না।
1: আর এটা বেশিরভাগ ক্ষেত্রে এখনো জিনিসটা বেড়েছে বাবাদের মধ্যে, কিন্তু তাও বাবাদের মধ্যে কিছুটা রেজিস্ট্যান্স এখনো আছে। মায়েরা যদিও বা আসেন, বাবারা সেক্ষেত্রে আসেন কিন্তু সংখ্যায় কম, তাদের মধ্যে সেই রেজিস্ট্যান্সটা এখনো আছে।
2: আমরা হয়তো আশা করব যে বাবা মায়েরা হয়তো বোঝার চেষ্টা করবেন যে সবটা হয়তো নিজেরা কথা বলে হয়তো মিটমাট হয় না, হয়তো সন্তানের ভালোর জন্য আরো অনেকটা কিছু করা যেতে পারে। এখানে ম্যাম আরো একটা জিনিস, অনেকটা বড় সময় আমরা জীবনে অ্যাডোলেসেন্ট মানে একদম ছোটবেলা থেকে অ্যাডোলেসেন্ট দেন একটা ইনস্টিটিউশনে কাটাই, স্কুল, স্কুলিং, তারপরে কলেজ, যেখানে কিন্তু অনেকটা সময় আমরা আমাদের জীবনের বন্ধু টিচার এদেরকে কাছে পাই। তো বন্ধু বা টিচারদের এক্স্যাক্ট কি ভূমিকা থাকতে পারে যদি আমার মধ্যে ইম্পোস্টার সিন্ড্রোম তৈরি হচ্ছে বা আমি প্রচণ্ড পরিমাণে সাকসেসের দিকে দৌড়চ্ছি কিন্তু গিয়ে টিচারকে বলছি যে ম্যাম আমার তো পাঁচটা নাম্বার এইবারেও হলো না, বাড়িতে তো গিয়ে বকা খাবো, আবার সেই বকাটা খাবো, টিচার কি তাকে মানে ডিমোটিভেট করবেন কোথাও গিয়ে? নাকি টিচার কিভাবে তাকে,
0: তাদের ভূমিকাটাই
2: ভূমিকাটা কি হবে যে না ঠিক আছে তুমি হয়তো ভালো করতে পারো, কিভাবে তারা বিষয়টাকে হ্যান্ডেল করবেন?
1: আমাদের মানে ট্র্যাডিশনালি যেটা আমাদের স্কুলিং হয়ে এসছে অনেক সময়তেই, একটা অর্থোডক্স মেন্টালিটি আমরা দেখতে পাই স্কুলিংয়ে, যে কে কত নাম্বার পেলো তার উপর ভিত্তি করে আমরা তাকে জাজ করি, ইভ্যালুয়েট করি। এবার সেইখান থেকে যদি আমরা এসে বেরিয়ে এসে একটু দেখতে পারি যে কে কতটা এফোর্ট দিল, তার মানে এই নাম্বারের জায়গাটা যদি আমরা একটু কম এমফাসাইজ করি এবং সে কতটা এফোর্ট দিল, হতে পারে একজন হয়তো কম এফোর্ট দিয়ে 80% পেল, একজন হয়তো অনেকটা এফোর্ট দিয়ে 80% পেল, যে কম এফোর্ট দিয়ে 80% পেয়েছে সে হয়তো আর একটু বেশি পাওয়ার যোগ্য, কিন্তু তাকে আমরা এনকারেজ করতে পারি যে হ্যাঁ তুমি হয়তো তোমার ফুল পোটেনশিয়ালটা এখানে ইউজ করোনি, তুমি আস্তে আস্তে আরও ভালো করতে পারবে, তোমার এটা অনেকটা ভালো হয়েছে, আরও ভালো হবে। এবার যে হয়তো অনেকটা এফোর্ট দিয়ে 80% পেয়েছে, হয়তো সে আগে অনেকটা কম নাম্বার পাচ্ছিল, অনেকটা এফোর্ট দিয়েছে, তাকে আমরা প্রচণ্ড বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট করার জায়গাতে যদি যেতে পারি, যে যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করলে তার মনে হবে যে আমি বোধহয় কোথাও গিয়ে খুব ভ্যালুয়েবল, সেই এফোর্টটাকে রেকগনাইজ করা সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এখানে আমাদের স্টুডেন্টসের দ্বারা স্টেক হোল্ডার, বাবা মা, টিচার্স, স্কুল অথরিটি, এই প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সেম পেজে থাকাটা খুব দরকার। স্কুলে প্যারেন্ট টিচার্স মিট, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমার যারা অনেকটা সময় একটা বাচ্চা ওই স্কুলে কাটাচ্ছে, তো সেক্ষেত্রে তার অভিভাবকরা তখন গিয়ে তার টিচাররা যখন তারা স্কুলে আছেন, এবং প্যারালেলি তার বাড়ির মানুষদের সাথে, অভিভাবকদের সাথে যদি আমরা একটা সেম পেজে থাকতে পারি এটা খুব ইম্পর্ট্যান্ট। আর বন্ধুদের ক্ষেত্রে বুলিংটা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা পরবর্তীকালে গিয়ে একটা ইম্পোস্টার সিনড্রোম
0: মনে বলে অনেকটাই ভেঙে
2: যায়, ইম্প্যাক্টফুল থাকে কোথাও
0: গিয়ে। আর এই যে দীর্ঘদিন ধরে নিজেকে এনাফ না ভাবা বা এরকম হতে হতে একটা সময় আসে যে হয়তো সে খুব সাকসেসফুল হলো কিন্তু নিজের সাকসেসটা সে সেলিব্রেট করতে পারে না, কারণ সে হয়তো প্রতিনিয়ত তখনও ভাবছে যে আমি তো যোগ্যই নই, এবং এই যে মাইন্ডসেটটা তার ব্যক্তিত্বে যেমন একটা প্রভাব ফেলছে, আপনার কি মনে হয় যে কোথাও থেকে ডিসিশন মেকিং এও প্রভাব ফেলতে পারে?
1: একদম। নেগেটিভ সেলফ টক খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। নেগেটিভ সেলফ টক হচ্ছে যে আমরা ছোট থেকে যেগুলো শুনে আসছি, আমাদেরকে বলা হচ্ছে বা আমরা নিজেরাও ভাবছি অনেক সময়, সেইটা যখন আমরা আমাদের মনে মনে কন্টিনিউয়াসলি বলতে থাকি, একটা নেগেটিভ ডায়লগ, নিজের সাথে নিজের একটা নেগেটিভ সংলাপে আমরা চলে যাই, তো সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে এসে কিছুটা পজিটিভ জিনিসের প্রতি লক্ষ্য করতে পারি, একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, যেহেতু বলছো যে আমরা যদি এভরিডে দিনের শেষে বসে দেখতে পারি যে আমরা সারা দিনের মধ্যে কি কি পজিটিভ জিনিস আমাদের সাথে ঘটেছে, কারণ এটাকে আইডেন্টিফাই করা, রেকগনাইজ করা কনসিয়াসলি খুব ইম্পর্ট্যান্ট, কারণ সেটা আমরা অনেক সময় ও মানে না একদম আমাদের মাথা থেকে বেরিয়ে যায় বা আমরা দেখি না খুব একটা, তো সেই জিনিসটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা দেখতে পাবো যে আমাদের মধ্যে কি কি স্ট্রেংথ আছে, একটা দিনে আমার সাথে কি কি ভালো জিনিসও ঘটেছে, এবং সেই ভালো জিনিসটার উপর বেস করে আমরা কনসিকোয়েন্সটা বুঝতে পারবো যে আমরা এই কাজটা করেছি আমার সাথে এই ভালো জিনিসটা ঘটেছে, এটা একটা কনসিকোয়েন্স, গুড কনসিকোয়েন্স, তাহলে বোধহয় আমার এই ডিসিশনটা ভালো ছিল, এবং সেক্ষেত্রে আমার ডিসিশন মেকিংটা একটু আগের থেকে বেটার হওয়ার।
2: ম্যাম একদম শেষ প্রশ্ন, কারণ আমাদের হাতে এই যে একটা ঘন্টা সেটা একদম শেষের দিকে। ইয়াং জেনারেশন যারা আজকে শুনছে, আমাদের যুববাণীর বন্ধুরা, তারা যদি কোনোভাবে ইম্পোস্টার সিনড্রোমের মধ্যে দিয়ে সাইলেন্টলি লড়াই করছে বা নিজে বুঝতে পারছে না, তাদের জন্য এই কোপিং মেকানিজম বা একটা হেলদি মাইন্ডসেট কিভাবে তারা তৈরি করবে যদি বলেন?
1: একদম প্রথমেই বলবো যে এই যে আমরা সেলফ ডাউট করি, এই সেলফ ডাউটটা কিন্তু সত্যি না, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। সেলফ ডাউটটা আমাদের একটা চিন্তা, আমাদের একটা থট প্যাটার্ন, এটা কিন্তু সত্যি যদি আমরা ভেবে নিই তাহলে কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনটা আমার চিন্তা আর কোনটা একটা ফ্যাক্ট, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমার নিজের যে কথাগুলো মনের মধ্যে চলছে সেটা কোথাও গিয়ে আমাকে ওপেন আপ হতে হবে, একটু কোনো আমার ট্রাস্টওয়ার্দি কোনো মানুষের সাথে, একটা দুটো বন্ধু হতে পারে, তারা বাড়ির লোক হতে পারে, তাদের সাথে, তাহলে আমরা বুঝতে পারবো আমার যে চিন্তাগুলো চলছে সেগুলো কতটা লজিক্যাল, বাকি লোকেরা রিলেট করতে পারছে কি পারছে না। থার্ড পয়েন্ট হচ্ছে যে আমরা নিজেদের কাজ, মানে এই যারা ইম্পোস্টার সিনড্রোম থাকে তারা খুব সোলোইস্ট হয়, অনেক সময় দেখা যায় নিজের কাজটা নিজেই করবে, কারোর থেকে কোনো হেল্প আমরা নেব না, তো এখান থেকে যদি আমরা একটু বেরিয়ে মানুষের থেকে একটু হেল্প নিতে পারি, তাদের সাথে মিলে আমরা কোনো গ্রুপ অ্যাক্টিভিটি করে কাজ করতে পারি, সেই জায়গায় কিন্তু অনেকটা হেল্প হবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হবি, নিজের হবিকে পারসিউ করা। আমরা এই যে পারফরমেন্স ড্রিভেন হয়ে যাচ্ছি, আমরা সব কিছুকে মেজার করছি, কিন্তু সব কিছু মেজার করার জিনিস নয়। এমন একটা জিনিস হবি, সেটা হচ্ছে আমাদেরকে ভালো রাখবে, সেই হবিটাও আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট।
2: আচ্ছা, তোমরা যারা জানতে চেয়েছিলে সেই প্রশ্নের উত্তরগুলো পেয়েছি, হয়তো আরো অনেক জানা হয়তো বাকি রয়ে গেল, সেগুলো হয়তো আবারও অন্য কোনো দিন অন্য কোনো মনপাড়া জাংশনের আড্ডায় হয়তো আবারও আমরা ম্যামকে পাবো। শ্রীপর্ণা শুভাশিষও থাকবে তোমাদের সঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নম্রতা ভৌমিক ম্যাম, মনোবিদ এবং অধ্যাপিকা, এবং আমি শ্রীপর্ণা, আমার সঙ্গে শুভাশিষ আমরা ছিলাম। যেতে যেতে তোমাদের জন্য অনুপম রায়, প্রস্মিতা পালের কণ্ঠে রইল তোমায় নিয়ে গল্প হোক। আজকের মতো টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজ। এখন শুনবেন শ্যামা সঙ্গীত শুভেন্দু দাসের কণ্ঠে। প্রথম গানের গীতিকার রতন সাহা এবং দ্বিতীয় গানের গীতিকার মন্টু সরকার। শ্যামা সঙ্গীত, শিল্পী শুভেন্দু দাস।

শুনলেন শ্যামার সঙ্গীত শুভেন্দু দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন দোতারায় লোকগীতির সুর, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী।

0: শুনলেন এতক্ষণ দোতারায় লোকগীতির সুর, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
2: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: আকাশবাণী কলকাতা।
4: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আজ জেলা সফর শুরু করেছেন। ইতিমধ্যে তিনি বাগডোগরা বিমানবন্দর পৌঁছেছেন। শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এর আগে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎকারও করবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। বিকেলে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। রাজ্যের আইন দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদগুলিতে আগে থেকে জারি থাকা সমস্ত নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ করা হয়েছে। রাজদীপ মজুমদারকে কলকাতা হাইকোর্টের নতুন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, দিব্যেন্দ্র নারায়ণ রায়কে গভর্নমেন্ট প্লিডার এবং নীলাঞ্জন ভট্টাচার্যকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এক পৃথক নির্দেশে কল্লোল মণ্ডলকে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর এবং ডক্টর নন্দগোপাল খৈতানকে অ্যাডভোকেট অন রেকর্ড অরিজিনাল সাইড হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে। উল্লেখ্য, রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে রাজ্যে সরকার পরিবর্তনের পর আইনি পরিকাঠামো ও আদালত সংক্রান্ত প্রতিনিধিত্বে বড়সড় রদবদলের অঙ্গ হিসেবেই এই নিয়োগ করা হল। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পে সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো দপ্তর বা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলেও এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবেলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24শে মে। জলপাইগুড়ির মাল ব্লকের ওয়াশাবাড়ি এলাকার ভুট্টা খেতে হাতির হানায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, গত টানা দু সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই পাশের মংপং জঙ্গল থেকে খাবারের সন্ধানে একাধিক হাতি মাঠে ঢুকে ফসল নষ্ট করছে। ফসল বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েই রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। হাতিরা শুধু কৃষি জমিতেই নয়, অনেক সময় খাবারের খোঁজে বাড়ির দিকেও এগিয়ে আসছে বলে জানিয়েছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে বন দপ্তরের তরফে দ্রুত কার্যকর পদক্ষেপে উঠেছে। কৃষকদের আশঙ্কা, তড়িঘড়ি ব্যবস্থা না নিলে আরো বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে তাদের। পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি ইলাম বাজারের কাছে আজ একটি বাস দুর্ঘটনায় 8 জন গুরুতর জখম হয়েছেন। প্রায় 60 জন পূর্ণার্থীকে নিয়ে নদিয়ার মায়াপুর থেকে হুগলির খানাকুল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে বিদ্যুতের খুঁটিতে ও পরে একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় থাকা দুই যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে গতকাল কেন্দ্রের জনভাগিদারী অভিযান কর্মসূচি শুরু হয়েছে। নবগ্রামে দুপুর জেলার কর্মসূচির সূচনা করেছেন জেলাশাসক আর অর্জুন। আগামী 25 মে পর্যন্ত 7 দিন ধরে জেলার 6টি ব্লকের 17টি আদিবাসী অধ্যুষিত গ্রামে এই কর্মসূচি চলবে। আদিবাসীদের জন্য নির্ধারিত সরকারি প্রকল্পগুলিতে আবেদন করা যাবে ওই শিবিরে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর দুপুর 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া এবং বীরভূম জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার উপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বর্তমান থাকবে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
5: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
6: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
5: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শ্রী ভবন।
7: শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক হাজির হয়ে গিয়েছি আজকে আরো একটি নতুন অনুষ্ঠান নিয়ে। তবে সাধারণত যে ধরনের অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়ে থাকি, আজকের অনুষ্ঠানটি কিন্তু তার থেকে একটু আলাদা। এবং আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি রবি ঠাকুরের একটি গানের দু লাইন দিয়ে শুরু করতে বড্ড ইচ্ছে করছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। নিশ্চয়ই আমার বন্ধুরা রেডিওর ওপার থেকে ভাবছেন যে হঠাৎ ভগিনী স্বাগতা কেন এই কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। শুরু করছি তার কারণ আজকে আমার সঙ্গে যে অতিথি স্টুডিওতে রয়েছেন, প্রথমে তার নামটা একটু জানিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুলেখা দাস মুর্মু। সুলেখা, তোমাকে স্বাগত জানাই আকাশবাণীর স্টুডিওতে।
8: নমস্কার।
7: সুলেখা আমার সঙ্গে বসে রয়েছে স্টুডিওতে এবং বেশ কিছুক্ষণ আগে এসেছে, এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে সুলেখার সঙ্গে এই আলাপচারিতায় বসার। তার কারণ শুনেছিলাম আমি যে সুলেখা বিশেষভাবে সক্ষম একজন মানুষ, সুলেখা দেখতে পান না। এই কথাটা বলতে কিছুটা কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ওই যে বললাম না রবি ঠাকুরের কথা, চোখের আলোয় হয়তো সুলেখা দেখতে পান না, কিন্তু তার অন্তরের দৃষ্টি দিয়ে এই পৃথিবীর সব রূপ রং রস তিনি নিমড়ে নিয়েছেন। এবং এমন একজন মানুষের সঙ্গে আজকে আমি বসে আছি। আমরা তো অনেক হিরোইন হিরো নেতা নেত্রী তাদের জীবন দর্শন পড়ি শুনি, তাদেরকে আমাদের দিশারি বলে মনে করি। তো আজকে আমি যখন স্টুডিওতে বসার আগে সুলেখার সঙ্গে একটু কথা বলছিলাম আজকের অনুষ্ঠান নিয়ে, তখন বারবারই মনে হচ্ছিল যে সুলেখা তাদের থেকে বোধহয় কোনো অংশেই কম নন। তিনিও জীবনের এক নতুন দিশা নিজে দেখেছেন এবং অন্যদেরও দেখানোর চেষ্টা করছেন। সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে, সুলেখার কাছ থেকে প্রথমেই শুনে নেব আমি। সুলেখা, তুমি কোথা থেকে আসছো সেটা যদি আমার শ্রোতা বন্ধুদের একটু বলো।
8: আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নাদাভাঙ্গা গ্রাম থেকে আমি এসেছি।
7: আচ্ছা আচ্ছা সুলেখা, যেমনটি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সবসময় বলবো যে তুমি বিশেষ বিশেষ ভাবে সক্ষম একজন মহিলা এবং অনেকের কাছে তুমি একজন আদর্শ নারী। তুমি যদি একটু তোমার ছোটবেলার কথা, তোমার বাড়িতে কে কে ছিলেন, কিভাবে তুমি বড় হলে, এই গল্পটা বা এই যে তুমি চোখে দেখতে পাও না, এটা কি একেবারে জন্ম থেকেই নাকি কোনো কারণে তুমি তোমার দৃষ্টি হারালে, সেটা যদি একটুখানি বলো।
8: না, প্রথম বলি যে আমি জন্ম থেকেই দৃষ্টিহীন।
7: আচ্ছা,
8: তো সেখানে দৃষ্টিহীন হলেও আমার এখন যেরকম আমি একদম দেখতে পাচ্ছি না, আগে আমি প্রথমে এরকম ছিলাম না, কিছু দেখতে পেতাম কিছু
7: ছোটবেলায় দেখতে পেতে
8: অল্প অল্প দেখতে পেতাম।
7: আচ্ছা আচ্ছা,
8: তারপর থেকে আমার দুই ভাই বাবা মা এবং ঠাকুমা সবার সাথে আমার বেড়ে ওঠা। তারপরে আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমি অন্যদের থেকে আলাদা। তো গ্রামের বিদ্যালয়ে আমি কিন্তু ভাই দাদা ওদের সাথে পড়াশোনাও শুরু করি।
7: আচ্ছা,
8: ওখানে গিয়ে পড়াশোনা করার পর দুটো ক্লাস, মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তখনই বুঝলাম যে আমি অন্যদের থেকে আলাদা। কারণ কোথাও খেলতে গিয়ে প্রবলেম হচ্ছে, কোথাও পড়ার যেগুলো টিচাররা দিচ্ছেন আমি সেগুলো ঠিক ফলো করতে পাচ্ছি না।
7: না, সেটা তখন তার মানে তোমার কিছু কিছুটা দৃষ্টিশক্তি ছিল, তাই তো?
8: হ্যাঁ, আমার কিছুটা দৃষ্টিশক্তি ছিল।
7: আচ্ছা,
8: তখন আমি যাতায়াত করে একা আমি স্কুলে যেতে পারতাম।
7: আচ্ছা,
8: তো সেখানে
7: সেটা ক্ষীণ ছিল, তাই তো?
8: হ্যাঁ, সেটা ক্ষীণ ছিল।
7: আচ্ছা,
8: সেখানে আমি পড়াশোনা শুরু করি এবং আমার যিনারা টিচাররা ছিলেন ওখানে, ওনারা বুঝেন যে আমি পড়াশোনা করতে চাইছি কিন্তু পেরে উঠি না। তখন ওনারা আমার বাড়ির বাবা মা সবাইকে বলেন, বাবা মা সেখানে, বাবা মা তো যেহেতু তেমন কিছু জানে না গ্রামের মানুষ,
7: কি করতেন বাবা?
8: বাবা পেশায় ছিলেন মানে ফিশারম্যান এবং উনি ছোট একটা মুদিখানা দোকান ছিল।
7: আচ্ছা,
8: কোনোভাবে মোটামুটি কেটে যেত, তিন ভাই বোনকে নিয়ে বাবা মা সবার কেটে যেত। শেখ যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম পরিবার ছিল না,
7: মানে সঠিক সময়ে এইটা বুঝতে পেরে তার যে একটা চিকিৎসা সেই সুযোগটা ছিল না।
8: সেই সুযোগটা ছিল না, তাই হয়ে ওঠেনি যথাটাইবে। তো ওই সময়ে আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলে, উনি একদিক থেকে আমার আত্মীয় ছিলেন, কারণ আমার বড় পিসমশাই।
7: আচ্ছা,
8: কারণ উনি বুঝলেন যে এটা পড়াশোনা করলে ভালো পড়াশোনা করবে, এগিয়ে যাবে। ওনার সহায়তায় আমি মানে ব্লাইন্ড স্কুলে ভর্তি হই।
7: আচ্ছা, সেটা কোথায়?
8: সেটা ছিল পূর্ব মেদিনীপুর, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম।
7: আচ্ছা,
8: দৃষ্টিহীন শিক্ষায়তন।
7: আচ্ছা, তাহলে তোমার বাপের বাড়ি কোথায় ছিল?
8: আমার বাপের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা।
7: আচ্ছা আচ্ছা,
8: দক্ষিণ চব্বিশ পরগনাতে আমার বাপের বাড়ি ছিল। আমি ওখান থেকে স্কুলে চলে যাই পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুর দৃষ্টিহীন শিক্ষায়তন, বিবেকানন্দ মিশন আশ্রমে দৃষ্টিহীন শিক্ষায়তন।
7: মানে আশ্রমে থেকে পড়াশোনা করতে হতো,
8: ওখানে থেকে পড়াশোনা করতে হতো। এবার ওখানে আমি যখন গেলাম তখন আমি অনেকটা বুঝতে শিখেছি, কারণ আমার একটু দেরি হয়ে গেছিল স্কুলে যেতে। তো সেই জায়গাতে যখন আমি পৌঁছালাম তখন আমি বুঝে গেলাম যে না, আমি আমার মতো সঠিক জায়গায় এসেছি।
7: আচ্ছা, তো বন্ধুরা, সুলেখার সঙ্গে আমরা কথা বলছি, ওর ছোটবেলা নিয়ে কথা বলছি। আজকের এই অনুষ্ঠানটা কেন বা আজকের এই অনুষ্ঠানের শিরোনামটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি বলিনি। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম ঘুরে দাঁড়ানোর কাহিনী। এই যে সুলেখা আজ আমার পাশে বসে রয়েছে, সে ছোটবেলায় অত্যন্ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল এবং ধীরে ধীরে সে সম্পূর্ণ দৃষ্টি হারায় এবং অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার জীবন যাপন। সেই জীবন যাপনের গল্প আজকে আমরা শুনবো। তার কারণ, আমরা আজকাল মানুষ অতি সহজেই হেরে যাই, নিজেদের ছোট ছোট দুঃখ কষ্টকে এত প্রাধান্য দিয়ে ফেলি, সেখান থেকে কোথাও কোথাও আমরা পড়ে যাচ্ছি প্রতিদিনের ডিপ্রেশনে। তা থেকে নানান রকম কারণে আমরা কখনো কখনো তো জীবনহানিও করতে চাই। সেই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুলেখা, সে কিন্তু আজকে সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং অবশ্যই পারিপার্শ্বিক মানুষের সাহচর্য সহযোগিতা পেয়েছে, তো অবশ্যই আজকে কিন্তু একজন সফল নারী। তারই ঘুরে দাঁড়ানোর কাহিনী আমি আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। কেউ সরে যাবেন না রেডিওর ওপার থেকে। আমি জানি এই গল্প আপনাদেরও সকলকে অনুপ্রাণিত করবেন এবং আপনারাও এক নতুন দিশা আজকে খুঁজে পাবেন। আবার আসি সুলেখার কাছে। সুলেখা, তাহলে তোমার সেই যে পড়াশোনা শুরু হলো, কতদূর তারপর সেখানে তুমি পড়াশোনা করলে বা পড়াশোনার পাশাপাশি তুমি বলছিলে আমাকে যে তুমি ছোটবেলায় খেলাধুলো করেছ, সেই যে সময়টা, সেই গল্পটা, কিভাবে খেলাধুলোর জগতে গেলে সেটা একটু বলো আমার বন্ধুদের।
8: আমি পড়াশোনা শুরু করার দু বছর পরে, ক্লাস টু থ্রিতে পড়ি, ওই সময়ে আমাদের স্কুলে পোর্স হতো, তো সেখানে আমি পোর্সে খুব ভালো ফলাফল করি এবং অনেকেই সেখানে করে।
7: কি খেলতে?
8: আমি দৌড় 100 মিটার, 200 মিটার, 800 মিটার,
7: আচ্ছা
8: লং জাম্প, তারপরে এর মধ্যে তো সাঁতার তো ছিলই। এগুলোর মধ্যে যখন আমি এদিকে এগিয়ে গেলাম, ভালো ফলাফল করলাম, তখন ওই স্কুলের যিনি খেলার টিচার ছিলেন, ওনারা সবাই আমাকে ওইদিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করলেন।
7: আমি একটা ছোট্ট কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যে তুমি এইদিকে এগিয়ে গেলে, এই যে খেলাধুলোর জগতে এগিয়ে গেলে, অনেক সময় তো আমরা যারা সম্পূর্ণভাবে দেখতে পাই তারাও গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছি, ঠোকা খাই, পড়ে যাই, তোমার অসুবিধে হতো? কিরকম অসুবিধে হতো, সেটাকে কিভাবে জয় করি?
8: এবার বলি, ওখানে দৃষ্টিহীনদের মধ্যেই খেলাটা হতো, কারণ যেহেতু আমি দৃষ্টিহীন, দৃষ্টিহীনদের সব খেলাধুলা হতো ওখানে। তার দৃষ্টিহীনদের রাজ্যস্তর ছিল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলো সবই হতো। তো সেই দৃষ্টিহীনদের যে সিস্টেম, যেটা যেভাবে ধাক্কা না খাই, যেভাবে পড়ে না যাই, সেই সিস্টেমে আমাদের খেলাধুলোটা হতো। কিন্তু তার মধ্যেও তো দেখতে পাওয়া মানুষরাও পড়ে যায়, সেক্ষেত্রে আমরাও কখনো কখনো পড়েছি, ভেঙেছে হাত, পা ভেঙেছে, কোথায় পায়ের চামড়া উঠে গেছে, অনেক কিছু প্রবলেম।
7: ওটাই আমি বলতে চাইছি, ওটাই শুনতে চাইছি, যে ভেঙে পড়নি, তাই তো? মনের জোরটা কখনো তোমার কমে যায়নি?
8: না, কমে যায়নি। সেক্ষেত্রে অনেক ধাক্কা খেয়েছি, জীবনে অনেক কিছু হয়েছে, কিন্তু তবুও আমি এদিকটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও থেমে যাইনি। এবং আমার যে টিচার ছিলেন, উনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে, হতে পারে, পড়ে যেতে পারিস, তুই যখন ছোটবেলায় হাঁটা শিখেছিস তখন তুই ধাক্কা খেয়েছিস, পড়েছিস, তুই হাঁটা বন্ধ করে দিয়েছিস,
7: ঠিক?
8: তো আমার টিচার ছিলেন যিনি, ওনার অনুপ্রেরণায় এবং আমার চেষ্টায় আমি এগিয়ে যাই।
7: মাস্টারমশাইয়ের নামটা মনে আছে?
8: হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম অবশ্যই মনে রয়েছে, কারণ উনি ছিলেন সুমিত কুমার বাগ। উনি আমার শুধু খেলার টিচার নয়, আমার সর্বদিকে সমস্ত কিছুতে উনি আমাকে সাহায্য করেছেন এবং এখনো ওনার সাথে আমার কথাবার্তা হয়।
7: আচ্ছা, মানে একজন গাইড তোমার জীবনে,
8: আমার পথপ্রদর্শক বলা যায় উনাকে।
7: বাহ, আচ্ছা, এই তো গেল কথা যে খেলার জগতে এইভাবে তোমার আশা হলো। বাবা মার সহযোগিতা ছিল? বাবা মা কি চেয়েছিলেন যে তুমি এই কাজগুলো করো, মা নাকি সবাই একটু ভয় পেতেন, একটু পেছনের দিকে টানতেন, সেরকম হয়েছে না সকলে তোমাকে খুব সহযোগিতা করেছেন?
8: না, আমার মা এবং বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমার মেয়ে কিছু করুক, কিন্তু আমার বাবার যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, সেক্ষেত্রে বাবা মা আমাকে সেভাবে করে সময় দিতে পারেনি। কিন্তু মনে মনে ওনারা চেয়েছেন যে আমি এগিয়ে যাই, ওনাদের আমি থাকতাম হোস্টেলে, ওনারা থাকতেন বাড়িতে। ওখান থেকে যতটা সহযোগিতা করা যায়, যতভাবে আমাকে এগিয়ে দেওয়া যায়, সেটা সর্বদা আমার বাবা মা এবং আমার আত্মীয় পরিজনরাও চেষ্টা করেছেন।
7: আচ্ছা, আর এই যে খেলাধুলোর জগতে এলে বা পড়াশোনাটা তার পাশাপাশি তোমার চলছিল, কতদূর পড়াশোনা করলে?
8: আমি পড়াশোনা করেছি, আমি হায়ার সেকেন্ডারি দিয়ে সেকেন্ড ইয়ার দেওয়ার পড়তে পড়তে আমার বিবাহ হয়ে যায়, আমি আর পড়াশোনার সুযোগ পাইনি।
7: খেলাধুলো
8: আমি করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলি 2005 পর্যন্ত। আর 2005 গিয়ে আমি ওই ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত হই অ্যাথলেটিক্সে, মানে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। কিন্তু আমি ওই জগৎ থেকে ফিরে আসতে চাইনি, কিন্তু আমার শারীরিক অসুস্থতা আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য করেছে। এই জায়গাতে আমি হেরে গেছি, কারণ এই জায়গাতে আমার সত্যি কষ্ট।
7: কারণ সেটা খেলার কোন কোন সেগমেন্টে ছিল?
8: আমার ওখানে আমি ছিলাম 100 মিটার রান আর 200 মিটার রান। আমি ওখানে ইন্টারন্যাশনালে ওখানে চান্সও পেয়েছিলাম, কানাডাতেও গিয়েছি।
7: আচ্ছা,
8: হ্যাঁ, ওখানে আমি কোন অসুস্থতার কারণে, আর ওখানে আমি কোন র্যাঙ্ক করতে পারিনি। তবে আমার অসুস্থতার কারণটা তো জানেন সবাই, তো সেখানে আমাকে ফিলিপাইন্সেও চান্স করে দিয়েছিলেন ওনারা। কিন্তু সেই কারণ, সেই আমার অসুস্থতার কারণ এতটাই বড় হয়ে দাঁড়ালো যেখানে আমাকে ওই জগৎ থেকে সরে আসতে হলো। কারণ আজকের বলছি, আজকে আমার খুব কষ্টও লাগছে এ জায়গায়, কারণ আমি এটা নিয়ে এগোতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে সত্যিই পেরে উঠিনি।
7: তখন তুমি কত কত বছর বয়স?
8: তখন আমার আমি
7: বয়স কত ছিল?
8: তখন আমার বয়স ছিল এই 13-14।
7: মানে সেটা কি শুধু এই যে তোমার দৃষ্টিহীনতা সেটা, নাকি অন্য কোন সমস্যা?
8: না না না, আমার এই দৃষ্টিহীনতা তো এটা আমার কোন শারীরিক অসুবিধা নয়, কারণ এটা এটা আমার সঙ্গী, এভাবেই চলতে হবে, কারণ সময়ের সাথে সব মানিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু ওই ওই দৃষ্টিহীনতা কোনো কারণ নয়, আমার শারীরিক অন্যান্য প্রবলেম এসে গেছিল, তো পড়াশোনাও করতে পারবো এরকম নিশ্চয়তাও ছিল না।
7: আচ্ছা,
8: কিন্তু সে জায়গায় খেলাধুলোও ছেড়ে দিলাম।
7: আচ্ছা,
8: কিন্তু পড়াশোনার জগতে আমার এই শিক্ষক শিক্ষিকা যিনার কথা একটু আগে বলছিলাম, উনি এবং আমার আর এক শিক্ষিকা ছিলেন ছবি সামন্ত, উনিও আমাকে খুব অনুপ্রাণিত করে যেভাবে আমাকে ওই অসুস্থতার মধ্য দিয়ে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে চেষ্টাই ওনারা সারাক্ষণ করে গেছেন।
7: তুমি বলছো যে এই যে তোমার দৃষ্টিহীনতা এটাই তোমার শক্তি, এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে তোমার মনের জোর। তুমি হয়তো পারোনি, খেলার জগৎটা তোমাকে ছেড়ে আসতে হয়েছে ঠিকই। দেখো, সকলেরই তো মানে কোন না কোনো একটা নির্দিষ্ট কাজ ভগবান ঠিকই নির্ধারণ করে রাখেন, তো তুমি কিন্তু আজকে একটা অন্যভাবে নিজেকে সফলতায় পৌঁছে নিয়ে যেতে পেরেছো। এবারে আমি সেই প্রসঙ্গে আসব যে তুমি এখন কি করো, এবং তোমার পড়াশুনো বললে তুমি যে সেকেন্ড ইয়ারের পরপরই তোমার বিয়ে হয়ে গেল, কিভাবে সেই বিয়ে হলো, কার সাথে হলো, এবং এখন তুমি কি করছো, এই এখনকার সময়ের কথাটা তুমি বলো।
8: আমার আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমারই এক বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন উনি, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল। কারণ আমার এই সমস্ত যে এই শারীরিক অসুস্থতা সমস্ত কিছু জেনে এবং আমার যে ভালো দিক খারাপ দিক সবই সে জানতো, সে জেনেও তো আমার সঙ্গে তার একটা সম্পর্ক হয়, তাতে করে আমার সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে তার সাথে বিয়েও হয়ে যায়।
7: আচ্ছা,
8: তারপর আমার এই জীবন যখন বিয়ে হয়েছে তখন উনি কিন্তু তখন কিছু তেমন করতেন না।
7: আচ্ছা,
8: এই টিউশন করতেন আর বা কোনোভাবে টিউশন, আমিও দু চারটে চেষ্টা করতাম দুটো চারটে ছোট বাচ্চা পড়ানোর, এভাবে খুব কষ্ট করেই চলছিল।
7: তারপরে কিভাবে এই যে তোমরা আজকে জীবিকা করছো, মাশরুমের চাষ করছো তাই তো?
8: হ্যাঁ, আমি বর্তমান মাশরুমের চাষ করছি। যিনি এখন আমার হাজবেন্ড, উনি আমার বন্ধু, সব সময়তেই উনি বলেছে আমি তোমার বন্ধু,
7: ঠিক,
8: কারণ উনি সব সময় আমার পাশে থেকেছেন। এবং এই এখনো যে এসছেন উনি, আমি ভয় পাচ্ছিলাম, তো উনি আমার কিন্তু বলছে কোনো ভয় নেই, এই জায়গাতে আমাকে উনি আজকে উনি এসেছেন। আর এই মাশরুম যে ব্যাপারটা, উনি এটা প্রথম থেকে জানতেন, কিন্তু সেটা আমি জানতাম না।
7: আচ্ছা,
8: উনি যেখানে পড়াশোনা করতেন তো সেখানে উনি এই মাশরুম জিনিসটা জানতেন।
7: তাই মাশরুম চাষটা তোমরা কিভাবে শুরু করলে?
8: মাশরুম চাষ শুরু করি উনি রামকৃষ্ণ মিশনের ক্যাজুয়াল কর্মচারী হিসেবে প্রথমে এই মাশরুম কাজে উনি কাজ করেন প্রথমে, সেখান থেকে উনি যখন কাজ করছিলেন তো আমি কাজ করার পরে মাশরুমটা আমিও একটু বুঝলাম জানলাম, তখন উনাকে বললাম যে তুমি যখন ওখানে কাজ করছো আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে আছি আমিও তাহলে একটু করে দেখি না দু একটা কেমন কি হয়। তো উনি যেখানে কাজ করতেন ওখানে বীজ সমস্ত কিছু পাওয়া যেত, তো উনি আমাকে প্রথম এই দিকে সাহায্য করেন, মাশরুমের বীজ প্লাস্টিক এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে উনি আমাকে সমস্ত কিছু দিকে সাহায্য করেন, আমি সেটা বাড়িতে কিভাবে করা যায় কারণ উনি আমাকে বলেও দিয়েছেন, কারণ আমি তো তখন ট্রেনিং নিও নি কিছু জানিও না।
7: তোমার যে স্বামী তিনি ট্রেনিংটা নিয়েছিলেন তাই তো?
8: উনি ট্রেনিং নিয়েছিলেন, উনি জানতেন এবং পরবর্তীতেও উনিও এই যে প্র্যাকটিক্যাল ওই প্র্যাকটিক্যালের ট্রেনিংটাও উনি করাতেন ব্লাইন্ড বয়েজ যে একাডেমি রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ একাডেমি, ওখানে উনি প্র্যাকটিক্যাল যে দিকটা সেটা উনিও করাতেন।
7: আচ্ছা, তারপরে তোমরা এটা শুরু করলে বাড়িতে নাকি?
8: হ্যাঁ, তারপর আমরা এটা বাড়িতে ছোট করে শুরু করলাম, করে তারপরে কিছু হলো বা ভালো মোটামুটি।
7: মোটামুটি কি লেগেছিল এই ব্যবসাটা শুরু করতে?
8: এই ব্যবসাটাতে প্রথমে প্রথমে লেগেছিল বীজ কেনার জন্য, যেটা বীজের একটা কিছু টাকা লেগেছিল। আচ্ছা, তারপরে
7: কতটা পুঁজি লেগেছিল?
8: একদম প্রথম যখন আমি শুরু করি তখন আমি প্রথম শুরু করি 150 টাকা দিয়ে।
7: আচ্ছা, কারণ সেটা কত বছর আগে?
8: 150 টাকা ওটা আমি করেছিলাম 2016 সালে।
7: আচ্ছা,
8: ফার্স্ট আমি 150 টাকা দিয়ে শুরু করি, তো প্রথমে কিন্তু আমি সফলতা পাইনি কারণ আমার হয়নি, প্রথম ভালো করতে পারিনি বা কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে, আবার সেই 150 টাকা কি 300 টাকা দিয়ে আবার শুরু করি। তখন আমার কিন্তু খুব ভালো হয়েছিল, তখন থেকে এইবার যখন আমি প্রোডাক্টটা করব তখনই আমাকে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট করলে তো হবে না, আমাকে
7: বাজারে
8: বিক্রি করতে হবে, এটা করব কিভাবে। তারপর মাশরুম হওয়ার পর তখন আমরা দুজনে আলোচনা করে ওকে বললাম যে দেখো এটা তো বিক্রি করার দরকার, তো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে গিয়ে আমরা অ্যাপ্রোচ করি যে এই মাশরুমটা খান, মাশরুমের যে গুণাগুণ সম্পর্কে, মাশরুম কোন রোগ প্রতিরোধ করে, মাশরুমে কি আছে, কত সমস্ত
7: খাদ্যগুণটা প্রচুর
8: মাশরুমের খাদ্যগুণ বলে একদিনে শেষ করা যাবে না, আর এর যে প্রতিরোধক ক্ষমতা অসীম, যখন আমরা বোঝাতে পারলাম যে মানুষকে বোঝাতে পারলাম যে এর যে গুরুত্বটা বা এটা খেলে কি হয়, তখনই আমি এদিকেও আমিও চাষও করছি, তখন আমার বাড়িতে মানুষ এসে এ বলছে আজকে 250 কালকে 300 কালকে, এই করতে করতে আমরা মার্কেট পাই এবং চাষও পরপর করে বাড়াতে শুরু করি।
7: তাহলে এটা তো যখন শুরু করেছিল তখন তোমরা দুজনে মিলেই করতে তাই তো?
8: না, তখন দুজনে করতাম না, তখন উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলেন, আমি করতাম এবং আমার বাবা ছিলেন সর্বদা আমাকে একটু হেল্প করতেন, যখন যেটা যেটা ধরুন আমার পক্ষে অসম্ভব হচ্ছে সেটা চোখের ব্যাপার থাকে কিছু, সেখানে বাবা ছিলেন প্রথমে, এখনো বাবা অবশ্যই সঙ্গে রয়েছেন।
7: এছাড়া এখন যে এখন কিরকম পরিস্থিতি, মানে এখন তোমার কতটা পুঁজি বিনিয়োগ করা রয়েছে, কিরকম ভাবে কতটা মানে কোথায় কোথায় তুমি বাজারে এগুলো দিচ্ছ সেটা তুমি যদি একটু বলো আমার বন্ধুদের, বা কিরকম আয়ের মুখ তোমরা এখন দেখতে পাচ্ছ?
8: এখন আমাদের মোটামুটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা দুজনেই এই কাজই করছি, আমার হাজবেন্ড নরেন্দ্রপুর থেকে ওটা ছেড়ে দিয়ে এই মাশরুম করছি, কারণ এই এই মাশরুমে যা ইনকাম আসে তাতে করে আমাদের তিনজনের ফ্যামিলিতে কোন রকম কোনো অসুবিধা হয় না।
7: তুমি তোমার স্বামী আর তোমার মেয়ে? তাই বলছিলে তুমি
8: মেয়ের কথা বলছিলাম, আমাদের এই তিনজনের কোন রকম অসুবিধা হয় না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এর লাভ কতটা, তো সে এর লাভ যদি বলা যায়, আমি যদি 30% আমার খরচ করি তাহলে আমি সেখানে আমি 70% পাচ্ছি।
7: আচ্ছা, মানে তুমি একটা যদি টাকার হিসেবে সেটা বলো তাহলে আমার বন্ধুদের সঙ্গে
8: হিসেবে যদি বলি, আমি যদি 1000 টাকা খরচ করি
7: মাসে,
8: মাসে নয় সেটা হচ্ছে আমি দিনে যদি আমি 1000 টাকা খরচ করি,
7: দিনে 1000 টাকা, আচ্ছা হ্যাঁ,
8: সেখানে 1000 টাকার মধ্যে আমার 300 টাকা খরচ হচ্ছে, বাকি 700 টাকা আমি লাভ পাচ্ছি।
7: আচ্ছা, মানে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে তোমার 700 টাকা তোমার ঘরে ফিরে আসে, মানে 700 টাকা তোমার লাভ হচ্ছে।
8: হ্যাঁ
7: হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন কি এই কাজে তুমি আরো কাউকে নিযুক্ত করেছো? তোমার পাশাপাশি আরো কেউ তোমার সাথে এই কাজে রয়েছে? তোমার সাথে
8: আমার সাথে আমার রয়েছে আমার পাড়ায় একজন কাকিমা, উনি রয়েছেন, এবং আরো অনেককে আমি করানোর চেষ্টা করছি যারা আমার সঙ্গে টুকটুক করে করছে, তারাও করে আমাকে মাশরুমটা আমার কাছে দিয়ে যাচ্ছেন, সেটা আমি আমি বাজারজাত করছি।
7: মানে তুমি তাদেরকে কাজটা দিয়ে দিচ্ছ, তারা করছে এবং তোমার কাছে এসে তুমি সেটা বিক্রির বন্দোবস্তটা করে দিচ্ছ।
8: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
7: কোথায় কোথায় বিক্রি করছো, বাজারটা এখন কোথায় কোথায় রয়েছে তোমাদের?
8: এখন বলি বাজার যদি বলতে চাই, কারণ এই মাশরুমের বাজার সেভাবে করে কিন্তু যে একটা নির্দিষ্ট অমুক বাজার রয়েছে সেটা এখনো পর্যন্ত ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে আমি অত জানি না। কারণ আমার যে প্রোডাক্ট হয় আমি যে প্রোডাক্ট করছি, কারণ আমার সেই রকম বড় বাজার খুঁজতে হয় না। আমার যে কাস্টমাররা রয়েছে এমনও সময় হয় আমি তাদেরকে দিয়ে পারি না,
7: মানে বাড়িতে এসে নিয়ে যায়
8: না, বাড়িতে নিয়ে আসা যায় না, কলকাতাতে আসতে হয় আমাদেরকে।
7: আচ্ছা।
8: হলেও আমার হাজবেন্ড আসে, আমার বিভিন্ন রকম সবজি দোকান, পাইকার,
7: মানে মোট কথা তোমরা এখন কলকাতাতে তোমাদের বাজারটা বিস্তৃত করতে পেরেছো।
8: হ্যাঁ।
7: কোন সরকারি সাহায্য, সরকারি অনুদান, ট্রেনিং এই সমস্ত কিছু নিয়েছো?
8: ট্রেনিং বলতে গেলে আমি আমার হাজবেন্ড যখন ওই নরেন্দ্রপুরে ছিলেন তখন আমি একটা ট্রেনিং নিই, এই মাশরুমের ট্রেনিংটা করি, কারণ আমি প্র্যাকটিক্যালে কিছু জানলেও থিওরিতে আমাকে কিছু জানতে হবে, তো সেখানে আমি একটা ট্রেনিং করি। এবং আরো একটা সমস্যা যেটা, সরকারি যদি আমাকে সাহায্য পেতে হয় সেখানে আমার আমার যে সার্টিফিকেট সেটাও তো শো করতে হবে, তো সেক্ষেত্রে আমি একটা ট্রেনিং করি।
7: আর সেই সরকারি সাহায্য কি পাচ্ছি?
8: সরকারি সাহায্য বলতে আমি আপাতত আমি একদম যখন মাশরুম শুরু করি তখন আমি এই খড় কাটা বটি দিয়ে সারাদিন খড় কেটে কেটে নিজের হাতে বেড করতাম, মানে মাশরুম বীজটা ফেলতাম। তো সেই এই আমার ট্রেনিং হওয়ার পর আমার সরকার থেকে ওই আত্মা প্রকল্প যে রয়েছে ওনারা ওই খড় কাটা মেশিনের জন্য আমাকে 10,000 টাকা দিয়েছেন।
7: আচ্ছা।
8: এবং ওই 10,000 টাকা এবং আমিও কিছু ওই মেশিনের জন্য কিছু লাগিয়ে আমি আপাতত এখন একটা খড় কাটা মেশিন করতে পারি।

full. He danced and said, I am now beautiful.

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। পাঞ্জাব পুলিশ আজ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে, দুজন গ্রেপ্তার। ইরান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন G7 সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। ভারত ইতালি কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁরা আলাপ আলোচনা করবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, রোমে অবতরণের পর তিনি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হন। ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, উভয় নেতা বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। আজকের আলোচনায় ভারত ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী পরে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা কথা বলবেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-র বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসবে। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 পর্যালোচনা করা হবে। শ্রী মোদী এরপর খাদ্য ও কৃষি সংগঠন FAO-র সদর দপ্তরও পরিদর্শন করবেন, যা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক স্তরে খাদ্য সুরক্ষার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথ বিবৃতিতে বলেছেন, দুদেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা প্রতিবেদনে উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রজ্ঞাঢ় মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশবান্ধব প্রযুক্তি, মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ, ওষুধপত্রসহ বেশ কিছু ক্ষেত্রে 2029 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20,000 ইউরোর লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তার রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতির প্রতি তোমাসেত্তির অনুরাগ 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি জানান, 1980-এর দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008-2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। তিনি আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী সিং কোরিয়ার জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের সেবায় আত্মত্যাগকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাঞ্জাব পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে। চক্রটি আবুধাবি থেকে পাঞ্জাব এবং জাতীয় রাজধানী দিল্লিতে মাদক পাচার করত বলে খবর। অমৃতসর পুলিশ কমিশনারেট অভিযান চালিয়ে 10 কেজি আইস মিথামফেটামাইন এবং 4 কেজি হেরোইন সহ 2 মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। তাকে পাঞ্জাবের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের জন্য হেরোইন এবং মিথামফেটামাইনের চালান পরিবহনের প্রশিক্ষণ ও দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 মে রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটন এবং বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে হতে চলা G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লা বেঁ শহরে 15-17 জুন পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অভিবাসন এবং আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইরানের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন সহ প্রধান ইউরোপীয় অংশীদার রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন SCO এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়াবে। উভয় দেশ বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার উপর জোর দিয়েছে। দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে আলোচনায় উঠে এসেছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 136। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রাজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত 543 জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় ইতোমধ্যেই 2 জন ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিজনিত বন্যায় অন্তত 12 জন নিহত, নিখোঁজ আরও অনেকে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুনান, হুবেই এবং গুইঝাও প্রদেশ সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত। মধ্য চীনের হুনান প্রদেশে সিমেন কাউন্টিতে 5 জন নিহত, নিখোঁজ 11 জন। 19,000েরও বেশি বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী হুবেই প্রদেশে 3 জন নিহত, আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে রাবার বোট ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝাও প্রদেশে 4 জন বন্যায় প্রাণ হারিয়েছেন, একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় 4,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাটিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত 3য় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেছিলেন। উভয় ক্রীড়াবিদই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাদের শাস্তির মেয়াদ 1 বছর কমানো হয়েছে। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী গতকাল 26 সদস্যের এই দল ঘোষণা করেন। কয়েকদিনের মধ্যেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি মাসের 25 তারিখ থেকে 6ই জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। গ্রুপ বিতে থাকা ভারত প্রথম দিনেই মালদ্বীপের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার ফাইনাল 6ই জুন। ইডেনে আজ IPL ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। খবর শেষ হলো, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। জরায়ুর ক্যান্সার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। এর আগে মাল্লাগুড়িতে শ্রী অধিকারী দলীয় কার্যালয়ে যান। মুখ্যমন্ত্রী বলেন, গত দুসপ্তাহে রাজ্যের মানুষ একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। কোন রকম মাফিয়া বা সিন্ডিকেট রাজ এবং কাটমানি নেওয়ার প্রবণতা থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার পাহাড়ে জনজাতিগুলির মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের অপমানিত করেছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। জিটিএ নিয়ে দুর্নীতিও সঠিক সময়ে ফাঁস করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এর আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে শ্রী অধিকারী উন্নয়ন ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন। আইন যে আইনের পথেই চলবে তা আজ আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, আজকের প্রশাসনিক বৈঠকে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। বিকেলে বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে তিনি একটি বৈঠক করবেন। আগামীকাল তাঁর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7:00 থেকে ভোটগ্রহণ করা হবে, সন্ধ্যে 6:00 পর্যন্ত তা চলবে। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় রাখা হয়েছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ সামনে আসে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই তা বাতিল করে ফের ভোট নেওয়ার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। গণনা 24 মে। এর আগে গতকাল ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই এই সিদ্ধান্ত। এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোন স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোন দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 সালের রায়ের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। রাজ্যের আইন দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদগুলিতে আগে থেকে জারি থাকা সমস্ত নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ করা হয়েছে। রাজদীপ মজুমদারকে কলকাতা হাইকোর্টের নতুন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, দিব্যেন্দ্র নারায়ণ রায়কে গভর্নমেন্ট লিডার এবং নীলাঞ্জন ভট্টাচার্যকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এক পৃথক নির্দেশিকায় কল্যাণ মণ্ডলকে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর এবং ডক্টর নন্দগোপাল খৈতানকে অ্যাডভোকেট অন রেকর্ড অরিজিনাল সাইড হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জরায়ু ক্যান্সার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। 14 বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পৌরসভা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণের কারণে হওয়া জরায়ু ক্যান্সার রোধে এই টিকাই সবচেয়ে কার্যকর উপায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 28 ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে জাতীয় স্তরে এই কর্মসূচির সূচনা করেছিলেন। তারপর থেকেই বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে এইচপিভি টিকাকরণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও এবার তা চালু হতে চলেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 14 বছর বয়সী সমস্ত কিশোরীকে এক ডোজ করে গার্ডাসিল 4 টিকা দেওয়া হবে। শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই টিকাকরণ হবে। যেসব স্বাস্থ্যকেন্দ্রে কোল্ড চেন ব্যবস্থা, নির্দিষ্ট মেডিকেল অফিসার, ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার ব্যবস্থা রয়েছে সেখানেই এই পরিষেবা মিলবে। টিকাকরণ শুরুর আগে প্রত্যেক উপভোক্তার নাম ইউউইন পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক, সম্মতি নিতে হবে অভিভাবকেরও। পরিষেবা উন্নয়নে স্বাস্থ্য দপ্তর এক মাস আগে থেকে ডিউটি রোস্টার আগাম স্বাস্থ্যভবনে পাঠানোর নির্দেশ দিয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কি কখন কোথায় ডিউটি করবেন তার বিস্তারিত আগে থেকে পাঠাতে হবে। প্রথম ধাপে কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ, এসএসকেএম, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হচ্ছে। রাজ্যে আরও একটি এইমস হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্যসভা সাংসদ, দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি আজ কল্যাণী এইমসে আগুনে দগ্ধ রোগী প্লাস্টিক সার্জারির জন্য অত্যাধুনিক CO2 লেজার ট্রিটমেন্ট ইউনিটের উদ্বোধন করেন। পরে তিনি বলেন, কলকাতা

0: লাগোয়া সরকারি হাসপাতালে এই প্রথম মেশিন স্থাপন হলো।
1: একটা নতুন ইউনিট চালু হচ্ছে, দ্যাট ইজ CO2 লেজার। স্কিনের বিভিন্ন ডিপ স্কার, বিভিন্ন দাগ ক্ষত হয়ে যাওয়া, সেগুলোকে রিপেয়ার করার কাজে যেন সার্জন আছেন অঙ্কোলজি ডিপার্টমেন্টে, সেখানে কান নাক দুটো কানের মাঝখানে বিভিন্ন জায়গায় গ্রোথ টিউমার, এই ক্ষেত্রে এই মেশিনটি বিশেষ উপযোগী। আমাদের যত এইমস আছে এবং বিশেষ কিছু হসপিটাল আছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারেন না, তাদের CO2 লেজার আছে। কলকাতা শহরে প্রথম কোন সরকারি হসপিটালে এই CO2 লেজার ইন্ট্রোডিউস হয়ে গেল আজকে।
0: বাঁকুড়ার বালিঘাট সহ একাধিক জেলায় তোলাবাজি, দাদাগিরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে। অভিযোগ, কোতুলপুরের মদনমোহন অঞ্চলের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ জাহির আলী ওরফে লিটন দীর্ঘদিন ধরে মানুষ ও ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করছিলেন, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস পরিচালিত ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন শেখ শাহজান আলী। এর আগে ওই জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেন অরূপ সুন্দর পাণ্ডা। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতে বাইলেনি বাজারে নিমাই দাস নামে এক বিজেপি কর্মীর দোকানে আগুন ধরানোর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান শহীদুল শেখের দোকানে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে ঘূর্ণিঝড় বুলবুলে ত্রাণ সামগ্রী বিলি না করে পুরনো একটি গোডাউনে লুকিয়ে রাখার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তেজনা ছড়ানোর পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত গোডাউনটি বন্ধ করে রাখা হয়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে বারোভাগিয়া ও ক্ষেত্রপাল গ্রামে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 11 পয়েন্ট সংগ্রহ করে KKR লীগ তালিকার অষ্টম স্থানে রয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মানুষ অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের আগে রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই ঘর্মাক্ত আবহাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। জরায়ু মুখ ক্যান্সার রোধে রাজ্যে HPV টিকাকরণ খুব শীঘ্রই চালু হতে চলেছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অলিফিয়া নার্সিং হোম, অলিফিয়া নার্সিং হোম দমদম নবীন বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভারিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরে লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136, আবারও বলি 9830468136, অলিফিয়া নার্সিং হোম। ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করে। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে জমা করে। বাই গার্লস, কোথায় যাচ্ছিস? শুনি না, নো শেয়ারিং। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন মহিলা মহল উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

অপর সাথে মহিলা মহিলার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রখর রোদ আর প্রচন্ড গরমকে সঙ্গে করে কেমন আছেন সবাই? সকলে খুব সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের মহিলা মহল আমরাও পারির অনুষ্ঠান, আর আজকের অনুষ্ঠানে এই প্রচন্ড গরমের মধ্যে একটু চায়ের পরিচর্চায় থাকি আমরা। জানেন তো, এই চায়ের যেখানে উৎপত্তি স্থল অর্থাৎ চা বাগান আর চা শ্রমিকদের সম্পর্ক কিন্তু অত্যন্ত নিবিড়। চা শিল্পের মূল ভিত্তি হল কঠোর পরিশ্রমী চা শ্রমিকেরা, যাদের মধ্যে প্রধানত মহিলারাই কিন্তু বেশি থাকেন। চা পাতা তোলার কাজ তারাই করে থাকেন। উত্তর পশ্চিম ভারতের আসাম, পশ্চিমবঙ্গের ডুয়ার্স এবং তরাই অঞ্চল আর বাংলাদেশের সিলেট ও পঞ্চগড় অঞ্চলে মূলত চা বাগানগুলি বিস্তৃত। আমাদের বন্ধু সোনা সাহা ত্রিপুরার চা বাগানে গিয়ে সেখানকার দুজন চা শ্রমিক শেফালি গুমেজ এবং আদরি দেবীর সঙ্গে কথা বলেছিলেন। আজকের আমরা

বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাই চলুন ত্রিপুরার একটি প্রত্যন্ত গ্রাম সোনামুখীর চা বাগানে। এই চা বাগানটির দিগন্ত

0: নমস্কার
1: নমস্কার
0: আপনার নামটা একটু যদি বলেন আমাদের
1: আদরি
0: আচ্ছা আপনি কোথায় থাকেন দিদি
1: আমার বাবার বাড়ি হলে হালাইচরা চা বাগান আর আমি এখন আমার বিয়া হয়ে আইসি সুনামুখী চা বাগান বাচিটিলা
0: আচ্ছা তো জন্ম থেকে আপনি চা বাগান দেখে এসছেন তাই
1: হ্যাঁ
0: তো আপনার বাবা মা কি চা বাগানে কাজ করতেন
1: হ্যাঁ
0: কি করতেন
1: আমার বাবা বড় সরদার আসলো মা চা বাগানে পাতি তুলত
0: তো আপনি এই চা বাগানের কাজকর্ম প্রথম থেকে দেখে দেখেই বড় হয়েছেন
1: দেখে করেই বড় হয়েছি
0: বেশ আপনিও তো চা বাগানে কাজ করেন
1: করি
0: কতদিন ধরে কাজ করছেন
1: আমি পার্মান হয়েছি মানে কাজিয়ালার ভাব আমি কাজ করছি
0: না কিন্তু কত বছর ধরে কাজ করছেন আপনি চা বাগানে
1: ধর 5 বছর এরকম
0: আচ্ছা তো চা বাগানে আপনি কি কাজ করেন
1: তো পাতা তুলি চা বাগানে পাতা না হলে সব মানুষ বার হইলে তো সিকলি মারতে লাগে যেমন চারা গাছের গুড়িয়ে আর আমার কলম করা হয় মা বাগানে সার দিতে লাগে চা বাগানের চারা গাছের তলে
0: সিকলিং বলতে
1: মানে চা গুড়ির মধ্যে জঙ্গল থাকে আমরা ওই জঙ্গল তারে কাটি
0: জঙ্গল কেটে তারপর তার সেখানে
1: সিকলিং করি কলম করি
0: সব কাজই আপনারাই করেন
1: আমরাই করি এখানে আন্ডার মধ্যে আসবো সর্দার আসবো এরা নাম উঠাইবো নাম উঠাই আবার 12টার সময় ছুটি দিব
0: কাজ শুরু করেন কটা
1: 8টার সময়
0: আচ্ছা
1: ছুটি দেয় আমাকে 2টার সময়
0: এই যে চা পাতা তোলেন সেটা কি দেখেন কিভাবে চা পাতাটা তোলেন
1: এই তো চা পাতা মানে আগা আগা খারে লইতে লাগে
0: আপনাদের এখানে যে চা গাছ লাগানো আছে কি ধরনের চা হয় এখানে
1: আমরা তো পাতি তুলে এটা তো মেশিন ভিল নিয়ে যায় গোলাপুল নেই ওই রানি বাড়ি নেই তা আমরা তো মেশিন বইলে না আমরা বুঝতাম কেমনি পাতি ইয়ে করে
0: তো এই যে আপনি চা বাগানে কাজ করছেন কতটা পান আপনার মানে মজুরি হিসেবে হয় না কিভাবে আপনাদের দেওয়া
1: আমরা সারা সপ্তাহ কাজ করলে 6 দিনে আমরা পাই 600 টাকা 680 টাকা 90 টাকা আমি মিলে কোন সময় পাতি যদি কম থাকে তো 400 টাকা মিলে
0: চা পাতা কতটা আপনি তুলতে পারছেন তারপরে
1: আপনাদের 20 কেজি লাগলে হাজিরি আর না হলে আধা হাজিরি
0: আপনাদের কাজ কি সারা বছর থাকে
1: বাগান বন্ধ হওয়ার পরে তো মানুষের বাড়ি কাজ উজ করার লাগে গেলে কাজ করি পাইলে আর না পাইলে পাহাড়ওয়া যায় লাকড়ি করি আনি কিতা করে না হলে ঘরে থাকি
0: তেমন আপনাদের চায়ের কাজটা সারা বছর থাকে না
1: থাকে না এখন তো আমরা এটা যারা ইয়ে করে রাখেছে আমরা তখন চা বাগানে কাজ করি না মানে পাইলে যাই বস্তি বাড়ির কাজ পাইলে আর না হলে তো আমরা বাড়িতে থাকি লাকড়ি বাসুস আনি ঘরের লাগে
0: আচ্ছা তো আর আপনার স্বামী কি করেন
1: আমার জানাও মানুষের ঘরে কাজ করে
0: আচ্ছা আপনার কত ছেলে
1: এক মেয়ে এক ছেলে
0: কত বড় তারা
1: কত ছেলে তাই ছিল আর মেয়ে তার বিয়া দিছে
0: তারা পড়াশোনা করছে ছেলে পড়াশোনা করছে
1: মেয়ে সে বন্ধে পড়ছে
0: আচ্ছা

0: ছেলে এখন আমি ঢোকাইছি না স্কুলে।
1: তো মেয়েকে ক্লাস সেভেন এ পড়ার পরে বিয়ে দিয়ে দিয়েছেন?
0: পড়া হ্যাঁ বন্ধ করে দিল। ওই সময় আমার জামাইয়ের আধার কার্ড উঠছিল, ওই সময় আধার উঠছিল না, তারপরে কইছে আধার লাগবো। পরে মেয়েটা পড়ার ইচ্ছা আসলো, পড়তে খুঁজলো না, কিন্তু আধার আসলো না, ওইটা মানে বন্ধ করে দিল।
1: তারপরে মেয়ে বিয়ে দিলেন কত বছর বয়সে?
0: ওই তো 14 বছরে, এখন 17-ই ঢুকছে।
1: মেয়ে ওই কাজই করে?
0: মেয়ে ঘরে আর থাকে জামাই বাড়ি।
1: আচ্ছা আপনি সকালবেলা এই যে চা বাগানে কাজ করতে আসেন, সকালে কখন আসেন, কতক্ষণ কাজ করেন আপনারা?
0: ওই তো সকাল আমরা 8টার সময় যাই আর 12টার সময় আয়, আবার 12টালে 1টার সময় বার হই না, তাহলে 5টার সময়।
1: আচ্ছা হচ্ছে চা বাগানের কাজ করেন, সেখানে কতজন আপনার মতন এরকম মহিলা কাজ করতেন? মোটামুটি
0: অনেক মহিলা আছে,
1: তাও
0: 200 জন হলে 250 জন মানুষ কাজ করে।
2: সাংসারিক কাজকর্ম সেরে ঠিক 8টায় তারা চলে আসেন চা বাগানের কাজে। 2টি পাতা সহ 20 তলার 1টানা কাজ শেষ হয় বিকেল 5টায়, মাঝে 1 ঘন্টার বিরতি। শুধু কি অভাবের তাড়নায় এবং সাংসারিক বিপর্যয়ের কারণে উপজাতি প্রধান এলাকার মহিলারা এ জাতীয় শ্রমসাধ্য কাজে অংশগ্রহণ করেন, নাকি তাদের অন্দরে চলে জল আর আগুনের লড়াই, কিছু করে দেখানোর জ্বলন্ত জেদ? তাই চলুন জেনে নিই 33 বর্ষীয় শেফালি গুমিচের অভিজ্ঞতা।
3: জন্ম না হীরাচড়াতে, আমি থাকি সোনামুখী রাশিটিলা।
1: আপনি তো এই চা বাগানে কাজ করেন?
3: চা বাগানে কাজ করি আমি।
1: কত বছর কাজ করেছেন চা বাগানে?
3: 10 বছর।
1: 10 বছর ধরে আপনি চা বাগানে কাজ করছেন? চা বাগানে কাজ করতে হলেন কেন? তার আগে আপনি কি করতেন?
3: আমি কিছু করতাম না, বাড়িতে থাকতাম।
1: তো চা বাগানে কেন কাজ করতে আপনি এলেন?
3: স্বামী ঘরে আয়া কাজ করছি আমি।
1: কেন?
3: এখন কেন বলতো কষ্ট লাগে, কয়া করি কাজ, কষ্ট দূর হচ্ছে বলে করছি কাজ। শ্বশুর শাশুড়ি মারা গেছে বিয়ার পরে, এখন স্বামীকে নিয়ে কষ্ট করে চলা লাগে। ছেলে তো ছোট ছোট আসলো, ছেলে আসলো 2টা ছোট, মায়া একটা 7 বছরে মারা গেছে, একটা মায়া 5 বছরে মারা গেছে, আর ছেলে এখন 2টাই আছে আমার।
1: আচ্ছা,
3: তারপরে তো বাগানে কাজ ইউজ করিয়ে।
1: এখানে যে কাজ করো কিরকম পাও?
3: বাগানের অনুযায়ী আর কত দিব, ওই তো 7 টাকা 20 কেজি তুলবে, হাজিরা হলে দিব হাজিরা, নাহলে অর্ধেক হাজিরা। মজুরি পায় 500-600 এরকম মজুরি পায়, তারপরে মজুরির ভিতরে দেয় চাল আটা এইসব দিতে আসলো, চা পাতা চপ্পল বোনাস এটা দিতে আসলো।
1: তোমাদের বোনাসও দিত? হ্যাঁ
3: বোনাসও দিত, তারপরে ফান্ডের টাকাও কাটতো, ফান্ডের টাকাও তো কাটা গেছে, এখন তো পাওয়া গেছে না আমাদের এইসব টাকা পয়সা।
1: আচ্ছা, এখনো কি এইভাবেই আপনারা পান?
3: এখনো এইভাবেই পায় আর কি, এখন তো কাজ তো আমাদের বাগানটা চালু না, বন্ধ আর কি, আমরা তো কোম্পানি বন্ধ করে দিছে বাগানটা। এখন তো আমরা তো স্বামী আমি, এখন তো বাগানে তো কাজই বন্ধ, আমরা কিতা করিয়া খাইমু গয়া। এখন পাহাড়ে গিয়া লাকড়ি বাঁশ উসানিয়া বিক্রি করা লাগে, বস্তি বাড়ির কাজ করা লাগে, সংসার তো চলা লাগবো আমরা, নাহলে কেমনে চলবো? ছোট ছোট পোলা প্যান ছাড়িয়ে আমরা তো আর কোন দিকে বাইর হইতে পারতাম না। বহুত কিছু হয়েছে এখানে বাগানটা, এখন তো কেউ লাড়া দিশা করছে না, যা যেমন বাগানে পাতি চা বাগান আটকাই করে আর পাতা তোলা শুরু করেছে তারা, আমরা তো আমরাকে দিয়েছে না একটাও চারা, ওরা এখন তারা পাতা তুলে বিক্রি করে তারাই খায়, আমরা তো ঘরে এখন বসা। আমরা বাগানে যে কাজ করতেছিলাম এইভাবেই কাজ করি, এখন এইভাবেই চলতে আছি, এখন তার কিছু করার দিকে নাই, আমরা তো সবে চা বাগানে কাজ করি।
1: আচ্ছা এই যে চা বাগানে কাজ করেন আপনি, সকালে কখন আসেন আর কতক্ষণ কাজ করেন?
3: সকালে আমরা 8 বাজে যাই, আসি 12টার সময়, 12টার সময় খাইয়ে আবার যাই 1টার সময়, 1টার সময় যাই করে আসি 5 বাজে, 5 বাজে তো না আসে করে আমরা 5টার সময় ছুটি হয়ে যায়।
1: আচ্ছা আপনার বাড়িতে পরিবারে এখন কে কে আছেন? আপনার 2 ছেলে আছে বললেন, আর
3: 2 ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি 2টা আছে, স্বামী আছে।
1: আচ্ছা তো ছেলের বউ বা পরিবারে আর কেউ কি চা বাগানে কাজ করে?
3: স্বামী আমি আই করি আর কেউ করে না।
1: বেশ, আপনি তো চা বাগানে কাজ করছেন, আপনি বলেন সকালবেলায় এখানে চলে আসেন, সারাদিন এখানেই থাকেন,

0: দুপুরবেলা খেতে যান, তো সংসারের যে কাজকর্ম সেগুলোকে করে?
1: সংসারের কাজগুলা আমি কাজ তো নাই করি সব, এখন তো ছেলে বড় হয়েছে বলে বিয়া করেছি, নাহলে তো ছোট ছোট আসলো কত কষ্ট করে আসে করে 12টার সময় দুপুরে আসে, বা রান্না বাড়া খাওয়া পাওয়া বাসন কোসন জল পানি তুলিয়া তারপরে কাজে যাইতাম, আবার সন্ধ্যার সময় এই কষ্টটা আবার করা লাগতো। এখন তো বড় হয়েছে বলে এখন আমার একটা সুখ হয়েছে, নাহলে
0: বৌমার সাথে আপনার একটু শান্তি?
1: হ্যাঁ, বৌমা আসার একটু শান্তি হয়েছে আমার।
0: আপনার ছেলেরা কি করেন এখন?
1: ছেলে তো এখন বাইরে কাজে যায়, আর একটা আছে তো বাইরে থাকে, বাড়িতে না, বাইরে আছে।
0: এই যে আপনি এখানে কাজ করছেন, চা বাগানে কাজ করেন, কেমন লাগে আপনার?
1: ভালোই লাগে, চা বাগানে কাজ করতে সবে একসঙ্গে একটু আনন্দ লাগে না, ভালোই লাগে কাজ করতে, সবে একসঙ্গে থাকলে আনন্দ একটা লাগে।
2: অন্দর আর কর্মজগতের এই চলাচলের একটা অন্যরকম অনুভূতি থাকে। শেফালি আর আদরের মতো অন্য সকলের ফিরে আসা আচ্ছা দিনগুলি হয়তো অশ্রু দিয়ে লেখা, অস্পষ্ট পায়ের ছাপগুলিতে কত রক্তচিহ্ন, তবু কর্মজীবনের ফাঁকে ফাঁকে শোনা যায় আনন্দ আর কলতানের গান। রইল আমাদের শুভেচ্ছা।
3: বুধবারের মহিলা মহল নিয়ে আমরা আসি খুব অল্প সময়ের জন্য। আজকের মতো মহিলা মহল এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সঙ্গীতা দত্ত।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: শুনছিলেন বিজ্ঞাপনদাতার, মাফ করবেন, শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান শুরু হলো আর আমরা চলে এলাম আপনাদের মুখোমুখি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিভিন্ন শিল্পীর গাওয়া লোকগীতি একে একে আপনাদের অনুরোধ রাখব, তবে প্রতিনিয়তই যে অনুরোধ আপনারা করে থাকেন, আপনাদের খুব ভালো লাগে গোষ্ঠগোপাল দাসের গাওয়া গান শুনতে, তাঁরই গাওয়া গান দিয়ে শুরু করলাম আজ লোকগীতির অনুরোধের আসর। ও প্রান্তে আপনারা আর আপনাদের মুখোমুখি বসে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়। চলুন তাহলে গানে যাওয়া যাক।

এবারে আসি একে একে আপনাদের অনুরোধের গানে। প্রথম অনুরোধ আজ রাখবো আমি রতন ব্যানার্জির। অনুরোধ করেছেন রাতমা রামপুরহাট বীরভূম থেকে। শুনতে চেয়েছেন স্বপ্না চক্রবর্তীর গাওয়া এই গানটি।

আব্বাসুদ্দিনের গাওয়া, আব্বাসুদ্দিন আহমেদের গাওয়া গান শুনলেন। এবারে ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু দুটি গানের অনুরোধ করেছেন, কিন্তু শিল্পীর নামের সঙ্গে মিলছে না আমার। আচ্ছা, আমি বরং দ্বিতীয় গানটি চেষ্টা করি আপনাকে শোনাবার।

ধীরেনবাবু, আপনার অনুরোধের গান শোনাবো, একটু সময় নেব, কেমন? পূর্ণদাস বাউলের গান রাখলাম এবারে আপনাদের জন্য।

এবারে রাখবো মন্টালিদের অনুরোধ। আপনি বিরাটি থেকে মন্টালিদে অভিরূপ বিরাটি থেকে শুনতে চেয়েছেন স্বপন বসুর গাওয়া গান।

আপনি শুনতে চেয়েছেন আগে কি সুন্দর দিন কাটাইতাম অথবা থাকিলে ডোবাখানা, দেখি কোনটা আপনাকে শোনানো যায়।

শুনলেন স্বপন বসুর গাওয়া গান। এবারের অনুরোধ রাখব খোরশেদ আলী মণ্ডল, নূরজামাল মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন গীতা চৌধুরীর গাওয়া এই গানটি।

শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে শুনছেন লোকগীতির অনুরোধের আসর। ও প্রান্তে আপনারা এই প্রান্তে বসে রয়েছি, খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে সেই পরাণ নিধি, আপনাদের ভালো লাগা গানটি। স্বর্ণজিৎ মণ্ডলের গাওয়া গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুকুমার কর্মকার, ঋত্বিকা কাকলি এবং রোহিত কর্মকার, ডোমকল ভাতশালা স্কুল মোড় মুর্শিদাবাদ থেকে, আর গ্রাম ঝাউবাড়িয়া থেকে কাদের শেখ। আপনাদের সকলকে শোনাবো স্বর্ণজিৎ মণ্ডলের গাওয়া গান।

স্বর্ণজিৎ মণ্ডলের পর এবারের গান পরীক্ষিত বালার কণ্ঠে শুনতে চেয়েছেন আপনারা। ত্রিমোহিনী নওদা থেকে মধুমঙ্গল মিতা পাল, শ্রেয়ান পাল, করিমপুর থেকে সানভি ঘোষ, বিজয়তা ঘোষ। আমার কাছে পরীক্ষিত বালার গাওয়া দুটি গান রয়েছে, সেখান থেকে আপনাদের শোনাতে হবে। শোনাই এই গানটি।

এবারের গানটি শোনাবো, ধরাদহ সাহাপাড়া করিমপুর নদিয়ার বন্ধুরা, লীলা সাহা, মদনমোহন সাহা, মৌপ্রিয়া, মন্দিরা এবং চুমকি, আপনাদের সকলের অনুরোধে গোষ্ঠগোপাল দাস।

উৎপলেন্দু চৌধুরীর গাওয়া গান শুনতে চেয়েছেন নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য। আমি নদীর কূল পাইলাম না, দেখি গানটি কি রয়েছে।

0: দিল্লি কেন্দ্রের খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা

নমস্কার বন্ধুরা, দূরে কাছে যে যেখানে আছেন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আরও একটি দিনান্তিকায় আপনাদের স্বাগত জানাই। এই যে জীবজগতে আমরা বাস করি, তাতে তো শ্রেষ্ঠ প্রাণী মানুষ, কিন্তু তাছাড়াও যত প্রাণী বা যত প্রাণ রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু আমাদের জীবনে একটি কার্যকরী ভূমিকা রয়েছে। এই যে ফুল ফোটে, ফল হয়, পরিণতি পায়, আর সেই ফল আমরা খাবো বলে হাঁ করে তাকিয়ে বসে থাকি, তাই না? এমনকি ধরুন যে সমস্ত ফসল ফলে সেখানে কীটপতঙ্গের ভূমিকাও তো অনস্বীকার্য। এই জীবজগতে তারা তাদের অস্তিত্ব আমাদের মতন বড় করে প্রকাশ করতে না পারলেও তারাও কিন্তু আমাদের অঙ্গ। ক্যালেন্ডারের পাতা বলছে যে আজকে হচ্ছে বিশ্ব মৌমাছি দিবস। বিশ্ব মৌমাছি দিবসে বলতে ইচ্ছে করছে জানেন, যে এই মৌমাছিদের আমাদের জীবনে যে ভূমিকা রয়েছে তাকে কি আমরা অস্বীকার করতে পারি? গ্রামেগঞ্জে গেলে এটা আপনাদের অনেকেরই চোখে পড়বে যে সেখানে কিন্তু আজও পরাগ মিলনের জন্য ছোট ছোট বাচ্চারা, বাড়ির বউরা, মেয়েরা, তারা কিন্তু একেবারে মাঠে সকলে মিলে গিয়ে হাজির হয় কেবল পরাগ মিলন ঘটানোর জন্যই। তো চলুন সেই নিয়েই কিছু কথা বলা যাক আজকের দিনান্তিকায়।

নমস্কার বন্ধুরা, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর হঠাৎই দরকার পড়ল কিছু বেলপাতা। পাখি কারো ভূমিকা এতটুকু কম নয়। কদিন আগে এর একটা ঘটনা আপনাদের বলতে খুব ইচ্ছে করছে। আমাদের ঠিক রান্নাঘর লাগোয়ায় একটা মস্ত বড় বেলগাছ, আর সেই বেলগাছে কুচি কুচি পাতা, আর কুচি পাতা একটু হলুদ থেকে সবুজ হতেই গাছ ভর্তি করে বেলের ফুল। গাছে তখনও ঝুলছে পাকা বেল, আর সেই বেল ফুলের এত সুন্দর গন্ধ, মানে বেলি ফুল বলছি না, কিন্তু বেল গাছের ফুল এত সুন্দর গন্ধ আর এত ফুল, হঠাৎই দরকার পড়ল কিছু বেলপাতার। এবার পুজো করতে গেলে বেলপাতা খুব জরুরি, কিন্তু সেই গাছে ওঠে সাধ্যিকার, কাঁটার জন্য বলছি না। ওই যে এত এত ফুল, তার সুগন্ধ, আর সেই গন্ধ আর মধুর লোভে ভিড় জমিয়েছে মৌমাছিরা। কি তাদের ব্যস্ততা! মনে পড়ে গেল সেই কবিতার লাইন কটি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। তার তখন দাঁড়াবার একটু সময় নেই, অপেক্ষা আমাকেই করতে হলো। অত মৌমাছি দেখে সেই গাছে হাত দেওয়ার সাধ্য আমারও ছিল না, অন্য কারও ছিল না, কারণ গাছে তখন লাখে লাখে মৌমাছি। অথচ কংক্রিটের শহরে যাদের বেড়ে ওঠা, তারা দেখছেন কিভাবে প্রতিনিয়ত আমরা সবুজ ধ্বংস করে তার ফল ভোগ করছি। এই গাছটি যেদিন বিড়ম্বনার কারণ হবে, সেদিন হয়তো কোনো কিছু না ভেবে কেটে ফেলবো গাছটিকে, কিন্তু এত মৌমাছি, যারা এই জীবজগৎ রক্ষা করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেদিন সত্যিই কি ভাববো তার কথা? সামান্য একটি পতঙ্গের কথা কজনই বা ভাবি, বলবো সে কথাতেই আসবো। তবে তার আগে একটি গান শোনাই আপনাদের।

গানের পর ফিরে আসি আজকের প্রসঙ্গে। আজ 20 মে, পিছিয়ে যায় আরো বেশ কিছু বছর আগে, সময়টা 1734 সাল, 20 মে। এখানেই স্লোভেনিয়ার ব্রেঞ্জিকা নামক এক ছোট্ট গ্রাম, সেখানে জন্মেছিলেন একজন মৌমাছি বিশারদ, অ্যান্টন জ্যাংজার যার নাম। কেন বলছি তার কথা? অবশ্যই বলবো, কারণ জ্যাংজারের জন্মদিনে সে গ্রামেই সে দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রথম মৌমাছি দিবস উদযাপন করা হয়েছিল, আর সেই থেকেই প্রত্যেক বছর 20 মে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। কিন্তু এমন ক্ষুদ্র একটা প্রাণী নিয়ে তাকে কেন্দ্র করে একটা বিশেষ দিন কেন? তাহলে তো ইতিহাসের পাতা উল্টাতেই হয়। আসলে আন্তর্জাতিক মৌমাছি দিবসের উদ্দেশ্য হচ্ছে বাস্তুতন্ত্রের জন্য মৌমাছি এবং অন্য যেসব পতঙ্গ পরাগ মিলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের অপরিসীম অবদানকে একবার স্বীকার করা, সেই সঙ্গে এই সমস্ত প্রাণী পতঙ্গ যাতে বিলুপ্তির হাত থেকে রক্ষা পায় তাই জন সচেতনতা তৈরি করা। মৌমাছি এবং আরও কিছু পতঙ্গ পৃথিবীর প্রায় 87টি গুরুত্বপূর্ণ ফসলের পরাগ সংযোগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় কর্নেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্কট ম্যাকার্টের একটি উদ্ধৃতি এই প্রসঙ্গে দিতে ইচ্ছে করছে। তবে বলি, মৌমাছি এবং অন্যান্য পতঙ্গ পরাগ মিলনের মাধ্যমে বিশ্বজুড়ে 1,70,000 কোটি মার্কিন ডলারের ফসল উৎপাদনে সরাসরি অবদান রাখছে। স্কট আরও বলছেন, মানুষের খাবার যোগানোই এই ব্যাপক অবদানের জন্যই হয়তো প্রাচীন গ্রিক পুরাণে মৌমাছিকেই বলা হতো ঈশ্বরের দূত আর মধুকে বলা হতো অমৃত। একবার এই মধু সংগ্রহ এবং পরাগরেণু সংগ্রহে বের হলে একটি মৌমাছি প্রতি সেকেন্ডে কতবার ডানা ঝাপটায় জানেন? 200 বার। ঘুরে আসে 50 থেকে প্রায় 1,000টি ফুল। 1 কেজি মধু উৎপাদনে কম করে হলেও 6,000 মৌমাছির বিশাল কর্মযজ্ঞের প্রয়োজন। এছাড়া প্রায় 2 সপ্তাহে 60 লক্ষ ফুল থেকে মধু সংগ্রহ করতে হয়,

12টি মৌমাছির সারা জীবন চলে যায়। মধু কতখানি যে গুরুত্বপূর্ণ সে কথা আজ আর বলার অপেক্ষা রাখে না, মধুর প্রসঙ্গ সরিয়েই রাখি, কি বলেন? একটা গানের পর ফিরে আসি।

গানের পর ফিরে এলাম মধুমাছি মৌমাছির কথায়। মধুর উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি। গলা ব্যথা, বদহজম, ত্বকের যত্ন, কাটা পোড়া, বিভিন্ন অণুজীব নাশক ইত্যাদি করতে মধুর ব্যবহার হয়। তবে ওই যে বললাম, আজ মধু নয়, মধুকরের কথা। তবে জেনে রাখা ভালো যে মধুতে আর্দ্রতা অর্থাৎ জলের পরিমাণ প্রায় 17%, আর এর থেকে 78-80% হচ্ছে শর্করা বা চিনি। যাদের চিনি এড়িয়ে

0: ফেলা কথা বলা হয়, মানে চিনি যাদের পক্ষে বেশ তারা একটু মাথায় রাখতে পারেন। তবে শুধু যে শর্করা রয়েছে তাই নয়, নানান ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে, এছাড়া রয়েছে ভিটামিন এবং খনিজ উপাদান। তাই কখন যেন আমাদের জীবনে অঙ্গাঙ্গী সম্পর্ক হয়ে গেছে মৌমাছির সঙ্গে, সে যতই হুল ফুটিয়ে আমাদের বেদনার কারণ হোক না কেন। ভাবুন তো, বসন্তকাল, গাছে গাছে ফুলের সমারোহ, তখন কি সাংঘাতিক ব্যস্ততা তাদের। যেমন দেখলাম এই বেল ফুল থেকে মধু সংগ্রহের জন্য দলবদ্ধ তাদের ব্যস্ততা। শুধুই কি তাই, এক ফুলের মধু সংগ্রহ করতে গিয়ে পায়ে নিয়ে যায় সে ফুলের রেণু, আর এক ফুলে গিয়ে মিশিয়ে দেয় পরাগ মিলন। উদ্ভিদের সঙ্গে মানুষের যেমন একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, প্রচুর উদ্ভিদকে বিলুপ্তির হাত থেকে কেবল রক্ষা করে এই পতঙ্গরাই। আর যারা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করছে, এই পরিবেশ, এই জীব বৈচিত্র্য ইত্যাদি রক্ষায় মৌমাছির অবদান আজ থেকে নয়, 15 কোটি বছর ধরে এমনটাই হয়ে চলেছে। সারা পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির মৌমাছি আছে। আমি আপনি না দেখলে কি হবে, রয়েছে তো। তবে অল্প কিছু প্রজাতি মধু সংগ্রহ করে। যখন খাবারের প্রাচুর্য থাকে না, সে সময়ের জন্যই আগাম খাবারের মজুত হিসেবেই এরা বানায় মৌচাক। সেখানে প্রয়োজনের বেশ কয়েক গুণ বেশি মধু তারা সংগ্রহ করে রাখে। আর এতেই ভাগ বসাই আমরা, মধুলোভী মানুষ, ভালুক, এরকম অনেক প্রাণী। ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে যে 15 বছর ধরে মৌমাছির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ABC নিউজ তারা বলছে, ইতিমধ্যে মৌমাছির সংখ্যা প্রায় 40% কমে গেছে। কোনো কোনো অঞ্চলে এমন কমে যাওয়ার কারণ 90%-এর কাছাকাছি। কেন এমন হচ্ছে? কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানী এবং গবেষকরা প্রথমেই দায়ী করেছেন ভারোয়ামাইট নামক একটি ক্ষুদ্র পরজীবীকে। এশিয়ান এবং ইউরোপিয়ান মৌচাষীদের জন্য ভীষণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরজীবীর আক্রমণ। কারণ এই পরজীবীদের আক্রমণ ঠেকাতে এখনও কোনো কার্যকরী উপায় মানুষের অন্তত জানা নেই। ফলে বিপুল সংখ্যক মৌমাছি মরে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে প্রজাতি। এমন একটা সময় আসতেও পারে যখন পরাগায়ন ব্যাহত হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, মৌমাছি ছাড়া মানব সভ্যতা টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই মৌমাছির মধু নয়, তার দিকেই আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে। কারণ বিশ্ব মানবতার প্রাণ ভ্রমরা লুকিয়ে আছে এই ছোট্ট সুন্দর ফুলপ্রেমী প্রাণীটির মধ্যে। কজন ভাবি তাদের কথা। শীতের শুরুতেই আমাদের এই জেলা জুড়ে যেখানে দেখি সর্ষে চাষ হয়, সেই সমস্ত মাঠের আশেপাশে বেশ কিছু বাক্স খাড়া করে রাখা। হ্যাঁ, এভাবেই কৃত্রিমভাবে সেখানে মৌচাক বানিয়ে মধু সংগ্রহ করা হয়। আর আমের সিজন চলছে। কিছুদিন আগেও দেখলাম যে আমের বোল থেকে, আমের মুকুল থেকে মধু সংগ্রহ করছে লাখো লাখো মৌমাছি। কিন্তু আমাদের কৃষক বন্ধুরা বারে বারেই বলছেন, তাদেরও এখন কৃত্রিমভাবে পরাগায়ন ঘটাতে হচ্ছে মানুষের সাহায্যে। কারণ এমন কিছু রাসায়নিক জমিতে ব্যবহার করা হচ্ছে যার ফলে পতঙ্গরা মারা পড়ছে, আসছে না ফুলের মধু সংগ্রহ করতে। এইভাবে চলতে থাকলে এমন একটা দিন আসবে যেদিন এই মৌমাছি দেখতে হলেও আমাদের চিড়িয়াখানায় গিয়ে দেখে আসতে হবে। শুধুই কি তাই, খাদ্যের যোগান অপুরান থাকবে তো? এরকম অনেক অনেক প্রশ্ন সামনে এসে যায়। তাই আজ দিনটি সেই সচেতনতা দিবস, তাদের রক্ষা করার জন্য আমাদের আরও বেশি সচেষ্ট হওয়া। আমরা প্রতি মুহূর্তে আমাদের কৃষিজীবী ভাই বোনদের বলি,
1: যতটা সম্ভব রাসায়নিক এড়িয়ে চলুন। জৈব প্রযুক্তিতে চাষ হোক, সকলে বাঁচলে তবেই মানব সভ্যতা টিকে থাকবে, নইলে কারো একার পক্ষে বেঁচে থাকা সত্যিই সম্ভব কি একটু ভেবে দেখবেন। আজকের দিনান্তিকা,
2: আজ
1: বিশ্ব মধুমক্ষী দিবস, এই দিয়েই সাজিয়েছিলাম। ভালো থাকুন যে যেখানে আছেন সবাই। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়,
2: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রবি বাউল। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বার। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানে রাত 10:10 বিষয় রবি বাউল। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানের শিল্পী পারমিতা।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানের শিল্পী পীযূষ কান্তি সরকার।

গানটি শুনলেন পূবালি দেবনাথের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন পারমিতা, পীযূষকান্তি সরকার, সুবিনয় রায় এবং পূবালি দেবনাথ। রবীন্দ্রসঙ্গীতের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। মে মাসের তৃতীয় বৃহস্পতিবার আগামীকাল 21 মে 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার ডালশস্য গবেষণা কেন্দ্রের সহকারী উদ্ভিদ রোগ তত্ত্ববিদ ডক্টর শঙ্খরাজ রায়। পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এ বিষয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদের অনুষ্ঠানে প্রশ্ন পাঠাতে পারেন। ফোন নাম্বার 9434921300, 9434921300। মনে রাখবেন আগামীকাল 21 মে কিষাণবাণী লাইভ ফোন ইন এর বিষয়ে পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন নজরুল গীতি। প্রথম গানের শিল্পী ধীরেন বসু।

নজরুল গীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। পরের গানে যাবার আগে একটি ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রবি বাউল। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434-921300 নাম্বার। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় রবি বাউল। ঘোষণাটি শেষ হল। নজরুল গীতির আসরে এবারের শিল্পী পূরবী দত্ত।

গানটি শুনলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি। শিল্পীরা ছিলেন ধীরেন বসু, পুরবী দত্ত এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। নজরুল গীতির আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন একটি ঘোষণা। কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। মে মাসের তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল 21 মে 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। মনে রাখবেন, বিষয় পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার ডালশস্য গবেষণা কেন্দ্রের সহকারী উদ্ভিদ রোগ তত্ত্ববিদ ডক্টর শঙ্খরাজ রায়। পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এ বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা ফোন করবেন 9434921300 নাম্বারে। মনে রাখবেন ফোন নাম্বার

34921300। আগামীকাল কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় পাটির চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা।
1: এখন শুনবেন জৈব চাষ পদ্ধতি। এ বিষয়ে বলছেন সহকারী কৃষি অধিকর্তা সন্টু নন্দী।
2: আমরা প্রথমে জেনে নিই জৈব চাষ কি। প্রকৃতিজাত যে কোনো জৈবিক উদ্ভিজ্জ বা প্রাণীজ উপাদান অর্ধপাচিত অবস্থায় চাষের কাজে ব্যবহার করে মাটির স্বাস্থ্য, ফসলের গুণাগুণ বজায় রেখে কৃষকের আয় বাড়ানোর পদ্ধতিকে আমরা জৈব সার হিসাবে গণ্য করতে পারি। তো প্রথমে আমরা এই জৈব চাষের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করি। প্রথমত আমরা জানি যে 50 বছর আগে কৃষিকাজে রাসায়নিক সার ব্যবহার হতো না। দ্বিতীয়ত আধুনিক যন্ত্রপাতির অভাব ছিল, তাই গোপালনের মাধ্যমে সবচেয়ে উৎকৃষ্ট জৈব সার গোবর সার আমরা ব্যবহার করতে পারতাম। তাছাড়া আজকাল চাষের জমি প্রতিনিয়ত ঘরবাড়ি, রাস্তাঘাট, শিল্প স্থাপনের আওতায় চলে যাচ্ছে। জৈবিক বা যান্ত্রিক পদ্ধতিতে রোগ পোকা নিয়ন্ত্রণের বদলে রাসায়নিক পদ্ধতি অধিকতর কার্যকরী হয়ে উঠছে, ফলে প্রকৃতি নিজের ভারসাম্য হারিয়ে যেতে বসেছে। এমতো অবস্থায় আমাদের পরিবেশকে টিকিয়ে রাখার জন্য জৈবিক এবং রক্ষণশীল চাষ পদ্ধতি একমাত্র পথ। এই সমস্ত সমস্যা সমাধানের সূত্র হিসাবে আমরা প্রথমে মাটি নিয়ে আলোচনা করি। মাটির নিজস্ব গঠন ও গ্রথন রয়েছে। বিভিন্ন উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত হয়ে প্রাকৃতিক আকার নেওয়ার ফলে গাছকে সে নিজের মতো করে খাদ্য সরবরাহ করতে পারে। বর্তমানে মাটির প্রাকৃতিক গঠন নষ্ট হওয়ার ফলে তার উৎপাদিকা শক্তি হ্রাস পেয়েছে। একই সাথে ভূমিক্ষয়, মাটির জমাট বেঁধে যাওয়া, জলধারণ ক্ষমতার হ্রাস, জৈব পদার্থের অনুপস্থিতি, অনুখাদ্যের ঘাটতি, এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমাদেরকে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলোর মধ্যে জৈব আচ্ছাদন ব্যবহার করে মাটি সংরক্ষণ করা, সবজি বা ডালজাতীয় শস্য খুব কম সময়ে জমির আচ্ছাদন করতে পারে, যেমন বরবটি বা ডালজাতীয় শস্য খুব তাড়াতাড়ি জমিকে ভরাট করে তোলে, এবং বছরের পর বছর আমরা নির্দিষ্ট গভীরতায় জমি কর্ষণ করি, ফলে কি হয়, একটা হার্ড প্যান বা শক্ত কাঠামো তৈরি হয়, যার ফলে বিভিন্ন ফসল যেগুলো গভীরতা পর্যন্ত তাদের শিকড় মেলতে পারে কিন্তু ওই হার্ড প্যানের জন্য গভীরতার থেকে তারা খাদ্য উপাদান নিতে পারে না। তাছাড়া গঠন ঠিক রাখার জন্য বিনা কর্ষণ পদ্ধতি বা কর্ষণ কমিয়ে চাষাবাদ আমরা করতে পারি। তাছাড়া গঠন ঠিক রাখার জন্য বিনা কর্ষণ পদ্ধতি বা কর্ষণ কমিয়ে আমরা চাষাবাদ করতে পারি। গোবর সারের স্বল্পতা মেটাতে বিভিন্ন রকম আমরা জৈব সার ব্যবহার করতে পারি। সেগুলো খুব কম খরচে আমরা নিজেদের বাড়ির পাশাপাশি আমরা নিজেরাই তৈরি করতে পারি। তার মধ্যে কেঁচো সার অন্যতম। বাড়ির আশেপাশে কোনো একটি জায়গায় অর্ধপচা গোবর সার, পাতাপচা, খড় ইত্যাদি স্তূপ বানিয়ে গোবর গোলা জল মাঝে মাঝে ছিটালে বিভিন্ন জাতের কেঁচোর আগমন পরিলক্ষিত হয়। এই সমস্ত কেঁচো সংগ্রহ করে নির্দিষ্ট পরিবেশে খাবার যোগান দিলে কেঁচোর মলস্বরূপ যে পদার্থ আমরা পাব সেটাই সার হিসাবে জমিতে প্রয়োগ করতে পারি। এই পদ্ধতিতে উৎপাদিত সারের পরিমাণ কিছুটা কম হলেও আপনারা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন প্রজাতির কেঁচো যেমন এইসেনিয়া ফেডিটা, ইউডিলাস ইউজেনি, এই সমস্ত ভালো জাতের প্রজাতি যারা বেশি খায় এবং বেশিরভাগটাই মলরূপে বের হয়, সে সমস্ত প্রজাতির থেকে আমরা কম সময়ে খুব বেশি পরিমাণ সার উৎপাদন করাতে পারি। আরও অন্য একটা পদ্ধতি অ্যাজোলা চাষ পদ্ধতি। অ্যাজোলা হলো একটা ভাসমান জলজ ফান। এতে আশ্রয় নেওয়া জীবাণুর নাম অ্যানাবিনা অ্যাজোলি। বাতাসে নাইট্রোজেন এরা আবদ্ধ করতে পারে নিজেদের শরীরে। সাধারণত দুভাবে আমরা এটা চাষ করতে পারি, শুকনো করে জৈব সার হিসাবে এবং ধান জমিতে ধানের সাথে চাষ করে। ধান জমিতে যখন আমরা চাষ করব, আপনারা যখন নিড়ান দেবেন তখন মাটি সাথে ওটা মিশিয়ে দিলে খুব ভালো হয়। একদিকে মাটি আলগা হবে এবং অন্যদিকে সার হিসাবে মাটিতে জৈব সারের পরিমাণ বাড়তে থাকবে। এরা খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, এক বিঘা জমিতে 100 কুইন্টল অ্যাজোলা প্রয়োগ করলে 15-20 দিনে ওই আজোলা বেড়ে 300-400 কুইন্টাল হয়। ফলে মাটিতে 20-27 কেজি নাইট্রোজেন একর প্রতি যুক্ত হয়। অর্ধপচিত অ্যাজোলা মাটি আলগা করে এবং উপকারী জীবাণুদের কার্যকারিতা বাড়িয়ে তোলে। এটা আপনারা অনেকেই জানেন, ধইঞ্চা চাষ পদ্ধতি অনেকেই হয়তো করেও থাকেন। খুব কম সময়ে জমিতে আচ্ছাদন সৃষ্টি করে আগাছা নিয়ন্ত্রণ করে। কাণ্ড নরম থাকাকালীন মোটামুটি 1 মিটার উচ্চতা সম্পন্ন হলে এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় এবং বায়ুমণ্ডলের নাইট্রোজেন এরা নিজেদের শরীরে আবদ্ধ রাখে। যখন আমরা মাটির সাথে মিশিয়ে দিই, জৈব পদার্থের পরিমাণ বাড়ে এবং মাটির উর্বরা শক্তিও বৃদ্ধি করে। কম্পোস্ট বা খামার সার তৈরি, এটা আমরা খুব কম খরচে নিজেরাই করতে পারি। বাড়ি বা খামারের যত আবর্জনা, লতাপাতা, আগাছা, পুকুরের পানা, সবজির খোসা, গোবর, গোমূত্র, খড় ইত্যাদি মাটির বা পাকা দেওয়ালযুক্ত গর্তের মধ্যে একসাথে অর্ধপাচিত করে সার তৈরি করা হয়। গর্তের মধ্যে আবর্জনা প্রতি 1 ফুট স্তর ভর্তি হয়ে গেলে পচন ক্রিয়া দ্রুত করার জন্য আবর্জনার উপরে জলে মেশানো গোমূত্র কিংবা গোবর জল ছড়িয়ে দেওয়া হয়। গর্তের মধ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে তার নজর দিতে হবে। কম্পোস্টের স্তর জমানোর 1.5 মাস পরে আবর্জনা স্তূপটিকে ওলটপালট করে দিতে হবে এবং স্তূপটির ওপর 5 সেন্টিমিটার পুরো কাদার একটা প্রলেপ দিতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিলে বায়ু চলাচলে পচন দ্রুত হয় এবং মোট 4 মাসে আমরা কম্পোস্ট তৈরি করে নিতে পারি। খোলের ব্যবহার, একটি উন্নত মানের জৈব সার হিসাবে আমরা খোলকে নির্বাচন করতে পারি। বীজ থেকে তেল নিষ্কাশনের পর যা অবশিষ্ট থাকে তাই হলো খোল। তৈলবীজের খোল ছাড়া নিম, করঞ্জ, মহুয়া, তৈলবীজ প্রভৃতি খোল পাওয়া যায়। অন্যান্য জৈব সারের অপেক্ষা খোলের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উপাদান থেকে থাকে। মূল খাদ্য উপাদান, অনুখাদ্যের পরিমাণ খুবই বেশি থাকে। বীজ বোনার বা রোয়ার 15-20 দিন আগে মাটিতে খোল প্রয়োগ করা উচিত। প্রয়োগের 2-3 সপ্তাহের মধ্যে 50-80% উদ্ভিদের গ্রহণযোগ্য অবস্থায় চলে আসে। নিম, রেডি, করঞ্জ ও মহুয়া এই সমস্ত তিতা স্বাদযুক্ত খোল যদি আপনারা ব্যবহার করেন তাহলে এরা মাটি এবং গাছকে তিক্ত করে তোলে, ফলে রোগ এবং পোকার আক্রমণ কম হয়। আপনারা কেঁচো সার সম্বন্ধে শুনেছেন, সেই কেঁচো সারের যে জলীয় নির্যাস তাকে ভার্মিওয়াশ বলা হয়। ভার্মিওয়াশের সাথে জল মিশিয়ে ফসলে প্রয়োগ করা যায়। উদাহরণস্বরূপ 1 লিটার গোমূত্র, 1 লিটার ভার্মিওয়াশ এবং 8 লিটার জলের সাথে মিশিয়ে সেই মিশ্রণ আমরা যে কোনো ফসল বা সবজির ক্ষেত্রে প্রয়োগ করলে পোকা নিয়ন্ত্রণে কার্যকরী ফল পাওয়া যায়। মাটির স্বাস্থ্য পরীক্ষা, ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে মৌজাভিত্তিক মাটি সংগ্রহ করছে, সেটাকে পরীক্ষাগারে পাঠিয়ে তার স্বাস্থ্য কার্ড তৈরি করছে। তো যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবর্ষে বিভিন্ন অনুখাদ্যের পরিমাণ, যেমন জিঙ্ক বা বোরন, এর ঘাটতি দেখা যাচ্ছে। জৈব পদার্থের পরিমাণ কমে যাচ্ছে। অর্গানিক কার্বন, যেটা খুব মাটিতে প্রয়োজনীয়, তার পরিমাণ হেরফের হচ্ছে। সেই জন্য মাটির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা মাটির লবণাক্ততা কমানোর জন্য চুন বা অন্যান্য জৈব পদ্ধতি অবলম্বন করতে বলি। পর্যাপ্ত ও প্রয়োজন ভিত্তিক জলের ব্যবহার করা, বর্তমান সময়ে বৃষ্টির জলের উপর নির্ভর করে আমরা কেউ চাষবাস করে থাকি না। ডিপ টিউবওয়েল বা শ্যালো টিউবওয়েল দ্বারা শুদ্ধ পানীয় জল চাষের কাজে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, ফলে মাটির নিচের জলের স্তর দিনে দিনে কমতে থাকছে এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সংকটে ফেলার উপযুক্ত পদ্ধতি অবলম্বন করে চলেছি। কিন্তু আমাদের ভাবার সময় এসেছে কীভাবে কম জল ব্যবহার করে বা বৃষ্টির জল ধরে রেখে চাষের কাজে লাগিয়ে খরচ কমাতে পারি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারি। তার মধ্যে বিন্দু সেচ পদ্ধতি, ফোয়ারা সেচ পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। বিন্দু সেচ পদ্ধতিতে আমাদের সরকারিভাবে নানা রকম প্রকল্প তৈরি হয়েছে, সেখানে ট্যাঙ্ক বা ড্রামের মধ্যে বৃষ্টির জল ধরে রেখে পাইপলাইন দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় বিন্দু বিন্দু হিসাবে আমরা জল দিতে পারি এবং মাটির কলসি বা হাঁড়িতে জল ভরে রেখে সেটিতে একটি সূক্ষ্ম ছিদ্র করে জমির বিভিন্ন জায়গায় বসিয়ে দিলে খুব কম পরিমাণ জলে কার্যকারিতা বৃদ্ধি পায়। এবং ফোয়ারা সেচ পদ্ধতিতেও আমরা দিতে পারি। সেখানে সরকারি প্রকল্প বাংলা কৃষি সেচ প্রকল্প শুরু হতে চলেছে, তার মাধ্যমে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে এই প্রকল্পের ভর্তুকির সুবিধা পেতে পারেন। জীবাণুসারের ব্যবহার। প্রকৃতিতে বেশ কিছু জীবাণুসার আছে যারা সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করে গাছকে সেই নাইট্রোজেন সরবরাহ করে, কিংবা মাটির অদাব্য ফসফেটকে দ্রবীভূত করে গাছের গ্রহণযোগ্য করে তোলে। এই সকল জীবাণুকে পরীক্ষাগারে কালচার মিডিয়ামে তৈরি করা হয়। সাধারণত প্রতিটি প্যাকেটে 200 গ্রামের ওজন হিসাবে থেকে থাকে। প্যাকেটের গায়ে জীবাণুর নাম, পরিমাণ, কোন ফসলে ব্যবহার করা যাবে, প্রয়োগ পদ্ধতি ইত্যাদি লেখা থাকে। আরও একটি দিক যেটা এগ্রিকালচার বা কৃষিকাজের ক্ষেত্রে সবচেয়ে উন্নত এবং কার্যকরী ইউনিট, বীজের ব্যবহার। আমরা যেটা বীজ ব্যবহার করব, চাষিরা যেটা বীজ ব্যবহার করবেন, সেটা যেন অবশ্যই সংশোধিত বীজ হয়। এবং সেই সংশোধিত বীজ যখন আপনারা কিনতে যাবেন, ট্যাগ দেখে নেবেন বা বীজের প্যাকেটের গায়ে যে আকাশি নীল কালারের কার্ড থেকে থাকে সেটা দেখেই তবে কিনবেন এবং সেই সংশোধিত বীজে ব্যবহার করবেন। সুসংগত উপায়ে আমরা ফসল রক্ষা করব। শেষমেশ আমরা ফসল রক্ষার জন্য রোগ পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথমে শারীরবৃত্তীয় পদ্ধতি, তারপরে যান্ত্রিক পদ্ধতি। যদি এই দুই পদ্ধতিতে আমরা সমস্যার সমাধান না করতে পারি, তখন আমরা রাসায়নিক পদ্ধতি অবলম্বন করব। যথেচ্ছ কৃষি বিষের ব্যবহার কমিয়ে দিয়ে পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কীটনাশক যেমন জৈব কীটনাশক, নিম তেল ইত্যাদি ব্যবহার করতে পারি। তো মেন আমাদের মনে রাখতে হবে, রাসায়নিক সার কমাতে হবে, বিভিন্ন জৈব সার যেগুলোর মাধ্যমে আমরা জমির উর্বরতা বাড়াতে পারি তার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা লক্ষ্য রেখে, মাটির স্বাস্থ্যের কথা লক্ষ্য রেখে কৃষিবান্ধব বা পরিবেশ বান্ধব আমাদের সেচ ব্যবস্থা এবং কৃষিকাজ এগিয়ে নিয়ে যেতে হবে।
1: এতক্ষণ কিষাণবাণী অনুষ্ঠানে শুনলেন জৈব চাষ পদ্ধতি, এ বিষয়ে বললেন সহকারী কৃষি অধিকর্তা সন্টু নন্দী। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা শুনব লোকগীতি, শিল্পী কণা ভদ্র।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন কণা ভদ্র। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি নবগ্রাম ব্লকের জাফরাবাদ গ্রামে। আর এই গ্রামে এসে আমরা কয়েকজন কৃষক বন্ধুর সামনাসামনি হয়েছি, তাদের বিভিন্ন চাষবাস কথা শুনব। বিশেষ করে তারা সবজি চাষের ওপরে জোর দিয়েছেন, তাদের সবজি চাষের অভিজ্ঞতার কথা শুনব। কিন্তু তার আগে আসুন একটু পরিচয় করে নিই। আপনার নাম বলুন।
2: আমার নাম বিফল মণ্ডল।
1: বিফল মণ্ডল, আপনার নাম কি?
2: আমার নাম বরকতুল্লাহ শেখ।
1: বরকতুল্লাহ শেখ, আপনার জমি কতটা আছে?
2: 25 কাঠা।
1: 25 কাঠা, এটা কি নিজের জমি?
2: না, নিজের জমি নয়, ভাগের জমি।
1: ভাগের জমি, ভাগের জমি মানে কিরকম ভাগে জমি নেওয়া হয়?
2: ঠিক আছে, নাই 6000 টাকা বছর।
1: বছরে 6000 টাকা?
2: হ্যাঁ, বিঘাই।
1: বিঘাই তো ওই জমিতে আপনার সেচ ব্যবস্থা আছে? সবটাই
2: সেচ ব্যবস্থা আছে,
1: সব সময় জল পাওয়া
2: যায়, যখন ইচ্ছা পাওয়া যায়।
1: যখন ইচ্ছা পাওয়া যায়। আপনার জমি কতটা?
3: আমার মোট জমি 6 বিঘা।
1: 6 বিঘা, তো 6 বিঘা জমিতে সবজি চাষ কতটাই করে?
3: 3 বিঘা জমিতে করি।
1: 3 বিঘাতে, মানে এই শীতকালে এখন কি কি আছে?
3: এখন শীতকালে আপনার কপি ছিল, ফুলকপিটা শেষ হয়ে গেছে ওটা। এখন বর্তমানে আপনার বেগুন আছে।
1: বেগুন আছে,
3: আর কিছুটা কয়েকদিন আগে শসা ছিল, 10 কাঠা
1: শেষ
3: হয়ে গেছে। শসার গাছটাও শেষ হয়ে গেছে।
1: তো সবটাই তো আপনার নিজের জমি?
3: হ্যাঁ, নিজের জমি।
1: সেচ ব্যবস্থা আছে?
3: হ্যাঁ, সেচ ব্যবস্থা আছে।
1: আচ্ছা, তার মানে কি আপনি বছরে কটা ফসল পান?
3: আমি স্যার ওই সবজি ফসলটা ধরেন জ্যৈষ্ঠ মাসের দিকে লাগাই, তো এতদিন লাগা সবজিটা শেষ হয়ে গেছে। এখন সরষে বুনে দিয়েছি, আর বেগুনটা এখন আছে, আর যে শসা ছিল ওটা এদানি শেষ হয়ে গেল। এটা এখন ভেঙে আবার নতুন করে হয়তো করলার গাছ বসাবো, এই মনস্থির করে আছে।
1: শসা কি মাচাতে হয় না?
3: মাচাতে।
1: আপনার কটা ফসল পান সারা বছরে?
2: সারা বছরে তিনটে
1: ফসল পান। কি এখন কপি আছে?
2: ধরুন কপি আছে, নি কচু হবে, নি কচু দিলে ধান হবে।
1: ধান হবে,
2: ধান হয়ে আবার তখন কপি হবে।
1: আবার কপি হবে। আচ্ছা, তো এই যে কপি লাগাচ্ছেন, এটা কি জাতের কপি লাগান?
2: এটা মাধুরী জাত আছে, আর ইয়ারবল বাঁধা, আর মাধুরী ফুল।
1: ফুল মানে ইয়ারবলটা কি ওই
2: বাঁধা?
1: বাঁধাকপি,
2: পাতকপি।
1: পাতকপি যেটা, তো এটা মোটামুটি কোন মাস নাগাদ লাগান আপনারা?
2: আমরা নাগাই কার্তিক মাসের প্রথম করে,
1: প্রথম দিকে।
2: হ্যাঁ,
1: আপনার আপনি তো আপনার তো কপি তো শেষ হয়ে গেছে, তো আপনার কপিতে কেমন লাভ হলো এবার?
3: কপিতে আমার খুব একটা ভালো ফলন ফলেনি গো। কপিটা অনেক গাছ নষ্ট হয়ে গেছিলো, আর কপিটা সাইজটা ছোটো ছিল, বীজটা খুব ভালো ছিল না।
1: কী জাত ছিল?
3: জাতটা সঠিক আমি বলতে পারছি না, আমার ছেলে এনেছিল, সে 502 না 501 নাম্বার ছিল। তো খুব মানে ওই 500-700 এরকম ভোগের কপি ছিল।
1: কপিতে মোটামুটি লাভ খুব একটা হয়নি, দাম কেমন পেয়েছেন?
3: দাম
1: এখন তো রয়েছে বাজারে, দাম কপি
3: এখন বাজার কপি মোটামুটি ভালো, আমার দাম 8-10 টাকা এরকম।
1: পাইকারি 10 টাকা তো মোটামুটি ঠিকই আছে, 10 টাকা, তাই তো নাকি? আপনি কি বলেন?
2: হ্যাঁ, 10 টাকা পাইকারি ঠিক।
1: কত করে বিক্রি করছেন এখন?
2: তো ফুল বড় হবে, 10 টাকা ইনশাল্লাহ পাবোই,
1: 10 টাকা হিসেবে পাবো।
2: হ্যাঁ, 10 টাকা হিসেবে পাবো।
1: তো আপনার খরচ খরচা কেমন হয়?
2: খরচ 25 কাঠা জায়গায় আপনার 10,000 হয়েছে।
1: 25 কাঠাতে 10,000
2: হয়েছে, 5,000 চারা বসে আছে।
1: 5,000 কত পাবেন সেখানে?
2: মোটামুটি 5 টাকা হিসাব ধরলে 25,000 হবে।
1: 25,000 আর 10,000 টাকা মোটামুটি
2: খরচ।
1: ঠিক আছে, যদি দামটা ভালো পাওয়া যায়
2: এর উপরে যদি হয়তো কিছু বেশি উঠবে।
1: এটা তাও মোটামুটি কবে এটা বাজারজাত করা যাবে?
2: হ্যাঁ, পৌষ মাসে আধাতে উঠে যাবে।
1: আপনার বেগুনটা তাহলে এখন লাগিয়ে দিয়েছেন নাকি? না, কবে লাগিয়েছেন?
3: আপনার আষাঢ় মাসে লাগিয়েছি আমি।
1: আষাঢ় মাসে, তার মানে কি এখন ফল হচ্ছে নাকি? কি কি জাতের এটা বেগুন?
3: এটা সাদা বেগুন।
1: সাদা
3: আমাদের এই জাতটা এখানে আমাদের পাগাম অঞ্চলে ওই সাদা বলেই পরিচিত আর কি।
1: সাদা গোল নাকি?
3: সাদা লম্বা এই সাইডে বেগুন।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
4: দেখতে খুব সুন্দর।
3: মানে ওই বলাসপুরে পুঁড়ারা আগে চাষ করতো, ওই বেগুনটা চাষ করতো, ওই নামটাই আমাদের এখানে প্রচলন বুঝলেন।
1: খেতে কেমন, টেস্ট কেমন?
3: খেতে ভালো,
1: খুব ভালো,
3: খেতে ভালো, এবং বেগুনটাও খুব বেশ সাইজটা ভালো হয়,
1: ভালো সাইজ। এটা কি পোড়া খাওয়ার জন্য?
3: হ্যাঁ, পোড়া খাওয়ার জন্য খুব ভালো লাগে।
1: তো এখন দামটা কেমন পাচ্ছে?
3: এখন দাম আজকের বাজার ছিল 14 টাকা,
1: বিক্রি করছেন
3: কিলো পাইকারি হিসাবে?
1: পাইকারি হিসাবে 14 টাকা। বেগুনের বীজটা কেমন দেন?
3: বীজ আপনার এখন একটু কম লাগে, তবে
1: শীতকাল মানে
3: ভাদ্র আশ্বিন মাস বা শ্রাবণ মাসের দিকে, তখন ওই দুদিন অন্তর বীজ স্প্রে
1: করতে হয়।
3: এখন 7 দিন 8 দিন 10 দিন অন্তর একবার স্প্রে করি।
1: এই এই যে বীজটা দিচ্ছেন আপনি, এতে মানে মানুষের ক্ষতি কতটা হয়?
3: সেটা স্যার অতটা আমরা সঠিক বলতে পারবো না।
1: আপনি খান তো
3: বীজ? খেতে হ্যাঁ অবশ্যই, চাষ করি তখন খাইবই কি।
1: হ্যাঁ,
3: বীজটা দিলে তো মানুষের ক্ষতি হবে, এটা সঠিক, কিন্তু বীজ না দিলে আপনার পোঁকা ধরবে, পোঁকা হলে তো কিনবে না মানুষ। পোঁকা লাগা বেগুন আপনার এখানে 3 টাকা কিলো, আর ভালো বেগুনটা 14 টাকা 15 টাকা কিলো হিসাবে পাই দাম। তো আমাদের বীজ দিয়ে
1: ভালো বেগুন মানে ভালো খাওয়া মানে আমরা বীজই খাচ্ছি।
3: হ্যাঁ, বীজ খাচ্ছি তো, এটা তো সঠিক।
1: কখনো সম্মুখীন হয়েছে না যে বীজ প্রয়োগ করতে গিয়ে?
3: সম্মুখীন এখনো হয়নি, বীজ প্রয়োগ করতে গিয়ে কোন রকম অসুবিধা তা হয়নি এখনো। তবে হয়তো আমরা ওই বৈকালের দিকে সন্ধ্যার আগে স্প্রে করি আপনার মুখে ঢুকে ওই ঢাকনা দিয়ে লাগিয়ে, প্যান্ট ফ্যান পরে হাতে থেকে জামা থাকে, এরকম অবস্থা করে দিই, বীজটা প্রয়োগ করি।
1: বেগুনে খরচ করছে কেমন আপনার?
3: বেগুনে খরচ আপনার প্রতিটা সিঁচে দিতে ধরেন স্যার, ওই কাঠায় 2 কিলো 2.5 কিলো হিসাবে সার দিতে হয়, 10 দিন 15 দিন অন্তর একটা করে ছিঁচ লাগে, ওই প্রতি ছিঁচেই সার দিতে হয়। আর বীজটা তো আপনার এখন শীতের সময় 7 দিন 8 দিন অন্তর একবার করে স্প্রে করি।
1: এই ফলনটা কতদিন দেবে?
3: ফলনটা আপনার মাঘ মাসের শেষ পর্যন্ত উঠবে বেগুন,
1: মাঘ মাসের শেষ
3: মানে গরমের গরমের আজ পড়ার আগে পর্যন্ত উঠবে।
1: সপ্তাহে কি কদিন তোলেন
3: আপনার? সপ্তাহে আমাদের 2 দিন উঠে,
1: 2 দিন
3: 2 দিন নয় 4 দিন উঠবে,
1: 4 দিন
3: 3 দিন অন্তর একবার পালি থাকে, 3 দিন অন্তর পালি থাকে,
1: 3 দিন অন্তর পালি। তার মানে সপ্তাহে 2 দিন তোলেন?
3: 2 দিন
1: সপ্তাহে 2 দিন ওঠে। কত কত করে ওঠে যখন ওঠে?
3: আপনার মোটামুটি ধরেন পালি হিসাবে 4 কুইন্টাল 3 কুইন্টাল এরকম হয়।
1: বিক্রি করেন কোথায়?
3: পাঁচগ্রামে।
1: মানে বিক্রি করার কোনো অসুবিধা হয়
3: না? আমাদের বিক্রি করার কোনো অসুবিধা না, পাঁচগ্রামে আড়ত আছে, আড়ত না
1: হয়। মানে এখনো অবধি কি আপনার মানে খরচ খরচা উঠে গেছে?
3: হ্যাঁ স্যার উঠে গেছে,
1: উঠে গেছে। এখন যেটুকু পাচ্ছেন সেটুকু লাভ?
3: লাভে হচ্ছে
1: আপনার?
2: আমার কপি তখন উঠেনি, তবে খরচ 10,000 হয়েছে। তবে বাজার উপরে নির্ভর, বাজারের কাছে কপি গাছ, তবে কত বইতে হবে না বাজারেই, কেটে মাথায় করে বাজারে বসে
1: বসে যাবে।
2: গতবার আপনার 30,000 হয়েছিল, ওই জমিতেই ছিল কপি, ছিল কচুতে মোটামুটি 40,000 হয়েছে। হ্যাঁ, ধান ওই 20 মন হয়েছে। হ্যাঁ,
1: ৪০টা কেজি
2: হিসেবে কচু বিক্রি হয়েছে গেলবার। এখন সামনে বার কি হবে উপরওয়ালা জানে।
1: তাহলে এই চাষবাস করে কিছু করতে পেরেছেন?
3: চাষবাস করে স্যার করার কিছু করতে পারিনি তেমন, তবে সংসার চলছে ওর উপর নির্ভর।
1: কে কে রয়েছে বাড়িতে?
3: বাড়িতে আমাদের স্বামী স্ত্রী, দুটো ছেলে, ছেলে বোমা, নাতি দুটো।
1: কতজন পরিবারে মোটামুটি?
3: মোটামুটি আমাদের পরিবারে 3 জন 4 জন 5 আমরা 7 পরিবার,
1: 7-8 জন। সবটাই তো আপনার এই চাষের উপরই?
3: হ্যাঁ, সব চাষের
1: চাষের উপরই। চলছে কি যাতে সোজা করেছিল
3: সংসারতে? ওই যারটা আমি সঠিক নামটা বলতে পারবো না, তবে সংসারটা ধরেছিল, খুব দামও পেয়েছিলাম এবার খুব
1: মোটামুটি। দেশি না একটু হাইব্রিড?
3: দেশি হাইব্রিড, এর ভেতরে 35 টাকা 25 টাকা 24 টাকা কিলো হিসাবে দাম পেয়েছি, এবং ফলেছিল খুব ভালো, ফলন পেয়েছি খুব ভালো। ওই 7 কাঠা 8 কাঠা জমিতে মোটামুটি 22-24 হাজার মতো হয়েছে।
1: ওটা তো খুব শর্ট টাইমে,
3: কত
1: শর্ট টাইমে, 60 দিনের মধ্যে তো আপনার মনে হয় একদম?
3: হ্যাঁ আর প্রতিদিনও মালটা পাওয়া যায়,
1: প্রতিদিন মালটা তুলতে হবে,
3: প্রতিদিন তুলতে
1: হবে। বেশ, আপনাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা অনেক শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
4: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
5: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
6: এখন চাষি ভাইদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক ছিল, তবে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া গেছে। আজ 20 মে বুধবার থেকে আগামী 26 মে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 20 মে, আগামীকাল 21 মে, শুক্রবার 22 মে এবং শনিবার 23 মে, এই 4 দিন মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চাষী ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে মে মাসের তৃতীয় বৃহস্পতিবার। আগামীকাল 21 মে 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার ডালশস্য গবেষণা কেন্দ্রের সহকারী উদ্ভিদ রোগ তত্ত্ববিদ ডক্টর শঙ্খরাজ রায়। পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, এ বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন আমাদের ফোন নম্বরে 9434921300 নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
7: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज रोम में इटली के प्रधानमंत्री जॉर्जिया मेलोनी के साथ प्रतिनिधिमंडल स्तर की वार्ता की। बैठक में व्यापार, निवेश, टेक्नोलॉजी, रक्षा, स्वच्छ ऊर्जा और रणनीतिक साझेदारियों में सहयोग बढ़ाने पर विशेष बल दिया गया। वार्ता के बाद संयुक्त संवाददाता सम्मेलन में श्री मोदी ने घोषणा की कि भारत और इटली ने अपने द्विपक्षीय संबंधों को विशेष रणनीतिक साझेदारी के स्तर तक ले जाने का फैसला किया है।
8: पिछले लगभग 3.5 वर्षों में मुझे कई बार प्राइम मिनिस्टर मेलोनी से मिलने का अवसर मिला है। यह भारत और इटली के बीच करीबी सहयोग और सामंजस्य को दर्शाता है। उनके नेतृत्व में हमारे संबंधों को नई गति, नई दिशा और नया आत्मविश्वास मिला है। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं।
7: श्री मोदी ने कहा कि दोनों देश द्विपक्षीय व्यापार को 20 बिलियन यूरो तक पहुंचाने के लिए काम कर रहे हैं। श्री मोदी ने कहा कि दोनों देश भारत इटली नवाचार केंद्र स्थापित करने पर काम कर रहे हैं।
8: टेक्नोलॉजी और इनोवेशन हमारी पार्टनरशिप का इंजन है। एआई, क्वांटम, स्पेस और सिविल न्यूक्लियर एनर्जी जैसे क्षेत्रों में हमारे सहयोग की अपार संभावनाएं हैं। दोनों देशों के स्टार्टअप्स, रिसर्च सेंटर्स और उद्योगों को आपस में जोड़ने के लिए हम इंडिया इटली इनोवेशन सेंटर पर काम कर रहे हैं।
7: श्री मोदी ने कहा कि दोनों देश आतंकवाद को मानवता के लिए गंभीर खतरा मानने में के मामले में एकजुट हैं। सुश्री जॉर्जिया मेलोनी ने कहा कि दोनों देशों के बीच की दोस्ती सम्मान और आपसी विश्वास पर आधारित है। हाल के वर्षों में भारत इटली संबंधों में अभूतपूर्व प्रगति हुई है। प्रधानमंत्री मोदी और प्रधानमंत्री मेलोनी ने संयुक्त लेख में कहा कि दोनों देशों के बीच संबंध सौहार्दपूर्ण मित्रता से विकसित होकर एक विशेष रणनीतिक साझेदारी के स्तर तक पहुंच गए हैं। ये संबंध स्वतंत्रता, लोकतंत्र और भविष्य के लिए साझा दृष्टिकोण के मूल्यों पर आधारित हैं। रक्षा मंत्री राजनाथ सिंह ने सियोल में दक्षिण कोरिया के रक्षा अधिग्रहण कार्यक्रम प्रशासन के मंत्री ली जोंग चुल से मुलाकात की। बैठक के दौरान दोनों पक्ष संयुक्त विकास, संयुक्त उत्पादन और संयुक्त निर्यात के अवसर पैदा करने के लिए आपसी प्रयासों का लाभ उठाने पर सहमत हुए। दोनों देशों के नवाचार इकोसिस्टम को आपस में जोड़ने वाली महत्वाकांक्षा काइंड एक्स पहल की क्षमता को पूरी तरह से इस्तेमाल करने के लिए एक रूपरेखा पर भी चर्चा की गई। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने आगामी नीट यूजी पुनर्परीक्षा के सुरक्षित, निष्पक्ष और सुचारू संचालन के लिए कड़ी निगरानी और पुख्ता सुरक्षा व्यवस्था की आवश्यकता पर बल दिया है। श्री प्रधान ने आज नई दिल्ली में केंद्रीय सुरक्षा और खुफिया एजेंसियों के साथ उच्च स्तरीय समीक्षा बैठक में ये बात कही। इस दौरान गुमनाम ऑनलाइन समूहों के माध्यम से प्रतियोगी परीक्षाओं से संबंधित गलत सूचनाओं के बढ़ते प्रसार पर भी चिंता व्यक्त की गई। रक्षा अनुसंधान और विकास संगठन ने अनमैन्ड एरियल व्हीकल लॉन्च प्रिसीजन गाइडेड मिसाइल के अंतिम विकास परीक्षण को सफलतापूर्वक किया है। ये आत्मनिर्भर भारत पहल के अंतर्गत स्वदेशी रक्षा क्षमताओं को मजबूत करने की दिशा में एक और महत्वपूर्ण उपलब्धि है। रक्षा मंत्री राजनाथ सिंह ने सफल परीक्षण के लिए रक्षा अनुसंधान और विकास संगठन, सार्वजनिक क्षेत्रों के उपक्रमों, रक्षा सह उत्पादन भागीदारों और उद्योग जगत की सराहना की। सर्वोच्च न्यायालय ने जनगणना 2027 के अंतर्गत जाति गणना कराने के केंद्र सरकार के फैसले को चुनौती देने वाली याचिका को खारिज कर दिया है। अदालत ने कहा है कि मुद्दा सरकार के नीतिगत अधिकार क्षेत्र में आता है। मुख्य न्यायाधीश सूर्यकांत की अध्यक्षता वाली पीठ ने कहा है कि पिछड़े वर्गों के लिए कल्याणकारी उपाय तैयार करने के लिए सरकार को उनकी संख्या जानना जरूरी है। सड़क परिवहन और राजमार्ग मंत्री नितिन गडकरी ने आज नई दिल्ली में मंत्रालय की हिंदी सलाहकार समिति की बैठक की अध्यक्षता की। श्री गडकरी ने कहा कि हिंदी केवल एक भाषा नहीं है, बल्कि यह राष्ट्र को एकजुट करने का एक सशक्त माध्यम है। आईपीएल क्रिकेट में आज शाम 7:30 बजे कोलकाता में कोलकाता नाइट राइडर्स का मुकाबला मुंबई इंडियंस से होगा। मुंबई प्लेऑफ की दौड़ से पहले ही बाहर हो चुकी है, जबकि कोलकाता प्लेऑफ में जाने के लिए अगले दोनों मैचों में जीत के साथ साथ दूसरे टीम के परिणाम पर भी निर्भर है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
6: आकाशवाणी मुर्शिदाबाद अनुष्ठान सुनछेन 102.2 मेगाहर्जे एफएम प्रचार तरंगे এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন কীর্তন শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

শ্রীধাম মথুরা মহিষীগণ পরিবৃত হয়ে রাজ সিংহাসনে আসেন মথুরানাথ শ্রী মাধব। রাধানাম শুনতে পেয়ে চমকিত মাধব দ্রুত পদক্ষেপে রাজদুয়ারে উপস্থিত।

মাধব বলছেন, ওগো দূতি, সবার কথা বললে কিন্তু। হ্যাঁ মাধব, তোমার বিনোদিনী রায়।

এতক্ষণ কীর্তন শুনলেন, প্রথমে ছবি বন্দ্যোপাধ্যায় এবং শেষে হেমন্ত মুখোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। সন্ধে 6:40 শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান, 6:55 অতুল প্রসাদের গান, সন্ধে 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:10 বিজ্ঞাপনে অনুষ্ঠান পতাকা কুইজ, 8:25 বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানে আজকের বিষয় রবি বাউল এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে

সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার 26 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষি ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। তবে 20 মে অর্থাৎ আজ বুধবার, বৃহস্পতিবার 21 মে, শুক্রবার 22 মে এবং শনিবার 23 মে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে, সেই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন জীবিকার জন্য ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানাচ্ছে যে আগামী 1 জুন থেকে 12 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই স্কিমের র্যালি দুর্গাপুরে এবং আসানসোলে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.indianjoinarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটমেন্ট অফিসের অথবা 9434584102 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত প্রার্থী। অগ্নিপথ স্কিম, ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিমের জন্য রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর এবং আসানসোলে 1 জুন থেকে 12 জুন পর্যন্ত। বিশদ বিবরণ দেখে নেওয়া যেতে পারে এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকায় অথবা ইন্ডিয়ান আর্মির যে ওয়েবসাইট সেটি www.joinindianarmy.nic.in। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রবি বাউল। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নম্বরে ডায়াল করতে পারেন। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় রবি বাউল, ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অর্ক সেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় রয়েছে 35টি কুইক রেসপন্স টিম, সব বুথেই থাকছে ওয়েবকাস্টিং। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ ওঠে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ, ইভিএমে আতর লাগিয়ে দেওয়া সহ একাধিক ঘটনা প্রকাশ্যে আসতেই ভোট বাতিল করা হয়। এই কেন্দ্রের ভোট গণনা 24 মে। এদিকে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। যদিও প্রার্থীপদ প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকছেন তিনি। পুনর্নির্বাচনের আগে আজ ফলতার হরিণডাঙ্গা 2 পঞ্চায়েতের মনসারহাট এলাকায় জাহাঙ্গীর খানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের শিকার এলাকাবাসী। জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় গেলেও কোনো সুরাহা হয়নি। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে উত্তরবঙ্গ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং সেখানকার উন্নয়ন বিজেপি সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। এর আগে মাল্লাগুড়িতে দলীয় বৈঠকে শ্রী অধিকারী বলেন, সংকল্পপত্রে যা বলা হয়েছিল তা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তিনি জানান, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এখন থেকে প্রতি মাসে একবার করে তিনি উত্তরবঙ্গ সফর করবেন। জনগণের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে শিলিগুড়ির উত্তরকন্যায় সপ্তাহে একদিন করে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জনতার দরবার করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওই দিনই 11টা থেকে 1টা পর্যন্ত হবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং 2টো থেকে 4টে পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সব সাংসদ ও বিধায়কদের নিয়ে আরও একটি বৈঠকে বসবেন। আগামীকাল তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্যে আরও একটি এইমস হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ, দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। তিনি আজ কল্যাণী এইমসে আগুনে দগ্ধ রোগীর প্লাস্টিক সার্জারির জন্য অত্যাধুনিক CO2 লেজার ট্রিটমেন্ট ইউনিটের উদ্বোধন করেন। তিনি বলেন, কলকাতা লাগোয়া সরকারি হাসপাতালে এই প্রথম এই ধরনের মেশিন স্থাপন করা হল। এদিকে বলিরেখা, ক্ষতদাগ, ব্রণ, ফোরার দাগ, কালোরেখা মিলিয়ে যেতে এই ইউনিট অত্যন্ত উপযোগী বলে জানিয়েছেন কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা।
1: जो ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट श्री शमीक भट्टाचार्य जी और एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया के CSR प्रोजेक्ट के तहत हमारे को CO2 लेजर जो बर्न से प्लास्टिक यूनिट है उसको कार्बन डाइऑक्साइड लेजर यूनिट प्रोवाइड की गई और इस जो लेजर से काफी जो हम पेशेंट्स हैं उनको अच्छी और बेहतर सुविधाएं दे पाएंगे। साथ ही जो चोट के निशान होते हैं उनको भी निकाला जा सकता है और इस मशीन को यूज करने के लिए हमारे जो डॉक्टर हैं बर्न से प्लास्टिक है वो रेडी हैं। जैसे जैसे पेशेंट आते जाएंगे वो उसका इस्तेमाल किया जाए।
0: কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে SSKM, নীলরতন, আরজিকর, ন্যাশনাল ও কলকাতা মেডিকেল কলেজগুলির কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে হাসপাতালে সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা রুখতে আজ থেকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে থাকবে ওয়্যারলেস সেট, পাশাপাশি হাসপাতালের সুপার অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল ও লালবাজার কন্ট্রোল রুমের ওয়্যারলেসের মাধ্যমে সরাসরি যোগাযোগ থাকবে। হাসপাতালের প্রবেশপথেও থাকবে কড়া নজরদারি। হাসপাতালগুলিতে রাতের বেলা নিরাপত্তা কর্মীদের নিয়মিত টহল দিতে হবে। জরুরি বা বহির্বিভাগের ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। CCTV-র সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতেও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং হাসপাতালে বহিরাগতদের প্রবেশ রুখতে স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তা এবং মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জরায়ুমুখের ক্যান্সার রোধে রাজ্যে HPV টিকাকরণ কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। 14 বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদের কাছে ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 28 ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে জাতীয় স্তরের এই কর্মসূচির সূচনা করেছিলেন। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV সংক্রমণের কারণে হওয়া জরায়ুমুখের ক্যান্সারের প্রতিরোধে এই টিকাই সবচেয়ে কার্যকর উপায়। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনুন 7টা বেজে 35 মিনিটে।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। মে মাসের তৃতীয় বৃহস্পতিবার আগামীকাল 21 মে 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার ডালশস্য গবেষণা কেন্দ্রের সহকারী উদ্ভিদ রোগ তত্ত্ববিদ ডক্টর শঙ্খরাজ রায়। পাটের চাষে রোগ ও প্রকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এ বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন আমাদের ফোন নম্বরে 9434921300। মনে রাখবেন আগামীকাল বৃহস্পতিবার কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় পাটের চাষে রোগ ও পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ আমাদের অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান স্বচ্ছ ভারত।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: আমরা এই ঐতিহাসিক ব্যারাকের স্কোয়ারের কাছে উপস্থিত হয়েছি এবং এই ব্যারাকের স্কোয়ার মাঠের চারিধারে প্রচুর যেমন দোকানপাট রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে এখানে অনেকে চারা গাছ বিক্রি। এরকম একজনের সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার, আপনার নাম?
2: নন্টু সে।
1: আপনি এই যে চারা গাছ বিক্রি করছেন, এটা কত বছর ধরে চলছে?
2: এটা আমি মোটামুটি 35 বছর।
1: 35 বছর ধরে এখানেই?
2: এইখানেই ছিলাম, ভেতরে ছিলাম, ভেতর থেকে ভেঙে দিলো, দেওয়ার পর সামনে এলাম। সামনে আসার পর আপনার পৌরসভা থেকে ঢপ দিল, ঢপে ব্যবসা করছিলাম, যে উনিরা ঢপ আবার উঠিয়ে দিয়ে চলে গেল, যে এইভাবে এখন আছে।
1: এই যে মানে ছায়া নেই, মাথা তো উপরটা পুরো ফাঁকা,
2: বৃষ্টি হলে জল পড়ে লোকের দোকানে চলে যায়, কিছু করার নেই, সেখানে কিছু টাঙাতেও দিবে না, কিছু করতেও দিবে না, এইভাবে যতদিন চলে।
1: আপনাদের বিকল্প রুজির কোনো ব্যবস্থা?
2: কোনো ব্যবস্থা করছে না, পৌরসভা বলছে আজ করবো কাল করবো, করছে না, এইভাবে চলছে।
1: তো এই 30 বছরের বেশি, প্রায় 3 দশকের বেশি সময় ধরে আপনি এখানে চারা গাছ বিক্রি কাজটা করছেন, তো এই জায়গাটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে?
2: পরিষ্কার পরিচ্ছন্ন বলতে দুবেলা পরিষ্কার করে পৌরসভা থেকে, আর ভেতরটা দেখতে পাচ্ছেন, ভেতরটা আমরা আগে পরিষ্কার করতাম, এই ঘিরে দেওয়ার পরে জঙ্গল হয়ে গেছে, অতটা সম্ভব না পরিষ্কার করা, কিছু মাল রাখার জন্য আমরা নিজেরা পরিষ্কার করি, আর পৌরসভা থেকে ওরা মাঝে মিশালি এসে জঙ্গল টঙ্গল করে কাটে। এই
1: হ্যাঁ, একটু মানে অনেক পুরোনো পুরোনো গাছ দেখে, অসুস্থ গাছ থেকে শুরু করে আগে প্রাচীন গাছ রয়েছে, তবে গাছের পাতা তো ঝরবেই,
2: ঝরবেই,
1: অন্যগুলো ঝরে যাচ্ছে আর কি। তাহলে পৌরসভা থেকে সাফাই কর্মীরা এসে
2: ওরা মাঝে মাঝে যান,
1: তার বাইরেও আপনারা নিজের উদ্যোগে পরিষ্কার করেন?
2: আমরা নিজেরাও করি, কেন আমরা যখন এখানে বসবাস করছি কিছু মাল রাখি, ওই জন্য আমরা নিজেরাও পরিষ্কার করি।
1: আর ভেতরে মাঠটা কেমন পরিষ্কার থাকে? আমি তো 30 বছর ধরে দেখছি
2: মাঠটাও পরিষ্কার করে, মাঠটাও খুব যত্ন এখন চলছে, মাঠে মাঠটা আগের কাছে এখন খুবই যত্ন করেছে মাঠটা।
1: তো এত বছর ধরে এই ফুটপাতে বসেই এই ব্যবসাটা করছেন, তো কি দেখছেন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যারাক স্কোয়ার মাঠ আগে কেমন ছিল এখন কেমন?
2: আগে যেরকম আপনার ব্যারাক স্কোয়ারটা ছিল,
1: আগে তো ঘেরা ছিল,
2: আগে ঘেরা ছিল না, আগে খোলা খেলা ছিল, লোকজন আসতো, ছেলেপেলেরা বসতো, খেলাধুলা করতো। এখন পৌরসভা থেকে চারিদিকে হাঁটার জন্য রাস্তা করে দিয়েছে এবং লাইট মাইট গুলো লাগিয়েছে, তারপরে এখন বর্তমানে দেখা যাচ্ছে বৃষ্টি হলে একটু জল জমে যায় মাঠে চারিদিকে, এইটাই।
1: তো এই যে জল জমে যাচ্ছে, অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে আপনি বলছেন, তো এই জল নামার কোনো ব্যবস্থা
2: ছিল? ওরা উনিরা আবার করেছেন, ড্রেন গুলো সব জাম হয়ে গেছিলো, এই হালে আবার ড্রেনটা পরিষ্কার করছে, দেখছি এখন পরিষ্কার করার পর সেরকম জল হয়নি, হলে আবার বোঝা যাবে জল যাচ্ছে কিনা।
1: তো আর কি ভালো হলে আপনার মনে হয় যে এই ব্যারাক স্কোয়ার মাঠের চারিপাশ এবং এই ব্যারাক স্কোয়ার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? এবং এটা একটা ঐতিহাসিক মাঠ, বাইরে থেকে যারা অন্য জেলা বা
2: এই মাঠের, এই মাঠটা আমাদের সবচেয়ে ভালো মাঠ এবং নামকরা মাঠ। এই মাঠের মতন মাঠ আমাদের এখানে, আমার মনে হয় আমরা তো চোখে দেখিনি, এতটা বয়স হলো আমার 60 বছর, আমরা দেখিনি এই মাঠটা চারিদিকে যেরকম স্কোয়ার, দেখতেও ভালো, আমরা কোনোদিনই দেখিনি এই মাঠ, এইরকম মাঠ, মাঠ অনেক দেখেছি এরকম এরকম মাঠ দেখি।
1: হ্যাঁ, যেখানে বলছিলাম তাহলে এই ঐতিহাসিক মাঠ তো দেখার জন্য পর্যটকরা অনেক সময় আসেন আর কি, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই খুব দরকার বলে মনে করা
2: দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয়, সব ফ্যামিলি বসতে পারে, কোনো নোংরা মহলে কোনো ফ্যামিলি এসে শান্তি পাবে না, বাড়ির লোক চিন্তায় থাকবে, এই কারণে মাঠ সবসময় পরিষ্কার থাকা দরকার, নোংরামো যেন না হয়, এটাই আমরা চাই।
1: অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলেছি।
3: ঠিক পাশ দিয়েই তিরতির করে বয়ে চলেছে ভাগীরথী, আর মধ্য প্রহরে আমি দাঁড়িয়ে রয়েছি একটা মাঠে, যে মাঠ নানান কারণেই ঐতিহাসিক। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন এমন এক মাঠের কথা, যে মাঠের নাম শোনেননি মুর্শিদাবাদের এমন মানুষ হয়তো নেই। ঠিকই শুনছেন, আমি বলছি আপনাদের বহরমপুরের ব্যারাক স্কোয়ার মাঠের কথা। বহু প্রাচীন এই মাঠ, এই মাঠ দিয়েই হেঁটে গেছেন বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে অন্নদা শঙ্কর রায়, অনেক বিখ্যাত মানুষ। এখানেই কোনো গাছের নিচে হয়তো আড্ডা দিতেন মনীষ ঘটক। এই মাঠের চারিধারে ছিল ব্রিটিশদের সেনা ব্যারাক, এখন সেগুলো ইতিহাস। যদিও এই ব্যারাকেশ্বর মাঠের চারপাশে এখনও সেই ব্রিটিশ স্থাপত্য রয়েছে, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন সময় বদলে গেছে, শাসক বদলে গেছেন, ব্রিটিশরা আমাদের ছেড়ে চলে গেছেন, আর এই মাঠ নতুনভাবে সেজে উঠেছে। একধারে রয়েছে ডিএম বাংলো সার্কিট হাউস, অন্যধারে ফৌজদারি কোর্ট, টেক্সটাইল কলেজ, বহরমপুর পোস্ট অফিস এবং নানান অফিস চারিধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একেবারে ফুলের পাপড়ির মতো। এই মাঠ বহু ইতিহাসের সাক্ষী, কত মিছিল, কত মিটিং, কত স্লোগান, কত প্রতিরোধ, অনেক কিছু দেখেছে এই মাঠ। গ্রাম গ্রামান্তর থেকে কত মানুষ এখানে আসেন কাজের জন্য, আর একটু জিরিয়ে নেন এই মাঠের গাছের নিচে, সে পুরনো গাছগুলো এখনও ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মাঠে অনেক মানুষ বসে রয়েছেন, আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে। এই যে মাঠটা বসে রয়েছেন, এই মাঠের নাম কি আপনি জানেন?
4: হ্যাঁ, ব্যারাক স্কোয়ার ময়দান।
3: এই মাঠ একটা ইতিহাস রয়েছে, আর আপনি কিভাবে দেখছেন এই মাঠ, এই মাঠে কেন আসেন?
4: এই মাঠটা একটা এমনই জায়গা যেখানে মানুষ বহরমপুরবাসী সকাল থেকে উঠে মাঠটা আছে বলেই চারিপাশের মানুষেরা, অফিস যাত্রীরা সকালবেলা এসে একটু জিরোতে পারেন, তারা শরীরচর্চা করতে পারেন। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে মাঝে এসে কোনো কাজ থাকলে সেই কাজ সম্পন্ন করতে পারে। বিকেল ছাত্রছাত্রীরা খেলাধুলা করেন এবং কলেজ পড়ুয়ারা তাদের বিভিন্ন ফর্ম ফিল আপ, এবং যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, এই মাঠের চারিপাশে অনেক রকমের ফর্ম পাওয়া যায়, তারা সেই ফর্মটা সেখানে বসে, ছাওয়ায় বসে ফিল আপ করে। এবং আমরাও এখানে বসে অনেক রকম আড্ডা যেমন দিই, সেরকম বিভিন্ন পড়াশোনার বিষয় নিয়ে আলোচনাও করতে পারি। চারিপাশে যেসব অফিস রয়েছে সেখানকার এমপ্লয়িরাও এখানে মাঝে বসে হয়তো চা খান, একটু গল্প করেন, কিংবা কাজের কথাও বলার জন্য কাউকে ডেকে সেখানে দেখা করে কিছু কথা বলেন। এই মাঠটা সত্যি বহরমপুরবাসীর কাছে একটা শ্রেষ্ঠ উপহার বলে মনে হয়।
3: আপনার নামটা একটু আমাদের বলবেন?
4: আমার নাম সাত্তকী ধর।
3: ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার মাঠে ঝালমুড়ি, বাদাম অথবা ফুচকা খাবে না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। এই মাঠে আসেন বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে আড্ডা মারতে মারতে, বাদামের খোসা ছাড়িয়ে বাদাম খাচ্ছেন না বা ঝালমুড়ি খাচ্ছেন না ঠোঙাতে, এমন দৃশ্য অহরহ দেখা যাচ্ছে। আমরা যে কথা বলবো এরকমই একজন ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে। আপনার নাম?
5: আমার নাম তপন বিশ্বাস।
3: কত বছর ধরে এই ব্যবসা করছেন?
5: 3 বছর ধরে।
3: আপনারা মোটামুটি কতজন রয়েছেন হকার এখানে এই মাঠে?
5: প্রায় 40-45 জন।
3: সারাদিন কি এই মাঠেই থাকেন?
5: সারাদিন বলতে ওই সকাল 10টার থেকে রাত্রি 9টা-10টা।
3: এই ব্যবসা করে আপনার সংসার কি পুষিয়ে যায়?
5: কোনোরকম ডাল ভাত হয়।
3: আপনার কি মনে হয় যে এই মাঠে জেলার বিভিন্ন প্রান্ত থেকে না অন্যান্য জেলা থেকে মানুষ আসেন?
5: হ্যাঁ, সব জায়গার থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে আসে, সব জায়গার থেকে আসে।
3: আপনারা কী চাইছেন মাঠের সৌন্দর্যের জন্য, আর কী কী দরকার?
5: সৌন্দর্য করলেই ভালো হবে, আমি ওইটাই চাই। সৌন্দর্য হোক, লোকজন আসুক বসুক, ওইটাই চাই।
3: এই ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন, একসঙ্গে বসে গল্প গুজব করা হচ্ছে, অথচ বাদাম খাওয়া হচ্ছে না, কাগজের ঠোঙায় ঝালমুড়ি খাওয়া হচ্ছে না, এমন দৃশ্য প্রায় দেখাই যাবে না। প্রচুর হকার এই মাঠকে কেন্দ্র করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। চলুন শুনি এক হকারের কাছ থেকে তাঁদের কথা। এই ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার মাঠের ইতিহাসটা আমরা একটু শুনব। এই প্রজন্মের অন্যতম পরিচিত প্রাবন্ধিক সায়ন্তন মজুমদারের কাছ থেকে। নমস্কার।
6: নমস্কার।
3: এই ব্যারাক স্কোয়ার মাঠের ইতিহাসটা যদি একটু আমাদের জানান।
6: 1757 সালে প্রথম বহরমপুরে একটি সেনানিবাস নির্মাণের পরিকল্পনা করা হয়, কিন্তু 1758 খ্রিস্টাব্দে সেটি প্রস্তাবটি নাকচ হয়ে যায়। 1765 খ্রিস্টাব্দে নবাব মির্জাফরের কাছ থেকে 400 বিঘা জমি পেয়ে ইংরেজরা এই সেনানিবাসের নির্মাণ কার্য শুরু করেন এবং 1767 খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য সমাপন হয়। এই ব্যারাক স্কোয়ার বা সেনানিবাসের মূল যে আকর্ষণ সেটা হচ্ছে একটি চতুষ্কোণ মাঠ যার প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার, সব মিলিয়ে এটি আরেকটু বড়ও হতে পারে আর কি। তা এই মাঠটির একটু ঐতিহাসিক ভূমিকা তো রয়েইছে। প্রথম যেগুলো যেটা বলা দরকার যে 1757 খ্রিস্টাব্দে 25শে ফেব্রুয়ারি এই মাঠের উত্তর পশ্চিম কোণে ম্যাগাজিন বিল্ডিং ছিল আর কি, বা অস্ত্রাগার। সেই ম্যাগাজিন বিল্ডিংয়ে প্রথম সেনা অভ্যুত্থান ঘটে, কিন্তু কর্নেল মিশেলের তত্ত্বাবধানে সেই অভ্যুত্থানটি ব্যাপকতর রূপ নেয়নি। তা এখনও ম্যাগাজিন বিল্ডিং বা সেনানিবাসটি রয়েছে, এটা আমাদের সৌভাগ্য। আর ওখানেই একটি স্টেজ ছিল, নাট্যমঞ্চ ছিল, যেখানে 1795 খ্রিস্টাব্দে বিখ্যাত অভিনেত্রী এস্থার লিচ অভিনয় করেছিলেন আর কি। তা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই নাট্যমঞ্চটি ধ্বংস হয়ে গেছে। এরপরে যে ইতিহাস, সেটি একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। সেটি হচ্ছে আজকের যিনি নোবেল জয়ী অমর্ত্য সিং, অমর্ত্য সেন মহাশয়, তার মা শ্রীমতী অমিতা সেন, তার জন্ম এই বহরমপুর শহরে 1912 সালে পয়লা শ্রাবণ বা 17 জুলাই। এবং অমিতা সেনের যিনি মাতামহ ছিলেন মধুসূদন সেন, তা তিনি সেই সময় বহরমপুর শহরের সরকারি ইঞ্জিনিয়ার রূপে কর্মরত ছিলেন এবং ব্যারাক স্কোয়ারেই থাকতেন। এই ব্যারাক স্কোয়ারেই অমিতা সেনের জন্ম হয়। সেই সূত্রে এখানে অমর্ত্য সেনের দাদু অর্থাৎ মাতামহ এবং অমিতা সেনের বাবা ক্ষিতিমোহন সেন, যাকে রবীন্দ্রনাথ বলতেন সুবল সখা, তারও এখানে পদার্পণ ঘটেছিল। এর আগে আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে সেটা ঘটেছিল 1873 সালের 15 ডিসেম্বর। কর্নেল ডাফিন ওখানে ক্রিকেট খেলায় মত্ত ছিলেন আর কি। আর সেই সময় আমাদের এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো উনি পালকি করে যাচ্ছিলেন, তা যাওয়ার পথে হঠাৎ পালকিতে আঘাত লাগে এবং বঙ্কিমচন্দ্র খুব রোষে পালকি থেকে বেরিয়ে আসেন এবং স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করেন যে এই কাজটি কে করেছেন। কর্নেল ডাফিন তখন ওনাকে হাত ধরে একটু দূরে ঠেলে দিয়েছিলেন। তো এর পরিপ্রেক্ষিতে বঙ্কিমচন্দ্র মামলা করেছিলেন এবং এই ঘটনার সাক্ষীও ছিলেন, যেমন তৎকালীন কৃষ্ণনাথ কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন রবার্ট হ্যান্ড, তারপর জাজ মিস্টার টেনব্রিজ, তারপরে দুর্গাচরণ ভট্টাচার্য এবং লালগোলার মহারাজা যোগীন্দ্র নারায়ণ রায়। তা মামলা যখন চলে তখন বহরমপুর শহরের প্রায় 100+ উকিল এবং মুক্তার হাকিম তারা বঙ্কিমচন্দ্রের সপক্ষে ছিলেন এবং 1874 সালের 12 জানুয়ারি মামলায় বঙ্কিমচন্দ্রেরই জয় হয় এবং কর্নেল ডাফিন সর্বসমক্ষে বঙ্কিমচন্দ্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। 1947 সালে যখন আমাদের মুর্শিদাবাদ জেলার স্বাধীনতা দিবসটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ মুর্শিদাবাদ জেলার যখন ভারতবর্ষ স্বাধীনতা পাচ্ছে 15 আগস্টে, মুর্শিদাবাদ তখন পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে স্বাধীনতা পাচ্ছে। তা যিনি তৎকালীন জেলা শাসক ছিলেন তখন এখানে প্রথম 15 আগস্ট পাকিস্তানের পতাকা উড়েছিল, তারপরে 18 আগস্ট আবার ভারতবর্ষের পতাকা উড়ে। আর এছাড়া ব্যারাক স্কোয়ার ঘিরে আরও কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্বের সমাবেশ ঘটেছিল, যেমন এখনকার যেটি সার্কিট হাউস, সেখানে ওয়ারেন হেস্টিংস এবং লর্ড ক্লাইভ ছিলেন বলে জনশ্রুতি। এছাড়াও ব্যারাক স্কোয়ার এক সময় এখানে সম্ভবত জেলার অথবা ডেপুটি জেলার এডি রূপে কর্মরত ছিলেন চারুচন্দ্র চক্রবর্তী, সাহিত্যিক জরাসন্ধ, যার বিখ্যাত লেখা হচ্ছে লৌহ কপাট, তিনিও এই ব্যারাক স্কোয়ারেই থাকতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কার্যালয় ছিল এই বর্তমানে লালগোলার মহারাজা যোগীন্দ্র নারায়ণ রায়ের যে স্ট্যাচুটি আছে তার সামনের বিল্ডিংটা, অর্থাৎ পুরাতন কালেক্টরেট ভবনটি। আর একটা জিনিস যেটা মনে পড়ছে সেটা হচ্ছে টেক্সটাইল কলেজে একবার বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর পদার্পণ ঘটেছিল।
3: আমরা সায়ন্তন মজুমদারের কাছ থেকে জানলাম এই ব্যারাক স্কোয়ার মাঠে বিভিন্ন সময়ে বিখ্যাত মানুষদের পদধূলি পড়েছিল।
1: আমরা একজনকে দেখতে পাচ্ছি, দুজন দুই বন্ধু তারা এই ব্যারাক স্কোয়ার মাঠে চারপাশে ঘুরে বেড়াচ্ছেন। আপনার নাম?
7: আমার নাম কাউসার।
1: কোথা থেকে আসছেন?
7: আমরা বেলডাঙ্গা থেকে।
1: বেলডাঙ্গা থেকে কি কাজে এসেছিলেন?
7: এসেছিলাম একটু মোবাইল রিপেয়ারিং করতে, একটু সময় লাগবে তাই একটু ঘোরাঘুরি করতে আসলাম।
1: তো তার জন্য এই স্কোয়ার ফিল্ড
7: এটাই বেস্ট,
1: এটাই বেস্ট,
7: বসার জায়গা আছে, মনোরম দৃশ্য আছে, একটু ভালো।
1: আচ্ছা, তো এটা বেস্ট কেন?
7: বেস্ট বলতে এখানে অনেকে আসে, মানুষজন দেখা যায়, বসার জায়গা আছে সুন্দর, প্রাকৃতিক হাওয়া পাওয়া যায়,
1: গাছে ছায়া আছে,
7: গাছে ছায়া আছে।
1: আরে, এই মাঠের একটা বিখ্যাত ইতিহাস রয়েছে, খুব বিখ্যাত এই মাঠটা, সেই ইতিহাসটা কি জানা আছে?
7: তার সম্পর্কে অতটা তো জানা নাই, তবে কিছু কিছু জিনিস এখানে রাখা আছে।
1: হ্যাঁ, যেমন কামান রাখা,
7: কামান রাখা আছে। তারপরে একটা, এটা নাম আমি সঠিক জানি না, কিন্তু এটা আছে একটা, অনেক আগে পুরনো এটা রাখা আছে, এটা ঐতিহ্য আছে একটা জিনিস।
1: আচ্ছা, তো এই যে মাঠে কি মাঝে মাঝে আসা হয়? বহরমপুরে
7: মাঝে মাঝে আসা।
1: তো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মাঠ?
7: বেশ ভালোই, খারাপ দেখি না তো, কোনো সময় নোংরা টোংরা কিছু থাকে না, বেশ ভালোই থাকে।
1: এই যে হাঁটার জন্য যে ব্যবস্থা করা হয়েছে আর কি, বিশেষ করে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যারা হাঁটতে চান, তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। এটা এটাকে কেমন ভাবে দেখছে, এটা কি ভালো উদ্যোগ?
7: হ্যাঁ অবশ্যই ভালো উদ্যোগ এটা।
1: আচ্ছা এছাড়াও এই মাঠের চারপাশে অনেকগুলো অফিস রয়েছে এবং চারিদিকে অনেক দোকানপাট রয়েছে, অনেক মানুষ এখানে আসেন, আপনারা যেমন আসছেন আর কি, এর বসেন বিশ্রাম নেন, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই জায়গাটা কতটা পরিষ্কার থাকে?
7: সবই ভালোই পরিষ্কার থাকে, আপনি হয়তো দেখতে পাবেন যে কোনো জায়গাতে নোংরা কোনো কিছুই পাবেন না, সবসময় পরিষ্কার করা হয়, সেরকম লোকও রাখা আছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আলাদা হবে।
1: আচ্ছা এই এখানে একটা জিনিস খুব ভালো লাগবে আপনাদের, নিশ্চয়ই আপনি বললেন যে চারিধারে অনেকগুলো বড় বড় গাছ রয়েছে, পুরনো প্রাচীন গাছ, মানে যখন আপনার জন্ম হয়নি তারও আগে আগে গাছ রয়েছে, তো এই গাছগুলো দেখে কেমন লাগে, মনে হয় যে আমাদের এলাকা তো এরকম গাছ লাগাবো, বড় বড় গাছ
7: অবশ্যই আমাদের এলাকায় থাকে তো আমাদেরও ভালো লাগবে, আমারও ওখানে বসা জায়গা পাবো, গাছ লাগানো উচিত, হয়তো পরের প্রজন্ম দেখতে হবে এখন যদি লাগানো হয়।
1: কি কাজ করবে?
7: আমি আপাতত কিছু করি না, গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন বসে আছি।
1: আচ্ছা মানে পড়াশোনা সত্য কমপ্লিট হয়েছে, কি মানে লক্ষ্য কি আছে, কি কাজ মানে কি হওয়ার লক্ষ্য আছে, মানে কি উদ্দেশ্যটা কি?
7: এখন তো সরকারি চাকরি পাওয়া অসম্ভব, তবুও সরকারি চাকরির জন্য খাচ্ছে, যদি বা হয় গ্যারান্টি নাই তবুও চেষ্টা।
1: আচ্ছা না হলে অন্য কাজে
7: যেতেই হবে, ব্যবসার দিকে যেতে হবে।
1: অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অতুল প্রসাদের গান। প্রথম গানের শিল্পী ধীরেন দাশ।

গানটি প্রচারে বিঘ্ন ঘটাই আমরা দুঃখিত। অতুল প্রসাদের গানে প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অতুল প্রসাদের গান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। মঞ্জু গুপ্তের পরে অনুষ্ঠানের শেষ গানটি শুনুন সুশীল চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

অতুলপ্রসাদের গান শুনলেন। শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মঞ্জু গুপ্ত এবং সুশীল চট্টোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

আজ সন্ধ্যার অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা। বন্ধু, আপনারা সবাই জানেন আমরা এই মে মাসের অর্থাৎ বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস মিলে যে মে মাস, সেই মে মাসের বিষয় রেখেছি আজ সন্ধ্যার আসরে প্রাণের ঠাকুর সম্পর্কে। তোমার আসন সবখানেতেই পাতা, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। এই বিষয় নিয়ে চিঠি লিখেছেন আমাদের পত্রবন্ধু, সে সমস্ত চিঠি রয়েছে আমার হাতে। উত্তর চব্বিশ পরগনা থেকে চিঠি এসেছে, চিঠি এসেছে বাঁকুড়া জেলা থেকে। প্রথম চিঠি যেটি আমার হাতে, লিখছেন সাধন দাস, অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে। উনি লিখছেন, তোমার দেওয়া এবারের বিষয়ে যে শিরোনাম দিয়েছ তাতে বলাই বাহুল্য যে এ কথা রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করেই বলা। তাঁর চরণ সর্বত্র পাতা আছে, এ কথাই তুমি বোঝাতে চেয়েছ। বাঙালির জীবনযাপনে এবং মননে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে জড়িয়ে আছেন যে এই উপলব্ধি হয়, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তাঁর চরণ পাতা। এ কথা একশো ভাগ সত্যি, তাঁর পায়ের পাতা সবখানেতেই পাতা, কোনখানে রাখব প্রণাম। ঠিক যেমন প্রতিটি মুহূর্তে আমাদের আনন্দে বেদনায় আড্ডায় সংকটে তাঁর গান, তাঁর কবিতা, তাঁর দর্শন কোনো না কোনোভাবে আমাদের পথ দেখায়, ঠিক তেমনি প্রতিটি বাঙালির অন্তরে এবং সংস্কৃতিতে কবির জন্য রয়েছে এক গভীর শ্রদ্ধার আসন। এমন সুন্দর অভিব্যক্তির পর আলাদা করে আর প্রণাম রাখার কোনো নির্দিষ্ট স্থানের কি প্রয়োজন আছে? না, প্রয়োজন হয় না। আমার এই শ্রদ্ধা, আমার ভালোবাসা কবিগুরুর চরণে সরাসরি পৌঁছে যায় অবিরাম, অনিবার, অনুক্ষণ। রবীন্দ্রনাথ তো শুধু একজন ব্যক্তি নন, তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে চিরকালীন সত্তা। তিনি সর্বদা সর্বত্র বিরাজ করছেন, সবখানেই তাঁর চরণযুগলের আলিম্পনা আঁকা রয়েছে। সেই চরণযুগলে আমার প্রণাম নিবেদিত হয় সব সময়। সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে এই কথাগুলিই বলেছেন, তাই তো, সত্যি তো। তাঁর আসন সবখানেই তো পাতা রয়েছে, বাঙালির মননে যা কিছু চিন্তা, অনুভূতি, আবেগ সব কিছু জুড়ে রয়েছেন তিনি। তিনি, তাঁর কবিতা এবং তাঁর গান, তাঁর গানকে তো বাদ দেওয়া যায় না, গান তো আলাদা করে জায়গা করে নেয়, তাই তাঁর সুরে আমরা নিমজ্জিত হই বারে বারে।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে, আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: যাব পরের চিঠিতে। এবারের চিঠি লিখে পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীবাজার সোনামুখী বাঁকুড়া থেকে। উনি লিখছেন, রাত্রি অবসানে নবপ্রভাতের উষা লগ্নে নবরবিকিরণে দিনের সূচনা হয়। ঈশ্বরবাদীরা শুদ্ধ চিত্তে করজোরে উচ্চ কণ্ঠস্বরে ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপে অং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম বৈদিক মন্ত্র উচ্চারণে দিনের রবিকে প্রণাম জানায়। বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম মাস বৈশাখে কলিকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে উদয় হয়েছিলেন আর এক রবি, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার রবিকিরণে ঝড় ঝঞ্ঝা সমস্ত মানুষের এনেছিল শান্তির প্রলেপ। প্রভাত সঙ্গীত নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় তিনি লিখেছিলেন, আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, প্রেম পূজা ভক্তি নৈবেদ্যের থলিতে মনের আনন্দে প্রকৃতির ঝরঝর বাড়িধারায় নববর্ষায় তিনি গেয়ে উঠেছিলেন, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে হৃদয় নাচেরে। সাংসারিক ঘাত প্রতিঘাতে ক্লান্ত পরিশ্রান্ত বেদনাক্লিষ্ট মানুষের উদ্দেশ্যে তিনি বলেছিলেন ধুনাবন্দির কবিতায়, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। সেই প্রাণের ঠাকুরকে অন্তরের শ্রদ্ধা জানানোর স্থান সর্বত্র, জগতের সবখানে তাঁর চরণ পাতা। সোমনাথ দাস, রানীবাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখেছেন, সত্যি তো তাঁর চরণ সবখানে পাতা। তিনি তো আমাদের গুরু, আমাদের পথ নির্দেশক, দিশা দেখান তিনি, তাই তাঁকে বলা যায় সুরের গুরু।

আজ সন্ধ্যের আসরে তৃতীয় তথা শেষ চিঠি লিখে পাঠিয়েছেন মানস দাস, মাইকেল নগর, মধ্যম গ্রাম, উত্তর চব্বিশ পরগনা থেকে। যিনি আলোচ্য বিষয়ের কাণ্ডারি, তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত পর্যায়ে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন আমাদের সঙ্গে। কোনো কিছু থেকে তাঁকে আলাদা করা যায় না। গীতবিতানের প্রায় 2500 গানে, সঞ্চয়িতার সুবিশাল কাব্যভাণ্ডারে, কবিতার জগতে, উপন্যাসে, নাটকে, প্রবন্ধে রবীন্দ্রনাথ সকলের কাছে গ্রহণযোগ্য। জীবনের প্রায় সকল পর্যায়ে তাঁর অবাধ বিচরণ। জীবনের জয়গান আর বন্দনা যেমন, তেমন মৃত্যুকেও তিনি কত সহজ করে নিয়েছেন। প্রিয়জনের বিয়োগ ব্যথায় আমরা যখন মুহ্যমান হয়ে পড়ি, তখন রবীন্দ্রনাথ এসে সান্ত্বনা হয়ে দাঁড়ান। তাঁর দর্শনে মরণ শ্যাম ও সমান। মৃত্যুকে এত সহজ আলিঙ্গন করা খুব কি সহজ? রবীন্দ্রনাথ সেটাই করে দেখিয়েছেন। তোমায় আমি হারাই যদি, তুমি হারাও না যে, নয়ন ছেড়ে চলে গেলে এলে সকল মাঝে। কিংবা আরো একটি লাইন মনে পড়ে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। কি সহজ ব্যাখ্যা তাঁর মৃত্যুকে নিয়ে! জীবনের অন্য পর্যায়গুলিতেও কবির উজ্জ্বল উপস্থিতি বিদ্যমান। এক জোড়া পা নয়, জোড়ায় জোড়ায় পা ফেলে জীবনের সর্বত্র ঘুরে বেড়ানো রবীন্দ্রনাথকে প্রণাম। তিনি আমাদের সমগ্র চেতন সত্তা জুড়ে রয়েছেন, তিনি থাকবেন। এই আশা করে, প্রণাম জানিয়ে চিঠি শেষ করেছেন আমাদের পত্রবন্ধু মানস দাস, মাইকেল নগর, মধ্যম গ্রাম, উত্তর চব্বিশ পরগনা থেকে লেখা। যারা চিঠি লিখেছেন আজকে, তাদের সকলকেই আজ সন্ধ্যার দপ্তরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা রয়েছেন আমাদের সঙ্গে, যারা প্রতিনিয়ত লেখেন, প্রতিনিয়ত

0: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
1: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবল

0: ভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
1: গ্লুকোমা, গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষে ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কি জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। যে প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমিয়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমিয়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ক্লো ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
2: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুন সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।

0: আকাশবাণী খবর পড়ছে দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের BSF এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাধনের উপর গুরুত্ব দিয়েছেন। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল 44 ডিগ্রির বেশি। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বীচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যাঁ। নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যাঁ।
0: শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনার পর উভয় নেতা একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী বলেন, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ দুই দেশ প্রশস্ত করেছে। এছাড়াও জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার বিষয়ে ভারত ও ইতালি নিয়মিত যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে করা উচিত। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ এবং তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে তাদের যৌথ প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল গণতন্ত্রকে শুধু সন্ত্রাসবাদের নিন্দা করলেই চলবে না, এর আর্থিক নেটওয়ার্ক গুলো ভেঙে ফেলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে BSF এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার 2 সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জালনোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজশ পাওয়া গেছে। শ্রী অধিকারী আরো জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে, ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফের মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকেও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেই সেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং ছুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা ডিআরডিও আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ইউএলপিজিএম V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য ডিআরডিও, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্প ক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রী প্রধান এই ধরনের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করা, ব্লক করা এবং বন্ধ করে দেওয়া। মন্ত্রী জোর দিয়ে বলেন, সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আসন্ন জনগণনার অঙ্গ হিসেবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে, এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 44 ডিগ্রির বেশি ছিল। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেন্ডস জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ও মুম্বাই 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। রাত আটটায় শুনবেন নানা রঙের গান, 8:30 আইনি কথা, চিকিৎসা বিমা এবং গাফিলতি, এ বিষয়ে আইনজীবী অনির্বাণ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে এবং প্রযোজনায় রলিনা সেনগুপ্ত। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় অনিন্দিতা মুখোপাধ্যায়। 9:30 শুনবেন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 9:45 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন। 10:45 আধুনিক গানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে।

की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃ সম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: এখন বিজ্ঞাপনের পর স্থানীয় সংবাদ।
1: এই যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন,
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দিলে কি?
1: যুক্ত
2: হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। আপাতত 27 কিলোমিটার জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেছেন। আগামীকালও একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েকদিনও একই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ইডেনে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। দীর্ঘ জটিলতা শেষে রাজ্য সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা ও রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দুবাবু আরও জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় 2,200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1,600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও বিএসএফ পরিকাঠামো তৈরির জন্য জমি। তিনি বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে।
1: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, তো তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্তবর্তী জেলাগুলিতে দীর্ঘদিন কোনো সমন্বয় বৈঠক হয়নি। নতুন সরকার দায়িত্ব নেবার পর থেকেই জেলা প্রশাসন, বিএসএফ, রাজ্য পুলিশ, কাস্টমস সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে নিয়মিত সমন্বয় বৈঠক শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল।
2: আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্ট গুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পারছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্য যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আরো একটু সুদৃঢ় হবে।
0: সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই পদ্ধতিতে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
1: যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ড ওভারের
3: আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগাননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোন পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটরস। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ড ওভার করবে বিএসএফ এর হাতে, অর্থাৎ ডিটেক্ট ডিলিট এবারে ডিপোর্ট।
0: এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। তিনি জানান, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এখন থেকে প্রতি মাসে একবার করে তিনি উত্তরবঙ্গ সফর করবেন। জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে শিলিগুড়ির উত্তরকন্যায় সপ্তাহে একদিন করে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জনতার দরবার করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওই দিনই 11টা থেকে 1টা পর্যন্ত হবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং 2টা থেকে 4টে পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সব সাংসদ ও বিধায়ক নিয়ে আরও একটি বৈঠক করবেন। কল্যাণমূলক প্রকল্পগুলি খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল 2টি জেলায় প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। সকালে হাওড়া জেলা শাসকের অফিসে জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি। এর আগে বেলুড় মঠ যাবেন মুখ্যমন্ত্রী। দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং দুই বর্ধমানের জেলা প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন এবং বিরোধী দলের স্বীকৃতি ঘিরে জটিলতা আরও তীব্র হয়েছে। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে আজ এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্রনাথ দাস। তিনি জানান, বিরোধী দলের তরফে একটি চিঠি জমা পড়েছে ঠিকই, তবে সেই চিঠিতে প্রয়োজনীয় কিছু তথ্যের ঘাটতি রয়েছে, ফলে বিষয়টি এখন অধ্যক্ষের বিবেচনার উপর নির্ভর করছে। বিরোধী দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে পরিষদীয় দলের পদাধিকারীদের নামের তালিকা পাঠিয়েছেন, কিন্তু সেই চিঠিতে পরিষদীয় দলের বৈঠক কবে হয়েছে, সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা সম্মতি দিয়েছেন সেই সংক্রান্ত তথ্য উল্লেখ নেই। বিধানসভার নিয়ম অনুযায়ী এই সমস্ত তথ্য স্পষ্টভাবে জমা দিতে হবে। এদিকে বিরোধী দলনেতা পদে দল মনোনীত বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইতোমধ্যেই একটি আরটিআই দায়ের করেছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে ওই কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। এদিকে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেবার কথা জানিয়েছেন, যদিও প্রার্থীপদ প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন তিনি। অন্যদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আপাতত তাতে হস্তক্ষেপ করেনি আদালত। 2021 বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে বিধাননগর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে সিআইডি আজ ভবানী ভবনে প্রায় 12 ঘণ্টা জেরা করে। রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের বিরুদ্ধে চাকরি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরদিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ও অভব্য আচরণের অভিযোগে 4 বিজেপি নেতাকে দলের তরফে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত রাকেশ মাহাতো, বিজয়মোহন সিং, অরুণচন্দ্র মাঝি এবং মিঠুন কুমারকে সব রকমের সাংগঠনিক কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের উত্তরে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। এদিকে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 5 ওভারে 3 উইকেটে 34 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: इटली की प्रधानमंत्री जॉर्जिया मेलोनी के साथ प्रतिनिधिमंडल स्तर की वार्ता की। बैठक में व्यापार, निवेश, प्रौद्योगिकी, रक्षा, स्वच्छ ऊर्जा और रणनीतिक साझेदारियों में सहयोग बढ़ाने पर विशेष बल दिया गया। वार्ता के बाद संयुक्त संवाददाता सम्मेलन में श्री मोदी ने घोषणा की कि भारत और इटली ने अपने द्विपक्षीय संबंधों को विशेष रणनीतिक साझेदारी के स्तर तक ले जाने का फैसला किया है।
5: पिछले लगभग 3.5 वर्षों में मुझे कई बार प्राइम मिनिस्टर मेलोनी से मिलने का अवसर मिला है। यह भारत और इटली के बीच करीबी सहयोग और सामंजस्य को दर्शाता है। उनके नेतृत्व में हमारे संबंधों को नई गति, नई दिशा और नया आत्मविश्वास मिला है। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं।
4: श्री मोदी ने कहा कि दोनों देश द्विपक्षीय व्यापार को 20 अरब यूरो तक पहुंचाने के लिए काम कर रहे हैं। श्री मोदी ने कहा कि दोनों देश भारत इटली नवाचार केंद्र स्थापित करने पर भी काम कर रहे हैं।
5: टेक्नोलॉजी और इनोवेशन हमारी पार्टनरशिप का इंजन है। AI, क्वांटम, स्पेस और सिविल न्यूक्लियर एनर्जी जैसे क्षेत्रों में हमारे सहयोग की अपार संभावनाएं हैं। दोनों देशों के स्टार्टअप्स, रिसर्च सेंटर्स और उद्योगों को आपस में जोड़ने के लिए हम इंडिया इटली इनोवेशन सेंटर पर काम कर रहे हैं।
4: श्री मोदी ने कहा कि दोनों देश आतंकवाद को मानवता के लिए गंभीर खतरा मानते हैं। सुश्री जॉर्जिया मेलोनी ने कहा कि दोनों देशों के बीच की दोस्ती सम्मान और आपसी विश्वास पर आधारित है। रक्षा मंत्री राजनाथ सिंह ने दक्षिण कोरिया के रक्षा खरीद कार्यक्रम प्रशासन मंत्री ली जोंग चुल से सोल में मुलाकात की। बैठक के दौरान दोनों पक्ष संयुक्त विकास, उत्पादन और निर्यात के अवसर पैदा करने के लिए आपसी प्रयासों का लाभ उठाने पर सहमत हुए। दोनों देशों के नवाचार तंत्र को आपस में जोड़ने वाली महत्वाकांक्षी काइंड एक्स पहल की क्षमता का पूरा लाभ उठाने के लिए एक रूपरेखा पर भी चर्चा हुई। रक्षा अनुसंधान और विकास संगठन ने अनमैन्ड एरियल व्हीकल लॉन्च्ड प्रिसियन गाइडेड मिसाइल का अंतिम परीक्षण सफलतापूर्वक पूरा कर लिया है। ये आत्मनिर्भर भारत पहल के अंतर्गत स्वदेशी रक्षा क्षमताओं को मजबूत करने की दिशा में एक और महत्वपूर्ण उपलब्धि है। रक्षा मंत्री राजनाथ सिंह ने सफल परीक्षण के लिए रक्षा अनुसंधान और विकास संगठन, सार्वजनिक क्षेत्र के उपक्रमों, रक्षा सह उत्पादन भागीदारों और उद्योग जगत की सराहना की। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने नीट UG पुनर्परीक्षा के सुरक्षित, निष्पक्ष और सुचारू संचालन के लिए कड़ी निगरानी और पुख्ता सुरक्षा व्यवस्था की आवश्यकता पर बल दिया है। श्री प्रधान ने आज नई दिल्ली में केंद्रीय सुरक्षा और खुफिया एजेंसियों के साथ उच्च स्तरीय समीक्षा बैठक में ये बात कही। इस दौरान गुमनाम ऑनलाइन समूहों के माध्यम से प्रतियोगी परीक्षाओं से संबंधित गलत सूचना के बढ़ते प्रसार पर भी चिंता व्यक्त की गई। गुजरात सरकार ने एक राष्ट्र एक चुनाव विधेयक का समर्थन किया है। एक राष्ट्र एक चुनाव पर बनी संयुक्त संसदीय समिति ने आज गुजरात के गांधीनगर में विभिन्न राजनीतिक दलों के प्रतिनिधिमंडल के साथ चर्चा की। उप मुख्यमंत्री हर्ष सांघवी ने कहा कि प्रस्तुति में एक राष्ट्र एक चुनाव के फायदों के बारे में बताया गया। इस बीच कांग्रेस सहित अन्य राजनीतिक दलों ने एक राष्ट्र एक चुनाव का विरोध किया और समिति के सामने प्रतिक्रियाएं रखीं। ईरान संघर्ष के कारण वैश्विक अनिश्चितता के बावजूद संयुक्त राष्ट्र ने इस वर्ष भारत की विकास दर 6.4% रहने का अनुमान लगाया है। इससे भारत विश्व की सबसे तेजी से बढ़ती प्रमुख अर्थव्यवस्थाओं वाला बना रहेगा। संयुक्त राष्ट्र के वरिष्ठ अर्थशास्त्री इंगो पिटले ने कहा कि भारत की मजबूत उपभोक्ता मांग, सार्वजनिक निवेश और सेवा निर्यात में वृद्धि इसकी अर्थव्यवस्था को सहारा दे रही है। आईपीएल क्रिकेट में आज कोलकाता नाइट राइडर्स और मुंबई इंडियंस के बीच मुकाबला जारी है। ताज़ा समाचार मिलने तक मुंबई इंडियंस ने छठे ओवर में 4 विकेट पर 41 रन बना लिए हैं। कोलकाता ने टॉस जीतकर गेंदबाजी का फैसला किया। मौसम विभाग ने इस सप्ताह उत्तर पश्चिमी और मध्य क्षेत्र में लू की आशंका व्यक्त की है। अगले 4 दिन तक दिल्ली, पंजाब, हरियाणा, चंडीगढ़, उड़ीसा, छत्तीसगढ़, राजस्थान, तेलंगाना और उत्तराखंड में लू चल सकती है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
6: दिस इज आकाशवाणी, द न्यूज शेयर्ड बाय अपराजिता नायर। India and Italy have decided to elevate their bilateral ties to a special strategic partnership and enhance cooperation in areas of trade, investment and new technologies. Prime Minister Narendra Modi made the announcement following delegation-level talks with his Italian counterpart Giorgia Meloni in Rome today. In a press statement after the talks, Prime Minister Modi said the two sides deliberated extensively on enhancing bilateral ties.
5: पिछले लगभग 3.5 वर्षों में मुझे कई बार प्राइम मिनिस्टर मेलोनी से मिलने का अवसर मिला है। यह भारत और इटली के बीच करीबी सहयोग और सामंजस्य को दर्शाता है। उनके नेतृत्व में हमारे संबंधों को नई गति, नई दिशा और नया आत्मविश्वास मिला है। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं।
6: मिस्टर मोदी सेड India Italy Joint Strategic Action Plan 2025 to 2029 provides a practical and futuristic framework for bilateral ties. He said both sides are working on establishing an India Italy Innovation Center. He added that the India Italy Defence Industrial Roadmap has paved the way for co-development and co-production of military hardware.
5: दोनों देशों के स्टार्टअप्स, रिसर्च सेंटर्स और उद्योगों को आपस में जोड़ने के लिए हम इंडिया इटली इनोवेशन सेंटर पर काम कर रहे हैं। हमारी सेनाओं के साथ साथ दोनों देशों के रक्षा उद्योगों के बीच भी सहयोग बढ़ रहा है। मैरिटाइम पावर्स के रूप में भारत और इटली के बीच करीबी सहयोग स्वाभाविक है। हम मिलकर शिपिंग, पोर्ट्स मॉडर्नाइजेशन, लॉजिस्टिक और ब्लू इकोनॉमी पर काम करेंगे।
6: Mr. Modi also said both countries are united in viewing terrorism as a serious threat to humanity and noted that their joint efforts against terror financing have set an important global example. Speaking on the occasion, Italian Prime Minister stressed the importance of ensuring freedom of navigation in the Indo-Pacific region. Prime Minister Modi also called on Italian President Sergio Mattarella and held discussions on further expanding the bilateral partnership in areas such as trade, technology, clean energy and culture. Mr. Modi reached Italy yesterday on the 5th and final leg of his five-nation tour after concluding his visits to Norway, Sweden, the Netherlands and UAE. Union Education Minister Dharmendra Pradhan has stressed the need for heightened vigilance and foolproof security arrangements to ensure a safe, secure and fair conduct of the upcoming NEET UG re-examination. Mr. Pradhan said this while chairing a high-level review meeting with Central Security and Intelligence Agencies in New Delhi today. The NEET UG re-examination for admission to undergraduate medical education will be held on the 21st of June. A Delhi court has sent 5 accused in the NEET paper leak case to judicial custody till 2nd of next month. The accused are Mangilal Khatik, Vikas Biwal, Dinesh Biwal, Yash Yadav and Dhananjay Lokhande. The court has also extended the CBI custody of another accused, Shubham Kherner. The NEET UG 2026 exam held on 3rd in this month was cancelled amid allegations of paper leak. The CBI has been given the task to carry out a comprehensive inquiry into the irregularities. India is set to remain the world's fastest growing major economy as the United Nations projected a growth rate of 6.4% this year despite global uncertainty caused by the Iran conflict. UN senior economist Ingo Patel, briefing reporters on the mid-year update to the World Economic Situation and Prospects report yesterday, said that India's strong consumer demand, public investment and growth in services exports continue to support its economy. Severe heat wave gripped northern and central India with temperature breaching 44 degree mark at several places today. In Rajasthan, an orange alert has been issued for severe heat wave conditions in two districts, while a yellow alert has been issued in 14 districts. In IPL cricket, Mumbai Indians were 47 for 4 in 6.2 overs against Kolkata Knight Riders at Eden Gardens in Kolkata when report last came in. Earlier, Kolkata Knight Riders won the toss and elected to field. And that is the end of this news bulletin.
7: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
8: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
9: যথাসময়ে আমরা যথারীতি সেই তিনটে টিমকে অর্থাৎ কুইজার্স, উইনার্স এবং চ্যালেঞ্জার্সকে সঙ্গে নিয়ে আবার ফিরে এলাম পতাকা কুইজ টাইমে। অষ্টম রাউন্ড অব দি ফলাফল আগের সপ্তাহে ঘোষণা করা হয়েছিল। আবার বলি, যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 110, 50 এবং 65। সেখান থেকে আমরা সামনের দিকে তাকাবো, নবম রাউন্ডের দিকে এগোলে আমরা প্রথমে পাব কোথায়, অর্থাৎ কোথায় অবস্থিত এই রাউন্ডটি। এই রাউন্ডের প্রথম প্রশ্ন যাবে টিম নাম্বার থ্রির জন্য, অর্থাৎ চ্যালেঞ্জার্স টিমের কিরণময় মণ্ডল এবং সুরজ মণ্ডল, তোমরা বলবে মানস সরোবর হ্রদটি কোথায় অবস্থিত।
10: কৈলাস, তিব্বত।
9: তিব্বত সঠিক উত্তর, তিব্বত মালভূমিতে এটা অবস্থিত। তোমরা পেয়েছো 10 নম্বর। দ্বিতীয় প্রশ্ন, দ্য উইনার্স সৌরভ ঘোষ, সুদীপ মণ্ডল, তোমাদের জন্য প্রশ্ন, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এটা ভারতে কোথায়, মানে কোন রাজ্যে অবস্থিত, রেলের কোচ বানায় ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি?
11: পেরাম্বুর।
9: বলো
11: পেরাম্বুর
9: কোথায় আছে? পেরাম্বুর তো জায়গাটা, আমি রাজ্যের না,
11: তামিলনাড়ু।
9: হ্যাঁ, আমি জায়গাটার নাম মানে তুমি ঠিকই বলেছো পেরাম্বুর, কিন্তু আমি বললাম কোন রাজ্যে, তামিলনাড়ু। 10 নম্বর তোমরাও পেয়েছো। এবারে এই রাউন্ডের শেষ প্রশ্ন যাচ্ছে টিম নাম্বার ওয়ান অর্থাৎ কুইজার্সের মহিদুল ইসলাম এবং সাহিল শেখের কাছে। ফোনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা ভারতের কোথায় অবস্থিত?
11: উত্তরাখণ্ড।
9: উত্তরাখণ্ড নয়, যদি কেউ বোনাস হিসাবে নাম্বার পেতে চাও।
10: মহারাষ্ট্র।
9: মহারাষ্ট্র নয়।
11: অন্ধ্রপ্রদেশ।
9: অন্ধ্রপ্রদেশ নয়, অন্ধ্রপ্রদেশ। যাই হোক, ওটা ওই উত্তরটাও ঠিক হয়নি, সঠিক উত্তর হবে পোর্ট ব্লেয়ার, এখানে রয়েছে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। শেষ করলাম কোথায় অবস্থিত এই বিষয়ক রাউন্ডটি। পরের রাউন্ড, ইন্টারেস্টিং রাউন্ড, আসবেন মুক্তি স্যার।
12: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
13: দশম রাউন্ড, ফোন আ ফ্রেন্ড, অর্থাৎ একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে যদি ব্যর্থ হয় কোনো দল, অস্বস্তি হয় প্রশ্নের উত্তরের বিষয়ে, তাহলে সে ফোনের সাহায্য নিতে পারে। ফোনটা এখান থেকে যাবে, আমরা কথা বলবো, নির্দিষ্ট প্রশ্নের উত্তর আমরা সংশ্লিষ্ট দলকে বলবো যে উত্তর এই হচ্ছে, ফাইনাল ডিসিশন কিন্তু সেই দলের, তারা সেই শুভানুধ্যায়ীর সঙ্গে যাবে না নিজের জানা উত্তরটাকেই ঠিক মনে করবে। ওকে, প্রথম প্রশ্ন যাচ্ছে টিম নাম্বার থ্রির কাছে, দ্য চ্যালেঞ্জার্স, কিরণময় মণ্ডল, সুরজ মণ্ডল। প্রশ্ন এই, মালকোষ রাগ 24 ঘন্টার সাধারণত কোন সময়ে গাওয়া হয়? তিনটে অপশান আছে, এ সকাল, বি মধ্যরাত্রি, সি সন্ধ্যা। উইচ এভার ইজ কারেক্ট।
10: আমরা একটু সহায়তা নেব,
13: ফোনের সহায়তা। বন্ধু না কে আছেন?
10: বন্ধু,
13: বন্ধুকে
10: ফ্রেন্ড, হাবিবুর রহমান।
13: হাবিবুর রহমান বন্ধুকে ফোন করা যাক। বন্ধু জানালেন মধ্যরাত, বি।
10: স্যার আমরা অপশন বি এর সঙ্গে যাব, মধ্যরাত্রি,
13: মানে সেটাই নিরাপদ।
10: হ্যাঁ স্যার,
13: হাততালি হোক। মধ্যরাত্রি, মালকোষ রাগ। টিম নাম্বার টু, টিম নাম্বার থ্রির জন্য 10 নম্বর হোক, টিম নাম্বার টু, দ্য উইনার্স সৌরভ ঘোষ, সুদীপ মণ্ডল। প্রশ্ন এই, ভারতের কোন রাজ্যের একটি উৎসবের নাম ওনাম? এ তামিলনাড়ু, বি কর্ণাটক, সি কেরল।
11: আমরা স্যারের সাহায্য নেব,
13: স্যারের সঙ্গে কথা বলা দরকার। স্যার আমাদের শিরোধার্য, আমাদের শ্রদ্ধেয় মানুষ কে তিনি?
11: মিঠুন মণ্ডল
13: স্যার, মিঠুন মণ্ডল। দশ নম্বর টিম নাম্বার টুর জন্য, টিম নাম্বার ওয়ান দ্য কুইজার্স, মহিদুল ইসলাম সাহিল সে। প্রশ্ন এই, পতঞ্জলি, পতঞ্জলি ছিলেন প্রাচীন ভারতের একজন ড্যাশ। এই ড্যাশে যে শব্দটি বসবে সেটি হচ্ছে এ ব্যাকরণবিদ, বি আয়ুর্বেদাচার্য, সি শল্য চিকিৎসক। উইচ এভার ইজ কারেক্ট?
11: স্যার আমরা বন্ধুর সাহায্য নেব।
13: প্রথমে বন্ধুর সঙ্গে গিয়ে লাভ হয়েছে, পরে স্যারের সঙ্গে গিয়েও ক্ষতি হলো না। এরপরে বন্ধু, বন্ধুকে?
11: বন্ধু স্যার সিহাব হোসেন।
13: সিহাব হোসেনকে কথা বলা যাক। রণে বনে জলে জঙ্গলে রাজদারে শশানেচ্ছা যা তিষ্ঠাতি সা বান্ধব। কিন্তু এটা 2026 ডিয়ার, সব সময় বন্ধুর সঙ্গে যাওয়া যাচ্ছে না। কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, ব্যাকরণবিদ। প্রবাল স্যার বলবেন দলগত অবস্থান।
12: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
9: দশম রাউন্ডের শেষে দলগত অবস্থান যে জায়গায় পৌঁছিয়েছে দ্য কুইজার্সের জন্য সেটা হলো 110। বিগত তিনটে রাউন্ড ধরেই তারা এই অবস্থানে অটল রয়েছে, যদিও এটা বাঞ্ছনীয় নয়, এগিয়ে যাওয়া উচিত। দ্য উইনার্স, উইনার্স হচ্ছে গত রাউন্ডে 10 অ্যাড করে 60 থেকে এই মুহূর্তে 70 উন্নীত হয়েছে বা নিজেকে উন্নীত করেছে। দ্য চ্যালেঞ্জার্স, কিরণময় মণ্ডল, সুরজ মণ্ডল, তোমরা ছিলে 75, 10 মার্কস অ্যাড হয়ে এই মুহূর্তে 85 তোমরা অবস্থান করছো। 110, 70 এবং 85 যথাক্রমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই পর্যন্ত। এবারে আমরা যাব একাদশ রাউন্ডে, যার বিষয় হচ্ছে সংস্কৃতি, জাতীয় বা আঞ্চলিক সংস্কৃতি। এ বিষয়ে প্রথম প্রশ্ন যাচ্ছে টিম নাম্বার থ্রির জন্য। ভারতীয় সংস্কৃতি জগতে মল্লিকা সারাভাই নামটি কোন ক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত?
10: সিনেমা জগৎ।
9: ফাইনাল উত্তর সঠিক নয়, যার জন্য যাব টিম নাম্বার টু এর কাছে।
11: ভারতনাট্যম নাচের সঙ্গে জড়িত।
9: ভারতীয় ক্লাসিক্যাল ডান্স, উচ্চাঙ্গ নৃত্যের জন্য তিনি বিশ্ববিখ্যাত। থ্যাংক ইউ। পাঁচ নম্বর তোমাদের খাতায় যোগ হয়েছে। এবারে তোমাদের জন্যই প্রশ্ন, বলো লেজিম নৃত্য একটা ডান্স ফর্ম, যদি এটা ক্লাসিক্যাল নয়, এটা ভারতের, এটা আঞ্চলিক, ভারতের কোন রাজ্যের অন্যতম একটা নৃত্যকলা বা ডান্স ফর্ম?
11: অরুণাচল প্রদেশ।
9: হ্যাঁ সেটা বলো, অরুণাচল প্রদেশ সঠিক নয়, যার জন্য আমরা যাব টিম নাম্বার ওয়ানের কাছে, কুইজার্সের কাছে।
10: মণিপুর।
9: মণিপুরও নয়। তিন নম্বর দলের কাছে যেতে হচ্ছে সঠিক উত্তরের আশায়।
10: ঝাড়খণ্ড।
9: ঝাড়খণ্ড না, সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের লেজিম নৃত্য বিখ্যাত ডান্স ফর্ম। নম্বর দেওয়া গেল না, জানা হলো। এবারে পরবর্তী প্রশ্ন যাবে টিম নাম্বার ওয়ানের কাছে। গুরু বিপিন সিংহ যে নৃত্যের সঙ্গে সংযুক্ত তার নাম কি?
10: কত্থক।
9: কত্থক নয়, যাবো তিন নম্বর দলের কাছে। এবং সেই সঙ্গে এই রাউন্ডটা শেষ হয়েছে।
12: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
13: 12 নম্বর রাউন্ড অডিও। প্রথম প্রশ্ন টিম নাম্বার থ্রির কাছে। দ্য চ্যালেঞ্জার্স, কিরণময় মণ্ডল, সুরজ মণ্ডল, রবীন্দ্রসঙ্গীত, গানটা চেনো, গানের প্রথম তিনটে লাইন অন্তত, তিনটে শব্দ অন্তত বলে দাও, আর দশ নম্বর নাও।

0: উত্তর চাইব টিম নাম্বার থ্রির কাছ থেকে।
1: সেজন মানুষ চেনে না,
0: সেজন মানুষ চেনে না, এটা রবীন্দ্রসঙ্গীত। টিম নাম্বার টু, দ্য উইনার্স,
1: পাস
0: পাস। টিম নাম্বার ওয়ান, দ্য কুইজার্স,
1: তোরা যে যা বলিস রে সোনার হরিণ বলে যে রবীন্দ্রসঙ্গীতটা আছে, এটা
0: আমাদের প্রশ্ন করার সময় আমরা কিন্তু বলেছিলাম প্রথম তিনটে শব্দ ঠিক চাই।
1: তোরা যে যাই বলিস, প্রথম তিনটে মানে শব্দ,
0: তোরা যে যা বলিস।
1: হ্যাঁ
0: দেখি তো মেলে কি।
2: তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই।
0: 5 ফর টিম নাম্বার 1। এবারে যাব টিম নাম্বার 2 কাছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির।

0: টিম নাম্বার টু, ডাক্তারি পড়াশোনা চলছে, শিল্পী কে?
1: অরিজিৎ সিং।
0: অরিজিৎ সিং, অরিজিৎ সিং। টিম নাম্বার ওয়ান?
2: এ আর রহমান।
0: এ আর রহমান। টিম নাম্বার ওয়ানের জন্য পাঁচ নম্বর, আর টিম নাম্বার ওয়ানের কাছে যাচ্ছে সরাসরি প্রশ্ন।

0: টিম নাম্বার ওয়ান
1: ইনি কি সেলেন ডিওন
0: সেলেন ডিওন
1: সেলেন ডিওন
0: টিম থ্রি
1: পাস
0: পাস
2: সোনু নিগম
0: সোনু নিগম পাঁচ নম্বর টিম নাম্বার টুর জন্য আর এই সপ্তাহ শেষ করেছি আমরা এই রাউন্ডের সঙ্গে সঙ্গে প্রবাল স্যার বলবেন সাম্প্রতিকতম অর্জন কার কোথায়
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13 ফোন নাম্বার 0333987 3987
4: এইমাত্র দ্বাদশ রাউন্ড শেষ হলো আমাদের এ সপ্তাহের মতো বিদায় নিতে হবে কিন্তু তার আগে স্কোর প্রথম দল দ্য কুইজার্স মহিদুল ইসলাম সাহিল শেখ তোমরা এই মুহূর্তে রয়েছ 120 আর যে বাকি দুটো টিম দ্য উইনার্স সৌরভ ঘোষ সুদীপ মণ্ডল দ্য চ্যালেঞ্জার্স কিরণময় মণ্ডল সুরজ মণ্ডল তোমরা উভয়েই 85 মার্কস পেয়ে সমান জায়গায় রয়েছ এইরকম একটা উত্তেজনাময় অবস্থায় দাঁড়িয়ে আমাদের শ্রোতা বন্ধুদেরও ইচ্ছা করছে জানতে যে তারপর কী হলো এই গল্পের শেষটা আমরা বলবো পরের সপ্তাহে অর্থাৎ 27 মে কথা দিলাম এই তিনটে দলকে নিয়েই আমরা ফিরবো ততক্ষণ পর্যন্ত সকলকেই অপেক্ষা করতে হবে ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন সেদিনও রেডিওটা অন করবেন মনে রাখবেন 27 মে শুভরাত্রি
5: পতাকা কুইজ টাইম জমজমাটি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রতিযোগী দুজনের নাম প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের ফোন নাম্বার টাইপ করে অনুগ্রহ করে মেসেজ করুন দুটি নম্বরের যে কোনো একটিতে 9434860633 অথবা 9475877786 নম্বর দুটি আমি আবার বলছি 9434860633 অথবা 9475877786 আমরা ডেকে নেব আপনাদের যথাসময়ে
6: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড
7: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমেও এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান প্রথম গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। আইএমডি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2-3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা চলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার পর দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়েছে। কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি, সামুদ্রিক পরিবহন এবং বন্দর ক্ষেত্রে সহযোগিতা নিবিড় করার জন্য উভয় দেশ বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজ করার জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এছাড়াও লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের উন্নয়নের জন্য চুক্তি হয়েছে, যা সাংস্কৃতিক ও সামুদ্রিক ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতারই প্রতিফলন। দুই দেশ কর সংক্রান্ত অপরাধ, বেআইনি অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে সমন্বয় জোরদার করতেও সম্মত হয়েছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যায়। ইয়ে ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যায়। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যায়। মুঝে খুশি হ্যায় হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
0: আলোচনার পর উভয় নেতাই একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ। ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক প্রদান করা হয়। শ্রী মোদী এই সম্মানকে ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যচাষী, কৃষিবিজ্ঞানী এবং কৃষি শ্রমিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। ফাওয়ের মহানির্দেশক কু ডং ইউ প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং মানব কল্যাণের প্রতি ভারতের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। তিনি জোর দিয়ে বলেন, এটি খাদ্য নিরাপত্তা কেবল একটি নীতিগত বিষয় নয়, বরং মানবতার প্রতি এক গভীর দায়িত্ব।
1: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को অত্যন্ত বিনম্রতা কে সাথ স্বীকার করতে হুয়ে ভারত কে অন্নদাতাও কো ইহ মেডাল সমর্পিত করতা হুঁ।
0: অ্যাগ্রিকোলা পদক হল ফাওয়ের মহানির্দেশকের পক্ষ থেকে প্রদত্ত সর্বোচ্চ সম্মান। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল কৃষি, দারিদ্র দূরীকরণ এবং খাদ্য পুষ্টি উন্নয়নে অসাধারণ ও দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিদের এই পদক প্রদান করা হয়। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএর আওতায় থাকা সাতটি সম্প্রদায়ের মানুষ এই ব্যবস্থার বাইরে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
0: অনুষ্ঠানে উপস্থিত বিএসএফের মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল। নতুন সরকারের আমলে সেই সহযোগিতা মিলছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। কেরালামে প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন কেরালাম প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথালার ওপর স্বরাষ্ট্র ও ভিজিল্যান্স দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতা পি কে কুনহালিকুট্টিকে শিল্প ও তথ্যপ্রযুক্তি, বর্তমান রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফকে বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী ভি ডি সতীশান আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে দপ্তর বণ্টনের সুপারিশ পেশ করেন। নতুন বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল তিরুবনন্তপুরমে শুরু হবে। সেখানে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। ষোড়শ পুদুচেরি বিধানসভার নির্বাচিত সদস্যরা আজ বিধানসভা সদনে শপথ গ্রহণ করেন। প্রোটেম স্পিকার এস আনবালাগান সদস্যদের শপথ বাক্য পাঠ করান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশের তকমা ধরে রাখতে সমর্থ হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের বরিষ্ঠ অর্থনীতিবিদ ইনগো পিটার্ল গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস রিপোর্ট প্রকাশ করে সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ চাহিদা, সরকারি বিনিয়োগ এবং পরিষেবা ক্ষেত্রে রফতানির হার বৃদ্ধি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। পাঞ্জাব পুলিশ আজ অমৃতসর ও ফিরোজপুরে 3টি পৃথক অভিযানে 14 কেজি হেরোইন, 12 কেজি আইসিই মাদক এবং একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে। পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের খোঁজ পেয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে পুলিশ আজ প্রায় 2 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি ড্রোনের মাধ্যমে এই মাদক ফেলা হয়েছে বলে অনুমান। সীমান্ত পেরিয়ে মাদক পাচার সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সপ্তাহব্যাপী নজরদারি অভিযানের পর বিশনাহা সেক্টরে পুলিশ এই মাদক উদ্ধার করে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এরা হলেন মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডে। অপর এক অভিযুক্ত শুভম খৈরনারের সিবিআই হেফাজতের মেয়াদও বৃদ্ধি করেছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2 থেকে 3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে আগামীকাল পর্যন্ত একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। IMD আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়ারও পূর্বাভাস দিয়েছে। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে মুম্বাই 18 ওভার 1 বলে 7 উইকেটে 119 রান করেছে। ISL ফুটবল আগামীকাল শেষ হচ্ছে। এদিনই স্থির হয়ে যাবে কোন দল এবারের ISL চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগামীকাল ইস্টবেঙ্গল যাদবপুরের কৃষ্ণভারতী ক্রীড়াঙ্গনে তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের জোহরভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলায় শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। খবর শেষ হলো। এরপরের খবর শুনুন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। একটু পরেই জলসাঘর।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
5: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
6: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
5: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
6: তাহলে সঠিক নম্বর?
5: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
6: দিদি তুমি বাঁচালে।
5: কাজ থেকে নয়,
6: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
7: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

আমাদের সকলের কাছে প্রাণের ঠাকুর তিনি, মনের মানুষ তিনি। বাঙালির চিন্তা জগতে এমন কোনো বিষয় নেই যেখানে তিনি নেই। জীবনের প্রতিটি বিষয়ে তাঁর অনুরাগের জন্যই তো বারবার আমরা তাঁর আশ্রয়ে স্থিত হই। সেই আশ্রয়ে সঙ্গীত যখন হাতটি এসে ধরে, তখন আমরা আরও আকৃষ্ট হই, মনে হয় তাঁর ছায়াতেই আসন পেতে বসে থাকি সর্বক্ষণ। রবীন্দ্রসঙ্গীতের সেই বিশাল ব্যাপ্তির পরিসরে যখন আমাদের দেশজ সুর, আমাদের লোক আঙ্গিক ভেসে ওঠে, তখন তো তাঁকে জড়িয়েই আমাদের বাঁচতে ইচ্ছে করে, অনেকের জীবন কাটাতে ইচ্ছে করে। এই জীবনের বিশেষ অঙ্গ তখন হয়ে ওঠে বাউল সঙ্গীত, বলা যায় বাউল সাধন সঙ্গীত। কবিগুরু বাউল গানের জন্যই বাউলদের প্রতি আগ্রহী হয়ে ওঠেন, একথা অনেকেরই জানা। বাউলের সুর তাঁকে মোহিত করেছে, তাই তিনি আপ্লুত হয়ে বাউলদের নিয়ে মন্তব্য করেছেন, বাউলের গান আমি শিলাইদা হয়ে খাঁটি বাউলের মুখে শুনেছি এবং তাদের পুরাতন খাতা দেখেছি। নিঃসংশয়ে জানি বাউল গানে একটা অকৃত্রিম বিশিষ্টতা আছে যা চিরকেলে আধুনিক। সেই চিরকেলে আধুনিক কিছু গানে তিনি প্রভাবিত হয়েছেন আমরা জানি, আর সেই প্রভাবিত হওয়ার জন্যই তিনি প্রচুর এই ধরনের গান সৃষ্টি করেছেন। তার মধ্য থেকে আজকের জলসাঘরের শুরুতেই শোনাব একটি গান, যে গান অমর পাল গেয়েছেন, সেই প্রভাবিত গানের মধ্যে একটি।

এই বাউল অঙ্গের গানে প্রভাবিত হয়ে, বাউল গানে প্রভাবিত হয়ে কবিগুরু বেশ কিছু বাউলাঙ্গের গান তৈরি করেছিলেন, একথা আমরা জানি, এবং তার মধ্যে বেশ কিছু স্বদেশ পর্যায়ের গান। এই যে গান, বাউল গান থেকে তিনি গান তৈরি করছেন, এগুলোকে আমরা ভাঙা গান বলে থাকি এবং সেই গান আমাদের সংগ্রহে রয়েছে। এবারে যে গানটি আপনাদের জন্য রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি, সেই গানটির সঙ্গে আগের অমরপালের গানটির কোনো মিল আছে কিনা একটু শুনে বলুন তো।

0: ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে শুনছি গানটি। শুনতে শুনতে বন্ধু চলে এসেছেন ফোনের ওপ্রান্তে। 9434921300-তে কোন বন্ধু রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ, আজকের বিষয় রবি বাউল।
1: রবি বাউল আসলে যে বৃহৎ বিষয় নিয়ে আপনি বসেছেন, সে বিষয়টিকে এই 45 মিনিটে অনুষ্ঠানে ধরা খুব মুশকিল। তো আপনি যে এই প্রয়াস করেছেন তার জন্য আপনাকে সশ্রদ্ধ নমস্কার। আমি একটি গানে গল্প বলি ছোট্ট করে?
0: হ্যাঁ, খুব তাড়াতাড়ি,
1: খুব তাড়াতাড়ি। 1918 সালে জোড়াসাঁকোতে ডাকঘর নাটক অভিনীত হচ্ছে। ডাকঘর নাটক চলাকালীন রবীন্দ্রনাথের মনে হয়েছে যে অমলের চরিত্রের বহিঃপ্রকাশ করার জন্য, বহিঃপ্রকাশ ঠিকঠাক ভাবে করার জন্য, প্রকৃত ভাবে করার জন্য একটি গানের দরকার। সেই সময় আশামুকুল দাস ছোট্ট সে অভিনয় করছেন অমলের চরিত্রে। নাটকের মধ্যাহ্নে বিরতি পর্বে আশামুকুল দাসকে ডেকে নিয়ে বললেন যে আমি যদি তোমাকে একটা গান শিখিয়ে দিই তুমি গাইতে পারবে? তো হ্যাঁ, কি করে দেবো? যে ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এবং সেটা শিখিয়ে দেওয়া হয়েছিল। সেখানেই জন্ম নিয়েছিল ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমাদের। এই যে অমলের যে ভাবনাটা, আমি ঘর থেকে বেরোতে চাইছি, সে ভাবনার কিন্তু বহিঃপ্রকাশ। এবং সুর যেদিন উনি নিলেন হরিনাম দিয়ে জগৎ মাতা দিয়ে আমার এক না সরি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এইভাবেই তৈরি এই গল্প, এই ঘটনাটির উল্লেখ আমরা পাই প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের রানু ও ভানু গ্রন্থে। এবং আর একটি গানের কথা বলে শেষ করি, 1927 সালের একটি গান, আমি ফিরবো না রে ফিরবো না আর ফিরবো না রে, প্রায়শ্চিত্ত নাটকের গান। সেখানেও কিন্তু বাউলের যে সুর এবং বাউলের যে কথা সেটি তুলে ধরেছেন। তাছাড়াও যদি 1909 সালের একটা গান বলি, এখানে সুর কিন্তু বাউলের নয় কিন্তু ভাবটা কিন্তু বাউলের, রূপসাগরে ডুব দিয়েছি আরো প্রথম পাবো আশা করি। তো এই গানের কথা, অনেক গানের কথা মনে পড়ছে, তো আমি আমার মতন করে বলার চেষ্টা করলাম। ভালো থাকুন, ধন্যবাদ।
0: ভালো থাকুন, আপনিও এইভাবে আমাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকুন। আমাদের বন্ধু বলে গেলেন মালদা থেকে যে দেখেছি রূপসাগরে এই গানটির কথা। তো এই গানটি আমরা জানি, উনি বললেন যে নাটকে ব্যবহার করা হয়েছিল ভেঙে মোর ঘরের চাবি। এবং রবীন্দ্রনাথ অনেক গান, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান যেগুলো নাটকে ব্যবহার করা হয়েছে এবং সেগুলো বাউলাঙ্গের গান। শিলাইদহে এসে কুষ্টিয়া অঞ্চলের বাউল ফকির বৈষ্ণবদের গানের সুর এবং বাণীতে মুগ্ধ হয়েছিলেন কবি এবং আপ্লুত হয়েছিলেন। এই সব সাধকদের সাধন সঙ্গীতের দ্বারা নিজেই চমকিত হয়ে যান কবিগুরু। বাউল গানের বাণীকে নিজের অন্তরের মধ্যে লালন করতেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, কতদিন দেখেছি ওদের সাধককে একলা প্রভাতের রৌদ্রে পদ্মা নদীর ধারে, যে নদীর কোনো দ্বিধা নেই, পাকা দেউলের পুরাতন ভেদ ভেঙে ফেলতে কোনো দ্বিধা নেই। দেখেছি একতারা হাতে গানের ধারা বেয়ে মনের মানুষকে সন্ধান করবার গভীর নির্জন পথে তাঁদেরকে। এই যে প্রসঙ্গ, এ প্রসঙ্গ যে বাউল ফকিরদের উদ্দেশ্যে সে তো বলাই বাহুল্য। তো এই গানের এই প্রসঙ্গে যে গানটি চলে আসে সেই গানটি শুনি একটু, বাউল গান দোহারের শিল্পীবৃন্দের কণ্ঠে।

0: শান্তিদেব ঘোষের কণ্ঠে এই গান শুনছি আমরা। বলতে বলতে বন্ধু চলে এসেছেন 9434921300 তে। কোন বন্ধু? হ্যাঁ, বিষয় রবি বাউল।
1: আমি তার পক্ষে বলছি, মোহাম্মদ খুরশিদ আলী মন্ডল।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি, আপনি তো শুনুন, আজকে বিষয় রবি বাউল খুব ভালো ইংরেজি বই জ্বালানি ছিলেন, বাউল সঙ্গীতও আমাদের ছেলে প্রতি দিয়ে গেছেন, তিনি বাউল সঙ্গীত আপনি শোনাচ্ছেন, খুব ভালো লাগছে।
0: সঙ্গে থাকুন, শুনতে থাকুন। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে আসেন। এই সময় থেকে তিনি বাউল ফকিরদের সঙ্গে পরিচিত হতে থাকেন। প্রথমে তিনি আকৃষ্ট হন শিলাইদহের পোস্ট অফিসের পিয়ন গগন হরকরার গানের প্রতি। এই গগন হরকরার গাওয়া এবং লেখা একটি গান আমরা রেখেছি জলসাগরের আসরে। আসুন সবাই মিলে সেটা শুনি, দীনেন্দ্র চৌধুরীর কণ্ঠে।

গগন হরকরার এই গানের সুর কবির মনে এমন প্রভাব ফেলে যে গগন হরকরা সেই গানের সুরের ওপরে নিজের কথা বসিয়ে তিনি এটি গান তৈরি করেছিলেন। আমরা জানি সেই গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গগন হরকরা যে সুরে মনের মানুষের গান গেয়েছিলেন সেই সুরে কবিগুরু তাঁর সোনার বাংলা গানের সুর দেন। আমরা জানি যে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সে কারণে আমাদের আজকের প্লেলিস্টে না এই গানটি রাখা যাচ্ছে না।

বাউল গান প্রসঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আগ্রহের প্রকাশ আমরা পাই, দেখতে পাই 1290 বঙ্গাব্দে। তার আগে তাঁর লেখায়, কথায়, কোথাতেও বাউল গানের সেরকম উল্লেখ পাওয়া যায় না। 1883-84 খ্রিস্টাব্দে প্রথম তাঁর আগ্রহ প্রকাশ পায় এই বাউল গান সম্পর্কে। তখন তার বয়স 22 বছর। ভারতী পত্রিকায় বাউল গানের একটি আলোচনা প্রসঙ্গে দেশবাসীর দৃষ্টি তিনি আকর্ষণ করেন। ভারতীতে কিছু গান ছাপাও হয় সেই সময়, শুধুমাত্র কথা ছাপা হয়েছিল সুর ছাড়া। জানা যায় যে তাঁর প্রথম বাউল সুরের রচনা বিসর্জন নাটকে। এটা নিয়ে অনেকের মধ্যে মতভেদ আছে, তবুও অনেকেই বলেন, অনেক পণ্ডিত ব্যক্তি বলেন যে তাঁর বাউল সুরের রচনা বিসর্জন নাটকে প্রথম। সেই নাটকে তিনি একটি বাউল সুরের গান রচনা করেন এবং সেই গান রয়েছে আমাদের প্লে লিস্টে। শুনব সেই গান, শুনব তাঁর কণ্ঠে, কবি কণ্ঠে কবির গান।

শিলাইদহে থাকাকালীন কবিগুরুর সঙ্গে গগন হরকরা, গোসাই গোপাল, সর্বক্ষেপী বোষ্টমী, গোসাই রামলাল এবং রামলালের অজস্র শিষ্য, লালনের অজস্র শিষ্য এবং প্রশিষ্যদের সাক্ষাৎ ঘটেছিল। তিনি নিজে অনেক বাউল গান সংগ্রহ করেছিলেন এবং সেই গানগুলো প্রচার করেছিলেন।

বিভিন্ন কাগজে এগুলো প্রচার করেছিলেন, বিভিন্ন পত্রিকার ছাপার ব্যবস্থা করে দিয়েছিলেন এই গানগুলো। ফলে সুধী সমাজের মধ্যে বাংলার বাউল গান সম্পর্কে একটা ধারণা জন্মায়। মানে তিনিই এটার প্রথম সূচনা করেছিলেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, শিলাইদহে যখন ছিলাম বাউলদের সঙ্গে আমার সর্বদাই সাক্ষাৎ এবং আলাপ আলোচনা হতো। আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগরাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল গানের মিল ঘটেছে। এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী কোনো এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে, লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাব তাঁর গানে।

1314 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রবাসী পত্রিকাতে কবিগুরু লালনের গান ছাপান। এরপর জীবন স্মৃতিতে তিনি গান সম্পর্কিত প্রবন্ধে লালনের গানের উল্লেখ করেছেন। এ কথা বলতে বলতে বন্ধু চলে এসেছেন, শুনব তার কথা। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো। এরপর জীবন স্মৃতিতে গান সম্পর্কিত প্রবন্ধে লালনের গানের উল্লেখ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1341 বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পঠিত ছন্দের প্রকৃতি এবং শিরোনামে তিনি এই বাউল গানের উল্লেখ করেন। ছন্দের প্রকৃতি এবং শিরোনাম এই প্রবন্ধে তিনি বাউল গানের উল্লেখ করেন এবং লালনের গানের ছন্দের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি ছেউরিয়া আখড়া থেকে ফকির লালন সাঁইজির দুটি পুরাতন গানের খাতা সংগ্রহ করেন এবং খাতা দুটো এখনও বিশ্বভারতীতে রবীন্দ্রভবনে সংরক্ষিত আছে। তো লালন সাঁইজির যখন কথা হচ্ছে, বাউল গানের কথা হচ্ছে, তখন আরও একটি বাউল গান আপনাদের জন্য রাখব, যে গানের সুরে পরবর্তীতে তিনি তৈরি করেছেন একটি তার বিখ্যাত গান, সেই গানে যাব আমরা। তার আগে অমর পালের কণ্ঠে বাউল গানটি।

0: আমরা জানি প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী পূর্ণদাস বাউলের পিতা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গী ছিলেন দীর্ঘদিন। তো পূর্ণদাস বাউলের কণ্ঠে, তার গলায় তার কাছ থেকে শুনব কিছু কথা এবং যাব তার একটি গানে।
1: আমার পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাশে, ও আমার ও যে আকাশ জুড়ে মোহন সুরে কি যে বাজে কোন বাতাসে, আমার পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাশে, ও আমার। ওনাকে আমি বাউলের শ্রেষ্ঠ বাউল মনে করি। তার কারণ আমি বলবো, তার কারণ হচ্ছে তিনি অধরাকে এত সহজভাবে ধরেছেন যে তিনার কাছে সর্বদিকটা খুলে গেছে। যখনই ব্রহ্ম জ্ঞান এসে যায়, ব্রহ্ম জ্ঞান এসে গেলে তার কাছে আর কোনো জ্ঞান বাদ থাকে না। নিজেকে ধন্য মনে করি, আমি আশীর্বাদ পেয়েছি খুব ওনার কোলে, খুব বসতাম গিয়ে, খুব আদর করত, বড় হবি, খুব ভালো করে গাইবি, বাবা বাউল গাইছে দেখছিস তো কত কষ্ট করে, তো গাইবি। তখন বাধা ছিল বলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার বাবা গাইতে পারতো না, তার জন্য একটা নতুন গান আমার বাবাকে লিখে দিয়েছিল, যে গান আজকে কোনো গীতবিধানকে কোনো কিছুতে পাবে না, সেই গান পাবে নবনী দাসের কাছে। সেই সুর এবং সেই গান আমি গাই।

তোমার। তার মানে বাবাকে বলেছিল গানটা তোমাকে আমি দিলাম এবং তুমি তোমার সুর দিয়ে তুমি গাইবে, যাতে এটা এখানকার কেউ এটাকে

রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র কলকাতায় বসে কলকাতার সুধী সমাজের জন্য কবিতা লিখে গেছেন তা তো নয়, তার মনে বাউল চেতনা প্রবিষ্ট হয় সাধারণ মানুষের সংস্পর্শে। সে আমরা জানি শিলয়দাহে থাকাকালীন তার জীবনে প্রথম সাধারণ মানুষের সংস্পর্শে তিনি আসেন, বাউল সম্প্রদায়ের সংস্পর্শে এসে তার এই চেতনা প্রবিষ্ট হয় মনের মধ্যে। তিনি বাউল ধর্ম গ্রহণ করেননি এ কথা ঠিক, তবে তাঁদের তত্ত্বে যে তিনি প্রভাবিত হয়েছিলেন এ তো জানাই যায় তাঁর প্রতিটি গান থেকে, গানের সুর থেকে। তিনি নিজে এই গানের ভাব ভাষাকে আত্মস্থ করে শুধু সুখী হয়েছেন তা তো নয়, তিনি সেই সঙ্গে চারপাশের মানুষগুলোকেও সেই গানের মহৎ বাণী শোনাবার ব্যবস্থা করে গেছেন। আমরা যে আজকে লালন সাঁইজির গান এত শুনতে পাই, সেই চেষ্টা, সেই ধরে রাখার চেষ্টা, তার গানকে সংগ্রহের চেষ্টা তিনিই প্রথম করেছিলেন। তো বাউল গানের এই যে প্রভাব বাংলা জুড়ে, সেই প্রভাব বিস্তারের জন্য তিনি কাজ করে গেছেন। আমরা যাব তাঁর আরেকটি গানে, অবশ্যই বাউল প্রভাব রয়েছে যে গানে সেই গানে।

0: রবি বাউল প্রসঙ্গে কথা বলতে গেলে একটা জলসাঘরের আসর তো যথেষ্ট নয়, দু চারটে এপিসোড লাগবে। তবে তিনি নিজেকে বলতেন রবি বাউল, আমরা বলি রবি বাউল, তিনি নিজেকে বলতেন কবি বাউল। তাঁর নানা নাটকে বারবার এসেছে বাউলেরা, আমরা বহু নাটকে তাঁর বাউলের চরিত্র পাই এবং তিনি নিজে বাউলের ভূমিকায় অভিনয় করতে ভালোবাসতেন। শেষ করব আজকে জলসাঘরের আসর যে গানটি দিয়ে, সেটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা বাউলঙ্গের গান, এবং এই গানটি গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্বতী বাউল।
1: আমার মনে হয় যে রবীন্দ্রনাথের বাউলাঙ্গিকটা যদি নেচে গাওয়া যায় সেটা খুব ভালো লাগবে শুনতে, মানে বাউলের মতো করে, আমার তো ভীষণ ভালো লাগবে। এখন তো বিশ্বভারতী অনেক উন্মুক্ত হয়েছেন, কিন্তু তখন সেই সময়টা তো খুব একটা উন্মুক্ত ছিলেন না, তো ওনারা কি সেটা গ্রহণ করে নেবেন যে মাঠে মাঠে বাউলরা রবীন্দ্রনাথের গান গেয়ে বেড়াচ্ছে? কিন্তু গাইলে খুব ভালো হবে রবীন্দ্রনাথের গান, একতারা ডুগিতে বাউলের মতো করে।

সুমন চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় সাধনচন্দ্র সর্দারের কারিগরি সহায়তায় আজকের জলসাঘরের আসর এই পর্যন্তই। ভালো থাকুন সবাই।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz এবং এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 21শে মে, প্রতিদিনের মতোই আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5টা বেজে 50 মিনিটে। সকাল 6টায় অমৃতবাণী, এরপরে ভক্তিগীতি, 6টা বেজে 30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, 6টা বেজে 50 মিনিটে নজরুল গীতি, সকাল 8টায় শুভ সকাল অনুষ্ঠান, বিকেল 3টে বেজে 10 মিনিটে দিনান্তিকা, 3টে বেজে 30 মিনিটে বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে শুনবেন লোকগান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সন্ধ্যে 6টা বেজে 40 মিনিটে ভক্তিগীতি, 7টা বেজে 10 মিনিটে আজ সন্ধ্যায়, রাত 8টা বেজে 10 মিনিটে এবং 8টা বেজে 25 মিনিটে শুনবেন পরপর 2টি বিজ্ঞাপনী অনুষ্ঠান, 8টা বেজে 40 মিনিটে বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10টা বেজে 10 মিনিটে কথাও গানে অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায় এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আগামীকালকের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ ২৬শে মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ২১শে মে, শুক্রবার ২২শে মে এবং শনিবার ২৩শে মে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর ৫টা বেজে ৫০ মিনিটে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১১টা। জয় হিন্দ।